আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। আজ বৃহস্পতিবার, 7ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 13ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 28শে মে 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 50 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশনের প্রথম অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা থেকে পাঠ। সকাল 6:15 শিল্পী মনোময় ভট্টাচার্যের কণ্ঠে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়নিক খরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে। সকাল 7:35 স্থানীয় সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 জায়নক। সকাল 9:10 দেশবন্ধনা শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 9:15

কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ সকাল 9:30 অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 10:00 দুঃখিত, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চোখের আং। বেলা 12:55 চাষের কথা, বিষয় ক্যাপসিকাম চাষ। দুপুর 1:05 মহিলা মহল। দুপুর 1:40 লোকগীতি শিল্পী বিষ্ণুপদ মান্না দাসের কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গান শিল্পী শ্যামল মিত্র। শুনলেন অনুষ্ঠান সূচি প্রথম পর্বের।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: agency. The West Bengal government has handed over 142 acres of land to the BSF for setting up outposts and barbed wire fencing infrastructure along the India-Bangladesh border. The handover is part of the BJP government's decision, taken at its first cabinet meeting on May 11th, to transfer 600 acres of land within 45 days for border fencing and related infrastructure projects. External Affairs Minister Dr. S. Jaishankar has arrived in Cyprus to participate in the informal meeting of the EU Foreign Affairs Ministers, Gymnich. In a social media post, the External Affairs Minister thanked Vice President of the European Commission, Kaya Kallas, and Foreign Minister of Cyprus, Dr. Konstantinos Kombos, for the invitation. In IPL cricket, Rajasthan Royals defeated Sunrisers Hyderabad by 47 runs in the eliminator match in New Chandigarh last night. Rajasthan Royals set the target of 244 runs against Sunrisers Hyderabad. In reply, Sunrisers Hyderabad could score only 196 runs in 19.2 overs. Vaibhav Suryavanshi has been adjudged as the player of the match. Eid al-Zuha, also known as the Festival of Sacrifice, is being celebrated across the country. The holy occasion honors Prophet Ibrahim's absolute faith and is marked by the ritual of Qurbani. President Draupadi Murmu has greeted the people on the occasion of Eid al-Zuha. In a message, the president said that festival symbolizes devotion, sacrifice and selflessness. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন সুভাষিত অনুষ্ঠানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা থেকে পাঠ।
2: সকালে ঘুম ভাঙিল অনেকটা বেলায়, অনেকটা রাত্রি পর্যন্ত তাহার ঘুম আসে নাই, বোধহয় শেষ রাত্রি পর্যন্ত জাগিয়াছিল সে। এখনো বর্ষণ থামে নাই, আকাশে ঘোর ঘনঘটা, উতলা এলোমেলো বাতাসও আরম্ভ হইয়াছে, একটা বাদল নামিয়াছে বলিয়া মনে হইতেছে। দেবু ওই শিউলি গাছটার দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া দাঁড়াইয়া রহিল। রাত্রির কথাগুলি তাহার মনের মধ্যে ভাসিয়া উঠিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে দৃষ্টি ফিরাইয়া লইল। হতভাগিনী মেয়ে, সংসারে এমনি ভাগ্যহতা কতকগুলি মেয়ে থাকে যাহাদের দুঃখ দুর্দশার কোনো প্রতিবিধান নাই। যে প্রতিবিধান করিতে যায় সে পর্যন্ত দুর্ভাগিনীর অনিবার্য দুঃখ আগুনের আঁচে ঝলসিয়া যায়। অনিরুদ্ধ দেশত্যাগী হইয়াছে, তাহার জমি জেরাত সব গিয়াছে। সে বোধহয় ওই মেয়েটির ভাগ্যফলের তাড়নায় যে তাহাকে আশ্রয় দিল তাহার দিকেও আগুনের আঁচ আগাইয়া আসিতেছে। শ্রীহরি তাহার চারিদিকে পঞ্চায়েত মণ্ডলীর শাস্তির বেড়া আগুন জ্বালিবার উদ্যোগ করিতেছে। পরশু পঞ্চায়েত বসিবে, চারিদিকে খবর গিয়াছে, উদ্যোগ আয়োজন ঘোষ প্রচুর করিয়াছে। রাঙা দিদির এক উত্তরাধিকারী খাড়া করিয়াছে, সেই শ্রাদ্ধ করিবে, সেই উপলক্ষে পঞ্চায়েত বসিবে। পরশু রাঙা দিদির শ্রাদ্ধ, মেয়েটা নিজে তাহাকে জ্বালাইয়া ছাই করিয়া দিবার জন্য পাপের আগুন জ্বালাইয়াছে বারুদের রঙিন বাতির মতো। আপনার আদর্শ অনুযায়ী, সংস্কার অনুযায়ী দেবু পদ্মকে কঠিন সুচিতা সংযমে অনুপ্রাণিত করিবার সংকল্প করিল। সে কোনো মতেই আর কামার বউয়ের বাড়ি যাইবে না, ছাতা মাথায় দিয়া সে মাঠের দিকে বাহির হইয়া পড়িল। রাত্রে প্রবল বর্ষণ হইয়া গিয়াছে, গ্রামের নালায় হুড়হুড় করিয়া জল চলিতেছে, কয়েকটা স্থানে নালার জল রাস্তা ছাপাইয়া বহিয়া চলিয়াছে। পুকুর গড়েগুলি পূর্ব হইতেই ভরিয়াছিল, তাহার উপর কাল রাত্রে জলে এমন কানায় কানায় ভরিয়া উঠিয়াছে যে জল প্রবেশ নালা দিয়া এখন পুকুরের জল বাহির হইয়া আসিতেছে। জগন ডাক্তারের বাড়ির খিটকে কড়েটার ধারে জগন দাঁড়াইয়াছিল, তাহার পুকুর হইতে জল বাহির হইতেছে। ডাক্তার নিজে দাঁড়াইয়া মাহিন্দারটাকে নিয়া নালার মুখে বাঁশের তৈরি বার পোঁতাইতেছে। জগনও আজকাল তাহার সঙ্গে বড় একটা কথাবার্তা বলে না, সে পঞ্চায়েতের মধ্যে নাই, থাকিবার কথাও নয়। ডাক্তার কায়স্থ, নবশাখা সমাজের পঞ্চায়েতের সঙ্গে তাহার সম্বন্ধ কি? তবু গ্রাম্য সমাজে গ্রামবাসী হিসাবে তাহার মতামত, সহযোগিতা এসবের একটা মূল্য আছে, বিশেষ যখন সে ডাক্তার, প্রাচীন প্রতিপত্তিশালী ঘরের ছেলে, তখন বিশেষ মূল্য আছে। কিন্তু ডাক্তার শ্রীহরির নিমন্ত্রিত পঞ্চায়েতের মধ্যে নাই।

0: আবার দেবুর সঙ্গেও সম্বন্ধ সে প্রায় ছিন্ন করিয়া ফেলিয়াছে। ডাক্তার ও কামার বউয়ের কথাটা বিশ্বাস করিয়াছে। নিহাত চোখাচোখি হইতে ডাক্তার শুষ্কভাবে বলিল, মাঠে চলেছ? হাসিয়া দেবু বলিল, হ্যাঁ। বাঁড় পোঁতাচ্ছ বুঝি? হ্যাঁ, পোনা আছে, বড় মাছও কটা আছে। এবার পোনাও ফেলেছি। তারপর আকাশের দিকে চাহিয়া বলিল, আকাশ যা হয়েছে, যেরকম আউলি বাউলি বইছে, তাতেও তো মনে হচ্ছে বাদলা আবার নামল। এর উপরে জল হলে বাঁড় পুঁতেও কিছু হবে না। দেবুও একবার আকাশের দিকে চাহিয়া দেখিয়া বলিল, প্রায় সকল গৃহস্থই যাহাদের পুকুর গড়ে আছে তাহারা সকলেই জগনের মতো নালার মুখে বেড়ার আটক দিতে ব্যস্ত। পল্লী জীবনে মাঠে ধান, কলাই, গম, আলু, আখ, বাড়িতে শাকপাতা, লাউ, কুমড়া, গোয়ালে গায়ের দুধের মতো পুকুরের মাছও অত্যাবশ্যকীয় সম্পদ। 12 মাস তো খাই, তাহা ছাড়া কাজকর্মে, অতিথি অভ্যাগত সমাগমে ওই মাছই তাহাদের মান রক্ষা করিয়া থাকে। পেটের বাছা, ঘরের গাছা, পুকুরের মাছা, পল্লী গৃহস্থের সৌভাগ্যের লক্ষণ।
1: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি।

এতক্ষণ আপনারা শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। আজকের শিল্পী ছিলেন শিল্পী মনোময় ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানের পর দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: umur engi seng jotono yang eba keba umur tamnai umur tangya klay tong namu chunggu tabuk ni ojora wo piaba aboni kaisuno lama seng salbrum brum sak no kisa jora roi himnani nang nai tai abono iya gulo seng nukja ko tabuk nok brum brum no diabetes bemar bai seng manja go eba ka sugar patient rokhne seng salayo abo sini chama nang mani thekeno abo ungo phiaba sang salbrum brum chak bai thangno kisa jora rui nei sang him kang kang ke himma bai no sino diabetes bemar rok angnani yakni kisale kati hui tongo chini shakni chirni je thailai shumani rokno bo haino thailai chutani chubao sini je thailai shuklai thani wo bu pham rok khawi nei thailai chutani wo bejwa nukjago oborokno ba haino sini himmani bisintation abuno kaham kreng khe toni mano abuno kari cancer ngmarongno bo kasuo tai sini je anti aging ni phan ebakba je umor thangmani oborokno sangno kasuo abuto thaising no saka pheba je a je phan rathani je anti aging abuni phan rathani o choba chumano tai Anti-aging ni samuni yagulo sini hojom ni phan no bohaino belaikhino bangdo sangje chama nangmani oborok to sakaisa hojom ngna nangye deba nge hojom ngna ni phan sini sagoruo tai sini muituni muitu naraknani je phan no bohaino bangdo tai sini sakni joda joda bemar rokno bohaino kasu au nge bebak je সামানি ইয়াগুলো আপন সানামুসঙ্গ সং সালব্রুম ব্রুম কিসিসা জরা সাক বাই থাকনি বাকি সং কিসা জরা রুইনে হিম কাং কাং কেউ হিম মানে বিসিং তিন সং সিনি সাক বেমার কাসুনানি গবং মানো ফান মানি মানো আসুক জরা সং খানা লাইকা সা খামো হিম মানে বিসিং তে সিনি সাগো তামো তামো চুবা চুমান অবনত ইনে ককলাম
1: আও ফারিকা সং তাবো খানা লাইনে সসা কাইমনের গে কক কিসা খানাইনাইলাইনে আও সসানো জং সাইমান খানকে ডায়াবেটিস বেমারক বরনি বাগেনকে সসা বেলাইনো কাহাম সানা থানকে সালব্রুম জং সসানো সাখে ব্লাড সুগারক বো জাগাও ফায়ো বিনি পদ্রব জাদ্রনি বিসিং নুকজাগো জাপানিজ লং গ্রিন কারিপসা বারপাপ্তা বাহার খিরা ক্ষীর পাতি হাইব্রিড নি বিসঙ্গ নুকজাগ প্রিয়া পুষা সংযোগ আবহেরক বন কাইনানি জরার খে তো সানা থাকে তাবুক নিমল বিশি ঠিকইন চং বন কাই সাইমেন ফেবা তাংলাং মল নি বাকে হিংকে জানুয়ারি ফেব্রুয়ারি তাল কাইখেন চাব তাই ওয়াটুই মল নি বাকে হিংকে মে জুন তাল কাইনা নাই তাই কিসা কচুক থাই এখবা কচুক জাগার গনকে এপ্রিল তাল কাইমানো জন বন কাইনেন বগে হাস নামনা নাঙ্গান একর কাইসব বিশি আপানো জন নৈচি মালখংসুক মুসুক বিকি এবা জাবরা কসক হাবাই কাহামকে সাপলই রানা নাঙাই পইলা আলজুলাইফ্রুন তাই আলচুলাইমানি পাইথাক আলচুলাইমা জরাবংকে সের নৈশিবা ইউরিয়া সের থামসি এসএসপি তাই থামসি সের এমওপি রুই হাবাই সাপলের নামাই মহাকে কাকেনকে বোথাই কাহামকে মানাই তাই বুফাংরা বহাইন হামসানাই জং তুমুং বোথাই গবাং থাইরিনা মজুং খাংকে বোথাই থাইনাই থাইয়া আবো বুবার বারমানোর গেছে অঙ্গো বথাই কাহামকে এখবা গবাংকে মানাম মুসংখানকে বরৈবু বারনো গবাংকে বারিনা নাংনাই মাহাকে বারিনা নিবাগেনকে কাইসা বিথি দঙ্গ আবো জিব্রালিক এসিড নি প্রোজি হনি দঙ্গ আবো কাইসা বিথি দঙ্গ আবোনো জং স্প্রে খলাই রেকানকে বরৈবু বার গবাংকে বারো বরৈবু বার বার গবাংকে বারখেনো বথাইবো গবাংকে থাইনে আপনার কারিব

कुनो जों स्प्रे खालायरखांके ब्रैबुबार गोबांखे बारो ब्रैबुबार बार गोबांखे बारखिनो बुथायबो गोबांखे थायने आबोनो कारिबो थायमानि यागुलो एखौ थायमानि सिखां जों ससावो दाल बिदाल बेमारि रगबो नुगजागो रमदिताबो कायसे दङ पाउडार मिलिउट होनै आबोंखे बलायनि बिसिं साका किटिं किटिं खे कुफुर कुफुर के नुगजागो उलाव आबलाय चाकसावै थै थांगो पाइथागो बुफांपान जों थै थांमानो माके नुगजाखांखे जों बनो कार्बन डाइजिम एबा कन्टप 5 बिथिनो 1 लिटार दैयो 2 एमएल खलायै दैयो सप्लि स्प्रे खलायनो नाङै माके खलायखांखे किसासो खलसंगोन তাই হামি থাকে তাই কাইছে তঙ্গ মোজাইক নেই আপনাকে সালথিয়ান ইসি 2 এমএল 1 লিটার তৈরি রুই স্প্রে খাই নাই তাই কাইছে বোথাই থাইমাইয়া গুলব বোথাই করাও এখবা চিকন চিকন ফ্রু মাছি এখবা ইয়ং রক ফুগৈ বোথাইন হামিয়া খাই রব গে বোথাই কাহামকে ইয়া ককই মকই রঙ্গই ওল সগৈ রক্ত থাঙ্গ আবন বাকে ইয়াক কাকনাকে সঙ্গ মেলাথিয়ন এখবা হিলথিয়ন বিথিন লিটার কাইসে তৈয় অর বহাইন 2 এম এল বিথি রুই স্প্রে খাই রেখাঙ্কে তাই ইয়ং রক বাইমাই তাই কাহাম কাহামাই মহাকে সঙ্গ কাহামকে নাইকানি খাইমান বিসংতেই সচানো খাইমান লাইখাঙ্কে গোবাংকে খাইকে তো হাতিরগো ভালই তাব রং পয়সারক আজিউই নকনু খুঙ্গ জবাই মানো আশিক জরা খনালকিয়া সসা কাইমনরকই ককিসা

0: আও হেকে সঙ্গ তিনি কক থুম খানানি ফাইসিং থাংলায়নে তিনি কক থুম পিলাও নানিয়াফাও দঙ্গ গুমতি হাঙ্করনি বিশিঙ্গ করবুক মহকুমানী বিশিঙ্গ খবজাক ভারত বাংলাদেশ আরিনি তিনশো মিটার আমচাইও সানজা দামদক নিশিমি তাইনি ফুংনি দামদক জরা লুকুরকনি থাংলাই সুথানি ও কিসিসা মানা বক্সিনমুং বক্সিনখা অব লুকুরকনি বিশিঙ্গ টং কচাং তাই বায়াবচারিন মথাঙ্গি নারাকনা বাকিন ও দাগিমুং রাজাকা ও দাগিমুং সাকলাই জাকা হাস্তেনি পুলিশ বাহিনী তাই সিআরপিএফ বিএসএফ রগ্ন কারি কেবনে ইয়াগো লাঠা রক তাই পেরনাইজাত মানই আমহাই রক টঙ্গি মানগ্লাক গেই বরকনি সাকাও ক্রাক মাজরা রাজাকনাই হিনে সাকলাই জাকা তাই আবনু কারি খরক বা নি নাকাদি খরক ব্রী খরক ব্রী নি সেলাই গবাং খাইনাই বুথুপকে আচুগুই রক টঙ্গি মানগ্লাক ওখাই বরকন বহাইন অবনসাই গবাং খুমং ন আচুক জারক অ জরা খাজাকি বিশিং মানজাকে বরকনি সাকাও ক্রাক মাজরা রাজাকনাই হিনে সাকলাই জাকা ওখাই অ দাগিমুং বস্কাং জুলাই তালনি সাল জি থাম এবার জুলাই তালনি তেরো তারিখ জরা ফনাংজাকি টঙ্গন হিনে কগুং কাশেও সাকলাই জাকা
1: আও অবহাইন খুয়াই হাঙ্কর অবহাইন ইন্দু বাংলা আরে আমচাইও বি এন এস এস নৈসাই নৈজিথাম নি ওয়ান সিক্সটি থ্রি দারানরগী কাইসা দাগিমুজাকা আরও সাজাকা আরি আমচানী বারো মিটার খবজাক থাইরগ হর দামচানিসিমি আইসুক দাম বাজার লুকুরকনি থাঙা চুথানি কেসক মানা খাইমুং দাগিজাকা আবো দঙ্গন জুলাই তালনি সাল সিনি সাল জরা আরও সাজাকা তুমুং ও দাগিমুং একবা দাগিমান গসিয়া একবা মানিয়া লুকুরক নহকে বি এন এস নৈসাই নৈজিথাম ওয়ান সিক্সটি থ্রি দারানরগী নাংমানি মাজরা রাজাগান হনে সাজাকা
0: অবনো কারে আনি ইয়া ফো তঙ্গ গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফ্ট আগরতলা ওর বিশি ব্রীনি ভাগই কোর্স বিবিএ অনার্স ও ডিগ্রি কোর্স খাইনা বাগই অনলাইন বিশিংতি ফর্ম ফিল আপ খাইজাগৈ

আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনবেন আমি কান পেতে, শিল্পী চিত্রলেখা চৌধুরী। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সকাল 7টা বেজে 18 মিনিট হয়ে 36 সেকেন্ড।

আপনারা শুনছেন রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। এতক্ষণ শুনলেন আমি কান পেতে রই শিল্পী চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে।

আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। তারপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ ও কক বড়ক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। রাজ্যের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঈদ উদ জোহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। বৈঠকে তিনি রাজ্যগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে বলেছেন। এদিনের বৈঠকে 9টি রাজ্যের রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নের প্রায় 30,000 কোটি টাকার যে সমস্ত প্রকল্প চলছে সেরকম 7টি প্রকল্পের পর্যালোচনা করেছেন তিনি। বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতি স্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে SSP পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত বছর

0: ভিত্তিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখেছেন তিনি। দেশের সীমান্ত এলাকার ব্যাঙ্কগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করতে, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ার সংস্থা শনাক্ত করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজ রোধে স্থায়ী সমাধান তৈরি করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান তাও নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ এবং গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ্জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में, डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है, वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। তিনি বলেন, নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তিকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নয়াদিল্লিতে খরিফ অভিযান 2026 লক্ষ্যে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনব্যাপী এই কর্মসূচিতে কৃষি এবং কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা, বিভিন্ন রাজ্যের অংশগ্রহণ, দলগত মতবিনিময় এবং উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হল আসন্ন খরিফ মরশুমের জন্য কৌশল নির্ধারণ করা, যেখানে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা, পরিকাঠামো শক্তিশালীকরণ এবং কৃষকদের সমৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। এই সম্মেলনে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, আইসিএআর, কৃষি প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলিত হবেন, যাতে খরিফ মরশুমের জন্য মূল অগ্রাধিকার সবকিছু নিয়ে এবং কর্মপন্থা নিয়ে আলোচনা করা যায়। এই সম্মেলন খরিফ মরশুমের প্রস্তুতি, কৃষি উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি, প্রাকৃতিক চাষাবাদ, ডাল ও তৈলবীজ উৎপাদন, ডিজিটাল কৃষি, কৃষি অর্থায়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনার উপর আলোকপাত করে আলোচনার একটি উপযুক্ত মঞ্চ প্রদান করবে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাকে আমন্ত্রণ করার জন্য সমাজ মাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজাকাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে।

আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ গতকাল তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। সিবিএসই হায়দ্রাবাদ ভিত্তিক একটি শিক্ষামূলক প্রযুক্তি সংস্থা কোয়েম্ট এডুটেককে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চুক্তি দেওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সিবিএসই জানিয়েছে, এই অভিযোগ ভ্রান্ত, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বোর্ড আরও জানিয়েছে যে ওই সংস্থাকে চুক্তিটি প্রদানের ক্ষেত্রে তারা সাধারণ আর্থিক বিধির নিয়মকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেছে। আইপিএল ক্রিকেটে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে 244 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ 19.2 ওভারে 196 রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান তোলে। বৈভব সূর্যবংশী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আর প্রকানন্দ নরওয়ে দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে গতকাল নরওয়ের বিশ্বসেরা দাবারু ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে 3 পয়েন্ট অর্জন করেছেন। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ডিগুকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্লাসিক্যাল রয়ের পর শেষ গেমে আলিরেজা ফিরুজ্জার কাছে পরাজিত হয়েছেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালাস সম্মান তুলে দেবেন। ঈদ উজ্জোহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। খবর এখনকার মতো শেষ হলো, পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক পর্যটনকে জাতীয় পর্যায়ে আরও প্রসারিত করার লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সদস্যগণ, দেশের প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে লেখা চিঠিতে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে উল্লেখ করেন, 5 শতাব্দীরও বেশি সমৃদ্ধ ইতিহাস বহনকারী এই মন্দির রাজ্যের গৌরবময় ঐতিহ্য, ভক্তি, বিশ্বাস ও সম্প্রীতির এক চিরন্তন প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, দেশ ও রাজ্যের বিভিন্ন শীর্ষ নেতৃত্বদের এই পবিত্র তীর্থস্থান পরিদর্শনের মাধ্যমে একদিকে যেমন বিভিন্ন রাজ্য থেকে আসা শ্রদ্ধালুর সংখ্যা আরও বৃদ্ধি পাবে, পাশাপাশি পর্যটন মানচিত্রে ত্রিপুরার বিশেষ স্থান প্রতিষ্ঠার উদ্যোগও ত্বরান্বিত হবে। আজ সারা দেশের সাথে রাজ্যেও ঈদুজ্জোহা উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আগরতলার গেদুমিয়া মসজিদে সকাল 8:30 ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদুজ্জোহা উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এক শুভেচ্ছাবার্তায় বলেন, ঈদুজ্জোহা হচ্ছে আনুগত্য ও ত্যাগের উৎসব। এই উৎসব রাজ্যের মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ বয়ে আনুক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও রাজ্যের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশন পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর বৈধতা বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে এসআইআর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক আবশ্যকতাকে এগিয়ে নিয়ে যায়। গতকাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 324 ধারা এবং এর অধীনে প্রণীত বিধিমালা অনুসারে এসআইআর পরিচালনা করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচিকে নিয়ে গঠিত একটি বেঞ্চ রিট পিটিশনগুলির শুনানির পর এই রায় ঘোষণা করে। রাজ্যের বিখ্যাত জিআই স্বীকৃত কুইন আনারসকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ উদ্যোগে 236 কোটি টাকার মিশন কুইন

বেনারস ত্রিপুরা প্রকল্প গতকাল থেকে চালু হয়েছে। নতুন দিল্লির সঞ্চার ভবন থেকে ভার্চুয়ালভাবে এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে বলেছেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারসের সাহায্যে এই বহুমুখী উদ্যোগ প্রক্রিয়াকরণ পরিকাঠামোকে শক্তিশালী করবে, শক্তিশালী বাজার সংযোগ তৈরি করবে এবং রাজ্যের গর্ব আনারসকে একটি বৈশ্বিক ব্র্যান্ডে উন্নীত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গণবণ্টন ব্যবস্থায়

গর্ব আনারসকে একটি বৈশ্বিক ব্র্যান্ডে উন্নীত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গণবণ্টন ব্যবস্থায় স্বয়ংক্রিয়তার মাধ্যমে রেশন পরিবহন ও আয় ব্যবস্থাপনায় সহায়তা প্রকল্প সার্থক পিডিএসকে একটি সমন্বিত প্রকল্প হিসেবে অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি 231 সালের 31 মার্চ পর্যন্ত চালু থাকবে। এই প্রকল্পে কেন্দ্রের অংশ হিসেবে 25,530 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। আগামীকাল সন্ধ্যায় শাবরুম নগর পঞ্চায়েত এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হবে। গতকাল শাবরুম মহকুমা শাসকের কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মহকুমা শাসক সুমন রক্ষিত বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঘটলে কিভাবে মানুষকে বিপদ থেকে অতি দ্রুত রক্ষা করা যায় তার জন্যই ওই দিন আগাম প্রস্তুতি ও মহড়া অনুষ্ঠিত হবে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 47.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটুমা পড়ব করিশ্মা জমাতিয়া দিনে হাক্তর বাই বাকসা হাস্তে হব ইদুত জুহা পালাই জাগি টংখা আবনরগে আগরতলা গেদুমিয়া মসজিদ ফুং দামচার তামুই সতী থামচি জরাও ইদনি নামাজ পড়ি জাগানো ইদুত জুহানরগে হাস্তেফা ইন্দ্র সেনা রেড্ডিনালু তাই মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তেনি টঙ্ক সংলুক রং খাকা হামিয়া ফারখা মন্ত্রী বক্রম নরেন্দ্র মোদী আচুক ফাংবাই রাংথং বেরামনি মন্ত্রিসভা কমিটি রেশননি সামুঙ্গ চুবা নাই তাংবতাং পিডিএস ন কাইসা চাপজাক তাংবতাং হনে চলি তনিনানি গোসিমং রেখা ও তাংবতাং বিশি নই সাই থামচি সানি মার্চনি সাল থামচি সাজরা চল টঙ্গানো ও রাং তাংবতাঙ্গ কেন্দ্রনি অঙ্গই খক নৈচি বা সাই বারা থামচি রেজাক রাং বকজাকা সুপ্রিম কোর্ট মিয়া ভারতনি চংবাড়ি কমিশন বাই তৈদুলজাক বুতার মুংরেম আলাইদা স্নামফিরমুং এবা এস আই আর রায়দা রুকজাক সামুং তনিনানি বাকে সাকা সুপ্রিম কোর্ট চেরি নাইকা এস আই আর কাহাম রায়দা তৈ চংবাড়ি সংবিধান রুকজাক নাংকুমারং বুসকাঙ্গে তুলাঙ্গু মিয়া সুপ্রিম কোর্টর রায় রেখা 1950 বিশি নি লুকুহামক্রাই রুকজাক কেরঙ্গ 324 দ্বারাতে আপনি বিশং সৈজাক রায়দানো রুগে এস আই আর ন সামুং টংনা ফান চংবাড়ি কমিশনী টঙ্গু দরবার ফাং বক্রক সূর্যকান্ত তাই দরবার ফাং জয়মাল্য বাকচিন তৈ সামজাক বেঞ্চ কাইসাও রিট পিটিশন রক খামাইয়াগুলো অরাই সাকলাইমু রুজাকা হাস্তেনি মূ গনাং জি আই গোসিমুং মানজা কুইন অমতৈন হায়ঙ্গ পিরসাই রেনা বাকি কেন্দ্রতে হাস্তে হাফাং কথালাই খক নৈরা থামচি দক রুজাক রাংনি মিশন কুইন অমতৈ ত্রিপুরা তাং বুতাং মিয়ানি সিমি চেংখা দিল্লি কতালনি সঞ্চার ভবনী সিমি ভার্চুয়াল তৈ ও তেরো মানজাখা কেন্দ্রনি মন্ত্রী জ্যোতি রাদিত্য এম সিন্ডিয়া মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা ও পান্ডাও শাখা জি আই তে গনাং কুইন অমতৈ হায়ঙ্গ ব্র্যান্ডনি হামারি তুবানো নিট ইউজিজি আমজক মুঙ্গ সুমু কাংবলাই কেসে কেরেং উমা পাতি মুঙ্গ কেন্দ্রনি চেরই নাই নাই মথা সিবিআই তাই খরকনি খক কক শিলসাজাক রমখা তাবুক বাই ও পাতিমুঙ্গ খরক চি থামন রমজাখা সিবিআই নি বুখাক্তই সাইমানখা রমজা নাইরনি বিশিং লাতুনি সাক নাই নাই ডক্টর মনোজ সিউরে বতঙ্গু চেরি নাইমাও সাইমানখা ব কক শিলসাজাক পিবি কুলকার্নিনি থানি কেমিস্ট্রি নি সুমুং কাংবলাই নাহারে খরক থাম স্রংনাইরনো বাক্খা বরংনি বিশিং খরক সা কাইসা কোচিং সেন্টারনি বুগ্রানি বেসাজলা তাই খরকসা কক শিলসাজাক তেজস হর্ষদ কুমার সাহা বুনেনি কাইসা কোচিং সেন্টার

0: শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধু, আজকের অভিজ্ঞাপন পর্বে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আজ এই পর্বে রয়েছে আমি শিল্পী, আর আমার সঙ্গে আছে
1: আমি শ্বেতা।

আঠাশে মে, আর আজকের দিনটি পালিত হয় আন্তর্জাতিক নারী স্বাস্থ্য কর্মদিবস হিসেবে। এ দিবসটি পালিত হয় নারীদের স্বাস্থ্য, প্রজনন অধিকার এবং বৈষম্য দূর করার লক্ষ্যে। আর 1987 সালে কোস্টারিকায় আন্তর্জাতিক নারী স্বাস্থ্য সভার মাধ্যমেই আজকের এই দিনটি প্রতিষ্ঠিত হয়। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হল নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো, নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সুরক্ষায় বিশ্বব্যাপী অ্যাডভোকেসি করা, সেই সঙ্গে স্বাস্থ্য সেবায় পদ্ধতিগত বৈষম্য দূর করে নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করা। আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস বিশ্বব্যাপী নারীদের মুখোমুখি হওয়া অন্যান্য স্বাস্থ্য চ্যালেঞ্জগুলি তুলে ধরে এবং মোকাবেলা করার জন্য একটা গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবেই বিবেচিত হয়। এই দিনটি স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নতির চলমান প্রয়োজনীয়তার একটা শক্তিশালী স্মারক হিসেবে কাজ করে এবং নারীর চাহিদা অনুসারে চিকিৎসা পরিষেবাগুলিতে ন্যায়সঙ্গত প্রবেশাধিকারীর পক্ষে সমর্থন করে।

0: ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটেছে বহু ঘটনা, কারণ আজ 28 মে। 28 মে আজকের দিনে 1742 খ্রিস্টাব্দে লন্ডনে প্রথম ইনডোর সুইমিং পুল চালু হয়। 1804 সালে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন আজকের দিনে। 1919-28 মে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম মহাযুদ্ধ সমাপ্ত হয়। 1940 আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বেলজিয়াম আত্মসমর্পণ করে। 1964 আজকের দিনে দিল্লিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা পণ্ডিত জওহরলাল নেহরুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। 2023 আজকের দিনে নতুন দিল্লিতে বিস্তৃত পরিসরে নতুন ভারতীয় সংসদ ভবনের দ্বারোদ্ঘাটন হয়। এইটা ছিল ঘটনাবলী। আজকের দিনে জন্মেছেন বহু বিখ্যাত মানুষ। 1883 সালে বিনায়ক দামোদর সাভারকার বিপ্লবী ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী জন্মেছিলেন আজকের দিনে। 1931 ক্যারল বেকার আমেরিকান অভিনেত্রী জন্মেছেন আজকের দিনে। 1923 এন.টি. রামারাও ভারতের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালক ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জন্মেছিলেন আজকের দিনে। আজকের দিনে আমরা হারিয়েছি 1942 সালে রমাপ্রসাদ চন্দ, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ ও পুরাতত্ত্ববিদকে। হারিয়েছি আলফ্রেড অ্যাডলার, অস্ট্রীয় ডাক্তার ও মনোবিজ্ঞানীকে 1947 সালে আজকের দিনে।
1: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: हम सबका साथ निभाते। टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
1: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
2: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
0: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: শ্রোতা বন্ধু, এইবারে আপনাদের চিঠি পড়ার পালা। লিখছি তোমায় পড়বে। আজকে প্রথমে যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাবো, সে চিঠিটি লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ি থেকে বিকাশ রায়। চিঠিতে তিনি লিখছেন, শ্রবণ সঙ্গী অভিজ্ঞাপন, মানুষ চিরকালই কল্পনাপ্রবণ, বাস্তবের সীমাবদ্ধতার মাঝেও মন কখনো উড়ে যায় স্বপ্নের আকাশে। আমরা অনেক সময় ভাবি, যদি পৃথিবীতে কোনো দুঃখ না থাকত, যদি মানুষে মানুষে ভেদাভেদ মুছে যেত, যদি প্রতিটি ঘরে শিক্ষা ও ভালোবাসার আলো পৌঁছে যেত, তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো। আবার কেউ ভাবেন, যদি ছোটবেলার দিনগুলো আবার ফিরে পাওয়া যেত, যদি হারিয়ে যাওয়া প্রিয় মানুষদের আর একবার কাছে পাওয়া যেত, তবে জীবন হয়তো অন্য রকম হয়ে উঠত। যদি এমন হতো, বিষয়টি শুধু কল্পনার নয়, আত্মসমালোচনা ও আশা আকাঙ্ক্ষারও বিষয়। এই ভাবনার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের অপূর্ণ ইচ্ছে, না পাওয়া স্বপ্ন এবং সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষা। কখনো এই যদি মানুষকে হতাশ করে, আবার কখনো নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। কারণ কল্পনাই মানুষকে নতুন সৃষ্টি করতে শেখায়। বিজ্ঞান, সাহিত্য, শিল্প কিংবা সমাজ পরিবর্তনের অনেক বড় সূচনাই একদিন কোনো মানুষের মনে জন্ম নেওয়া ছোট্ট একটি যদি থেকে শুরু হয়েছিল। তাই যদি এমন হতো, শুধু অলীক চিন্তা নয়, এটি মানুষের মনন, অনুভূতি এবং আগামী দিনের সম্ভাবনার এক সৃজনশীল জানালা। এই বিষয় নিয়ে শ্রোতাদের ভাবনা, স্মৃতি ও স্বপ্ন নিশ্চয়ই অনুষ্ঠানে এনে দেবে এক অনন্য আবেগময় পরিবেশ। এটি বিকাশ রায়, বয়েলখানা রোড, জলপাইগুড়ি।
4: লিখছি তোমায় পর্বে পূর্ব আজকের দ্বিতীয় চিঠি। লিখেছেন চিঠিটি রঞ্জনা চক্রবর্তী, নিউ টাউন, কলকাতা থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আকাশবাণী আগরতলা, সস্নেহ নমস্কার জানাই আপনাদের সকালের প্রিয় অনুষ্ঠান অভিজ্ঞাপনের সকল কলাকুশলীকে। আজকের চিঠির বিষয়, যদি এমন হতো। বিষয়টি শুনেই কল্পনার দরজা যেন হঠাৎ খুলে যায়। ভাবি, যদি এমন হতো পৃথিবীতে কোনো মানুষ দুঃখ পেত না, সবাই একে অপরের পাশে দাঁড়াতো, হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসায় ভরে উঠত চারপাশ। যদি এমন হতো, গাছ কাটার বদলে সবাই একটি করে গাছ লাগাতো, তাহলে হয়তো প্রকৃতি আবারও তার হারানো সবুজ ফিরে পেত। পাখির ডাক, নদীর কলতান আর নির্মল বাতাসে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠত। আবার কখনো মনে হয়, যদি এমন হতো সময়কে একটু থামিয়ে রাখা যেত, ছোটবেলার সেই দিনগুলো, বাবা মায়ের স্নেহ, বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত, সব কিছু আবার নতুন করে ফিরে পাওয়া যেত। আজকের বাস্তব ব্যস্ত জীবনে

মানুষ যেন একটু বেশি যন্ত্রের মতো হয়ে যাচ্ছে। যদি এমন হতো মানুষ মোবাইলের পর্দা ছেড়ে কিছুটা সময় পরিবারের সঙ্গে গল্প করত, তাহলে সম্পর্কগুলো আরও গভীর ও উষ্ণ হতো। তবে বাস্তব জীবন কল্পনার মতো না হলেও সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখা তো দোষের নয়, কারণ আজকের কল্পনাই হয়তো আগামী দিনের সত্যি হয়ে উঠতে পারে। তাই যদি এমন হতো ভাবনার মাধ্যমেও লুকিয়ে থাকে নতুন সম্ভাবনার আলো, এই আশাতেই শেষ করছি আজকের চিঠি। সকলের জীবন সুখ শান্তি ও ভালোবাসায় ভরে উঠুক। ইতি রঞ্জনা চক্রবর্তী, নিউটাউন, কলকাতা।

শ্রোতা বন্ধুরা, এবারে লিখছি তোমায় পর্বের তৃতীয় চিঠিখানি, পড়ে শোনাবো আপনাদের। আর চিঠিখানি পাঠিয়েছেন বাঁকুড়া থেকে মলয় চট্টোপাধ্যায়। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন আকাশবাণী আগরতলা, বিষয় পিতা নবোধী। সস্নেহ নমস্কার জানাই। আজকের বিষয় পিতা নবোধী শুনে আমার বিদ্যালয় জীবনের এক প্রিয় শিক্ষকের কথা মনে পড়ে গেল। সংস্কৃত এই শব্দবন্ধের অর্থ, হে পিতা, আমাদের জ্ঞান দান করুন। জন্মদাতা পিতা যেমন সন্তানকে জীবনের পথ দেখান, তেমনি একজন প্রকৃত শিক্ষকও ছাত্রদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। আমাদের বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ছিলেন শ্রী অরুণবাবু। তিনি শুধু বইয়ের পাঠ দিতেন না, জীবনকে কিভাবে সুন্দরভাবে গড়ে তুলতে হয় সেই শিক্ষাও দিতেন। তার ক্লাসে ঢুকলেই যেন এক অন্যরকম পরিবেশ তৈরি হতো। ইতিহাসের ঘটনা তিনি এমনভাবে গল্পের ছলে বলতেন যে মনে হতো আমরা যেন সেই সময়ের মধ্যেই উপস্থিত আছি। একবার পরীক্ষায় আমি খুব খারাপ ফল করেছিলাম, মন ভেঙে গিয়েছিল। তখন অরুণবাবু আমাকে ডেকে বলেছিলেন, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা হলো নতুন করে শেখার শুরু। তার সেই কথাগুলো আজও আমার জীবনের বড় প্রেরণা। তিনি শিখিয়েছিলেন, মানুষ বড় হয় শুধু নম্বরে নয়, সততা, পরিশ্রম ও মানবিকতার মধ্য দিয়ে। আজ তিনি অবসর নিয়েছেন, হয়তো প্রতিদিন দেখা হয় না, কিন্তু তার শিক্ষা আজও আমার পথ চলার আলো। তাই আমার কাছে তিনি শুধু শিক্ষক নন, তিনি প্রকৃত পিতা নবোধী, জ্ঞানদাতা পিতা। ধন্যবাদ আন্তে, মলয় চট্টোপাধ্যায়, ছাতনা, বাঁকুড়া।

এবারে যে চিঠিটি পড়ব, আমাদের আজকের লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠি। চিঠিটি লিখে পাঠিয়েছেন অঞ্জনা দেবসেন, কৃষ্ণনগর, আগরতলা থেকে। বিষয়, যদি এমন হতো। লিখছেন, সুপ্রিয় অভিজ্ঞাপন, প্রথমেই আকাশবাণী আগরতলা ও বিজ্ঞাপনের সমস্ত কলা কুশলী আর শ্রোতাবৃন্দ, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আহা, সত্যি যদি এমন হতো, স্বপ্নগুলো আমার ফলে যেত। যদি প্রতিটি দেশের রাজনীতিতে প্রকৃত দেশপ্রেমী, সত্যনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ, মানব দরদী মানুষই যোগদান করত, বিশ্বে যুদ্ধ, ক্ষমতার লড়াই, লোভ, হিংসা, মারামারি, হানাহানি থাকত না, কতই না কল্যাণ হতো জগতের। যদি মুষ্টিমেয় কয়েকজন শিল্পপতি গোষ্ঠীর একচেটিয়ে লাভের উদ্দেশ্যে দেশের একটা বৃহৎ অংশের বন জঙ্গল ধ্বংস করে, পরিবেশ ও বাস্তুতন্ত্রের বিনাশ সাধন করে, লক্ষ লক্ষ গাছপালা, জীবজন্তু, পশু পাখি, বননিবাসী আদিবাসী মানুষের জীবন প্রতিনিয়ত খনি বা শিল্প করার নামে বিপন্ন না হতো। আমরা প্রত্যেকেই একই সৃষ্টিকর্তার সৃষ্টি তথা সন্তান, জাতি ধর্ম নির্বিশেষে সবাই ভাই বোন। তাই যদি ভাইয়ে ভাইয়ে সদ্ভাব ও প্রীতি বজায় থাকত, কতই না মঙ্গল হতো। মানুষ যেমন ঈশ্বরের সৃষ্টি, পশু পাখি প্রতিটি প্রাণীও ঈশ্বরের সৃষ্টি, তাই প্রতিটি প্রাণীরও বাঁচার অধিকার আছে। সব ধরনের প্রাণী হত্যা যদি পুরোপুরি বন্ধ হয়ে যেত, ফলে প্রকৃত মায়ের কোনো দুঃখই যদি না থাকত, ট্রেন যেমন নির্দিষ্ট লাইনের ওপর দিয়েই চলে, ঠিক তেমন করে সব মানুষ যদি সারাটা জীবন সত্য ও ন্যায়ের পথেই চলত, খালি হাতে এসেছে সবাই এই জগতে, যেতেও হবে খালি হাতেই। মাঝখানে সময়টুকু স্বার্থ এবং অর্থের জন্য সংঘর্ষ করে না কাটিয়ে যদি পরমার্থের জন্য সচেষ্ট হতো, তাহলে দুর্লভ মানব জীবন সফল হতো, জগৎটা কি সুন্দরই না হতো। মানুষ পশু পাখি প্রকৃতিরই অংশ, মানুষ শত প্রধান হলেও তার প্রভাব প্রকৃতিতেই পড়ে, ফলে পশু পাখিও হিংস্রতা ভুলে সহ অবস্থান বজায় রাখত, কত মজা হতো। যদি মানুষের আহার বিহার, চলন বলন সব ঠিক এবং শুদ্ধ হতো, তবে কোনো রোগ ব্যাধিও থাকতো না, তাই হাসপাতাল ডাক্তারও থাকতো না, দরকারই হতো না, কি ভালোই না হতো। থানা পুলিশ আদালত এসব কিছুরই দরকার হতো না, কারণ কোনো অপরাধীও থাকতো না, প্রতিটি মানুষই যে সৎ, বিচারেরও প্রয়োজন হতো না। তাই আহা, যদি এমন মানুষ প্রকৃতিকে মাতৃরূপে পুজো করত, সম্মান করত, আর প্রকৃতিও মানুষের প্রতি সন্তুষ্ট থাকত, অসময়ে খরা বন্যা ভূমিকম্প এসব কিছুই হতো না, তবে এই জগৎটাই স্বর্গ হতো। শেখ ফজলুল করিমের কবিতাতে শেষ করছি, স্বর্গ নরক। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এই চিঠিটি লিখেছেন অঞ্জনা দেবসেন, কৃষ্ণনগর, আগরতলা থেকে।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয়। বৃক্ষরোপণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যেখানে ধুলি যেখানে ক্লান্তি, সেখানে দাও ছায়ার দান, মানুষের তরে জীবনের তরে সবুজ

বুক এই ধরার প্রাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতিকে বাঁচাতে আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে আজ সবচেয়ে বেশি প্রয়োজন সবুজের স্পর্শ। গাছ আমাদের জীবনের বন্ধু, শুদ্ধ বাতাস, নির্মল পরিবেশ আর জীবনের আশ্রয় দেয় এই সবুজ প্রকৃতি। কিন্তু প্রতিদিনই কমছে গাছ, বাড়ছে দূষণ ও উষ্ণতা। তাই সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে সবুজের পথে হাঁটার। অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন। কলম ধরুন, লিখে ফেলুন আপনার মনের কথা, কারণ সবুজ বাঁচলে বাঁচবে পৃথিবী, বাঁচবে আমাদের ভবিষ্যৎ। তাই আরেকবার মনে করিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ। এবারে জানিয়ে দেব অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের দ্বিতীয় বিষয়। জীবন মানেই চলার পথ, কখনো পাহাড় ডিঙিয়ে, কখনো বা নদী পেরিয়ে, কখনো আবার নিজের মনের অজানা অন্ধকারকে জয় করে এগিয়ে চলা। কেউ সমুদ্র অভিযানে যান, কেউ মহাকাশে, কেউ আবার প্রতিদিনের জীবন সংগ্রামী হয়ে ওঠেন এক একজন সত্যিকারের অভিযাত্রী। জীবনের সেই অনপনীয় সত্যকে স্বীকৃতি দিতে অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের দ্বিতীয় বিষয় অভিযাত্রী। জীবনের পথে চলতে চলতে আপনিও কি কোনো বিশেষ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কোনো কঠিন পরিস্থিতিকে সাহসের সঙ্গে জয় করেছেন? অথবা এমন কাউকে দেখেছেন যিনি আপনাকে অনুপ্রাণিত করেন একজন প্রকৃত অভিযাত্রী হিসেবে? তাহলে লিখে পাঠান আপনার অনুভব, অভিজ্ঞতা, গল্প কিংবা মতামত। শব্দ সংখ্যা হতে পারে প্রায় 200 থেকে 250 শব্দের মধ্যে। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। জীবনের অভিযানের গল্প শোনাতে কলম ধরুন আজই। আরেকবার মনে করিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের দ্বিতীয় বিষয় অভিযাত্রী। শ্রোতা বন্ধুরা, এবার একটু তথ্য জানিয়ে দিচ্ছি। আগামী 5ই জুন 2026 ইংরেজি শুক্রবার সকাল 11:00 ঈশ্বর পাঠশালা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এক পরিবেশ সচেতনতায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে থাকবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনা, রবীন্দ্র নজরুল সুকান্তের সঙ্গীত আবৃত্তি এবং নৃত্য। উপস্থিত থাকবেন বিভিন্ন অতিথিরা। আর সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান এবং ঈশ্বর পাঠশালা পরিচালন কমিটির সভাপতি শ্রী জহর সাহা।

কর্মপ্রার্থী শ্রোতা বন্ধুদের জন্য একটি কাজের খবর রয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL টেলিকম বিভাগে টেলিকম অফিসার পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম টেলিকম অফিসার, মোট শূন্য পদের সংখ্যা 100। অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী 11/7/2026 ইংরেজি। প্রার্থীদের অবশ্যই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আগামী 3/7/2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 20 বছর

0: সর্বোচ্চ 30 বছর। অনলাইনে আবেদন করতে হবে এবং তার জন্য আপনারা ভারত সঞ্চার নিগম লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট bsnl.co.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
1: জানিয়ে দিচ্ছি আমাদের আকাশ কি বলছে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া প্রাপ্ত আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 85%।
0: শ্রোতা বন্ধু, আজকের মতো অভিজ্ঞাপন পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আর সেই সঙ্গে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম শ্বেতা, আর আমার সঙ্গে ছিল
1: আমি শিল্পী।
0: সবাই ভালো থাকবেন, নমস্কার।

0: 바다이 몽니 스코랄 너 성보노 보 신일라야노
1: 블랙은 함바이 아니 몽게 모니부선 데브르마 아니 몽 모니부선 데브르마
0: 아우 파딩게 좀 신이 스코랄노 신이오임난카 하케노 럭조토노 신이라이만카 따부케 앙 하이노 하이 스코랄노 조라야파로 디니니 슈몽 바다이 몽니 라이다노 Bahaike batai jaknai borokno shawai khnarnani bagai.
1: Aw bilakna hambai phadesung ozarawa sungmung sungnani raidarongno saklai rijaknai. Pula sungmungo bukhakani ke sungmung sungjaknai. Pula bukhago khoroksano kaiba ke sungjaknai. Kaisa sungmungni mari tongnai 10 abono 10 second bisungo phirokmung marinai. Abuni yakulo tisha sungmung কেতাল সিংজাক ফিনাই অব হাইকেন অ খরকসা খরকসান কাইবাইকে সুমুং সিংজামন ইয়াগুল হাইন হাই বরনি সুমুংনি মারি এবা স্কুল থাওই রিজাকনাই আবুনিয়াগুল উলনি বখাক সুমুং সুঙ্গি জাকনাই উলনি বখাক সুমুং সিংজামন ইয়াগুল বেবাক স্কুল পাইথগ অ ওয়াইনি সুমুংনি ন বেবাক ফুনুগরি জাগন এবা সাকলাই রিজাকনাই
0: হিনকে যতন ন বাতাই মুংনি রাইদারক বুচি ওই মামবাই খানা তাবুক সুমুং বাতাই মুং চাংলাই সিনাই আং পয়লা চিনি বুকুক বিন্দিয়ানো সুমুং সুংনাই পয়লা সুমুং হিংকে হায়ুংনি কতর কুক মিউজিয়ামনি মুং তাম
2: হায়ুংনি কতর কুক মিউজিয়ামনি মুং খা প্যারিসনি লর্ড মিউজিয়াম
0: আও চিনি বুকুক বিনি কক ফিরক মুং সৈন্য রেখা ফাইডিচুং যত পালবাক সা বিনি বাগে ইয়াফা ক্রব লায়ানো বিনি বাগে হাইন হাই তে থাইসা ব মিউজিয়াম হায়ুংনি যতনি সলাই কসাম কুক মিউজিয়াম হনাই সিনি জাক
2: রোম নি ক্যাপিটোলাইন মিউজিয়াম যতনি সলাই কসাম কুক মিউজিয়াম হনি সিনি জাগু
0: আও বিনি অ কক ফিলক মুং ব সৈন বিনি বাগে হাইন হাই তে সা ইয়াফা খরব লায়ানো হাইন হাই চিনি বুকুকন তাইসা সুংফিনাই হায়ুংনি মুং গনাং মোনালিসা পেইন্টিং ব মিউজিয়াম খাতি জাক তং
2: লোভ মিউজিয়াম
0: বিনি অ কক ফিরো মুং ব সৈন হাইন হাই বিনি বাগৈ তে থাইসাক সুংমুং ভারত হাগতরনি ব সিটি এবা দলি সিটি অফ মিউজিয়াম হিনৈ সিনি জাক তং
2: কলকাতা
0: আও চিনি বুকুকনি কক ফিরক মুং সৈন সিটি অফ মিউজিয়াম কলকাতা ন হিনৈ সিনি জাক তঙ্গ হাইন হাই বিন বাগৈ পাইথাকনি কুংমুং ভারতনি কতরকুক মিউজিয়ামনি মুং তাম
2: ভারতনি কতরকুক মিউজিয়ামনি মুং অংখা কলকাতানি ইন্ডিয়ান মিউজিয়াম
0: আও বিনি ও কক ফিরক মুং ব সৈন আও চিনি বুকুক কক ফিরক মুং সৈন ফারিচুং যত পালবাকসা বিন বাগৈ ইয়াফা ক্রব লায়ানো চিনি বুকুক বিন্দিয়া ন থাই বা সুংবাই খা হাইন হাই আং দাবো চিনি তাকুক রাহুল ন সুংফিনাই রাহুল নি বাগৈ পয়লা সুংমং উংখা হায়ং নি পয়লা তুই বিশিঙ্গ স্নামজাক মিউজিয়াম নি মুং তাম
3: মুশিও সুবাকটি কোদি আর্টে মেক্সিকোনি
0: আও চিনি তাকুক নি কক ফিরক মুং সৈন ফাদিচং হাইন হাই বিন বাগৈ পালখে গিয়াফা ক্রব লাইনাই চিনি তাকক নি বাগৈ হাইন হাই তৈসে সুংমুং উংখা উজ্জয়ন দ্য প্যালেস মিউজিয়াম বুফরু তাংজাক
3: 1901 বিসিও
0: চিনি তাকক নি ফিরকমুং সৈন হাইবানো বনো হিংকে 1901 বিসিও হিন সানা নাংমানি হাইন হাই চিনি তাকক নি বাগৈ তৈ থাইসে সুংমুং এশিয়া প্যাসিফিক আমজৈনি যতনি সলাই কসামতে কতরকুক মিউজিয়াম নি মুং তাম
3: কলকাতানি ইন্ডিয়ান মিউজিয়াম
0: আও বিনি অ কক ফিরো মুং সৈন ফাদিচুং যত পালবাকসা বিন বাগৈ ইয়াফা ক্রব লায়ানো চিনি তাকক নি বাগৈ তৈসে সুংমুং ভারত হাকতর কাইবসুক মিউজিয়াম দং
3: ভারত 1000 ইসে কবাং মিউজিয়াম দং
0: আও বিনি অ কক ফিরো মুং সৈন চিনি তাকুক নি বাগৈ হাইন হাই তে থাইসা পাইথাক নি সুংমুং সুংগানো হায়ং নি যত নি স্লাই কবাং কুক বেড়াই জাক মা মিউজিয়াম নি মুং তাম
3: বনো হনাই দা লাভ মিউজিয়াম
0: আও বিনি কক ফিল রিমুং সৈন ফাইডিচং যত পালবাকসা বিন বাগৈ হাইন হাই ইয়াফা ক্রব লায়ানো তাবুক হিংকে আং হাইন হাই চিনি বুকুক ইলিসানো সুংমুং বখাক থাংনাই বুকুক ইলিসানি বাগৈ পয়লা সুংমুং উংখা ব বিশিব ইন্ডিয়ান মিউজিয়াম স্নামজাক
2: 1814 বিশিব ইন্ডিয়ান মিউজিয়াম স্নামজাগ
0: আও বিনি ফিরক মুং সৈন ফারিচং বিনি বাগৈ ইয়াফা ক্রব লায়ানো হাইনও হাই তে থাইসা সুমুং খা বুকুক নি বাকে ভারত হাকতর নি ন্যাশনাল মিউজিয়াম ব বিষয়

0: Society of Bengal.
1: Aochini bukhok ni kok firok mungri mung shoino, jung bini bagai palke yafa krob la jawano. Tei thaisa shung mung unka, Tripura haste ni museum ni mung shadi.
0: Ujjayanto Place.
1: Aochini bukhok ni kok firok mungri mung shoino, Ujjayanto Place nge Tripura haste ni museum. Bini bagai haino hai tesa shung mung, Salar Jang Museum Bo Doliwo Tangzak
0: Hyderabad
1: Aw Binio Kok Firok Mungri Mung Bo Shoino Phaidi Chung Bin Bagai Yapha Khrop Dano Jini Bukhuk Nim Bagai Te Tang Sa Shung Mung Unkha Bo Museum Mo 2 Million Ni Kebang Snam Mung Te Phunuk Mung Khati Jak Tong
0: New York Ni Metropolitan Museum of Art
1: Jini Bukhuk Ni Kok Firok Mung Abo Shoino Phaidi Chung Bin Bagai Yapha Khrop Layano Hanya hai ni bukhok ni bagoi paithak shungmung unkha salsi shalkha amchai eba north east ni kotorkuk museum bobo
0: Tripura state museum eba Ujjayanto Place
1: aw chini bukhok khnatok khai kokfirok mungri kha Tripura state ni museum eba Ujjayanto Place unkha north east ni kotorkuk museum Jini bukhuk ni bagoi second round ni shungmung shungbai kha tabuk jini takuk rahul ni bagoi second round ni poila shungmung unkha poila museum bufros nam jakha
2: 1683 BCO nam jok
1: au jini takuk rahul kok firok mungri mani aboshoi 1683 BCO poila museum nam jakha phari chung bini bagoi jet palpak sake ya fakrop layano Hanyo hai bini bagai shungmung unkha Boshalo International Museum de palaijak
2: Bisi brum brum no May 18 salmaru palaijau
1: Aw bini okok phiru mung bo shoino bini bagai joto palbak sakai yafa khrop laino Hanyo hai shungphinai chini takhuk rahul no Bo Museum hayung ni chikon kuk museum hinai sini jagoi tong
2: New York ni the museum no
1: Aw chini takhuk ni kok phiru mungli mung shoino New York ni the museum no hayung ni chikon kuk museum hunoi sini jagoi tongo chini ta kuk no haino hai shungphinai museum tamono hin
2: je thayo laibo ma hukumo mukumo khatijak narukjak te phunuk jago abno museum hunu
1: aw chini ta kuk kokphiro mung rimani shoino যে জাগাবো বা যে থায় লাইবুমা আগি নি হুকুমু মুকুমু খাটিজাক তংমানো ন চং তাবুং জরাও মিউজিয়াম হিনই সিনিজাক তং ফারি চং পালবাক্সাকে বিন বাগাই ইয়াফক্রব লায়ানো সেকেন্ড রাউন্ড নি বুকুক ইলিশানি সুংমং উংখা বিনি বাগাই পয়লা সুংমং উংখা ইন্টারন্যাশনাল মিউজিয়াম দে 2026 নি ককবখরি এবা থিম তামো
0: মিউজিয়ামস ইউনাইটিং এ ডিভাইডেড ওয়ার্ল্ড
1: আওচিনি বুকুক কফিরো মুংরিমা শৈন মিউজিয়াম ইউনাইটিং এ ডিভাইডেড ওয়ার্ল্ড 2026 বিশিও ইন্টারন্যাশনাল মিউজিয়াম নি থিম রজাখা ফাদি চংবিন বাগে পালখে ইয়া ফখ্রব লায়ানো বুকুক নি বাগে তে তাংসা সুংমং সাবো পয়লা ইন্টারন্যাশনাল মিউজিয়াম দে পালাইনা বাগে সাকলাইখা
0: ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস ICOM
1: আও বিনয় কক ফিরো মুং বো সৈন্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম নো সং শর্ট ফর্ম বাই ICOM হিনই বো সিনি জাগো ফাদি চং বিন বাগাই হাইনো হাই ইয়া ফক্রব লায়ানো সিনি বুকুক নি বাগাই তেসে সুং মুং উংখা ভারত নি রেলওয়ে মিউজিয়াম নি মুং তামো
0: ন্যাশনাল রেল মিউজিয়াম
1: আও বিনয় কক ফিরো মুং বো সৈ ফাদি চং জত পালপাকসা হাইনো হাই বিন বাগাই পালখে ইয়া ফক্রব লায়ানো চিনি বুকুক হাইন হাই সুফিনাই তৈশা সুমুং হাকতর নিমুং গনাং টেক্সটাইলস মিউজিয়াম নিমুং সাদি
0: কালিকো মিউজিয়াম অফ টেক্সটাইলস
1: আও চিনি বুকুক নি কক ফিরক মুংরি মুং আবশয় বিনবাগে ইয়াফক্রব লায়ানো চিনি বুকুক নি বাগই পাইথাক সুমুং উংখা ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান সিনেমা ব হাস্তেও তাংজাক
0: মহারাষ্ট্র নি মুম্বাইও
1: চিনি বুকুক নি কক ফিরো মুং আবো সৈন্য ফারি চংবিন বাগৈ ইয়াফক্রব লায়ানো চিনি বুকুক ইলি সানো সুংমুং সুংমানি ইয়াগুলো তাবুক সেকেন্ড রাউন্ড নি পাইথাক সুংমুং বাতাইনাই চিনি তাকুক সরঞ্জয় দেববর্মা সেকেন্ড রাউন্ড নি বিনি বাগৈ পয়লা সুংমুং উংখা ভারত নি ব মিউজিয়াম ন ইজিপশিয়ান মাম্মি খাতিজাক তং
3: ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা
1: আও চিনি তাকুক নি কক ফিরক মুংরি মুং আবশ্য।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। দেশে সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142 একরের বেশি জমি সীমান্তরক্ষী বাহিনীকে হস্তান্তর করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উজ জোহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। বিহারে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের জেরে কমপক্ষে 8 জন প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে বাজপড়ে মৃত্যু হয়েছে 2 জনের। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 দিন মধ্য উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহ ও লু বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে রাজ্যগুলিকে বলেন। বৈঠকে 9টি রাজ্যে রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নে প্রায় 30,000 কোটি টাকার চলতি প্রকল্পগুলির কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য সৌর বিদ্যুতের ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বে তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাঁদের কর্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে SSP পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ ও গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর লক্ষ্যে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। 2-দিনব্যাপী এই কর্মসূচিতে কৃষি এবং কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, বিভিন্ন রাজ্যের অংশগ্রহণ, দলগত মতবিনিময় এবং উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হল আসন্ন খরিফ মৌসুমের জন্য কৌশল নির্ধারণ করা। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাকে আমন্ত্রণ করার জন্য সমাজ মাধ্যমের

0: এক বার্তায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কাজা কাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানিরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষার বিষয়টি তিনি খতিয়ে দেখেন। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে 38 একরের বেশি। এরপরই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা হয়েছে 35.16 একর জমি। গত 11ই মে রাজ্যে নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তারও জোরদার করার লক্ষ্যে সরকার নিবিড় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য দেশের মধ্যে সর্বাধিক 2217 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1600 কিলোমিটার সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা হলেও 600 কিলোমিটার সীমান্ত এতদিন অরক্ষিত ছিল। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ্জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবার অনুপ্রাণিত করে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। দিল্লিতে জামা মসজিদ, ফতেপুরী মসজিদ ও শাহী ঈদগাতে নামাজের আয়োজন করা হচ্ছে। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতায় ব্রিগেড প্যারেড ময়দানে এবার ঈদের নামাজ পাঠ হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঈদুজ্জোহায় দেশবাসীকে শুভেচ্ছা জানান। এই উৎসব প্রত্যেকের জীবনে শান্তি, উন্নতি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসবে বলে প্রার্থনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, ঈদুজ্জোহা সমাজে ভ্রাতৃত্ব বোধ এবং শান্তির পরিবেশ তৈরি করবে বলে তাঁর আশা। প্রত্যেক দেশবাসীর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। মধ্যপ্রদেশের খাজুরাহে আয়োজিত যোগ মহোৎসবের এক বিশেষ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব গতকাল এই ঘোষণা করেন।
1: 21 জুন কো আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কা আয়োজন পশ্চিম বঙ্গাল কে কলকাতা শহর মে কিয়া জায়েগা, জো হামারি সমৃদ্ধ বিরাসত আর আধ্যাত্মিক চেতনা কা अनुपम संगम प्रस्तुत करता है। मुझे आप सभी के साथ यह साझा करते हुए खुशी हो रही है कि इस वर्ष IDY की थीम योगा फॉर हेल्दी एजिंग।
0: উল্লেখ্য, স্বাস্থ্যের বিকাশ এবং সুস্থ জীবনযাত্রা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে গৃহীত এই অভিযান আন্তর্জাতিক স্তরে বিপুল প্রশংসা কুড়িয়েছে। 2014 সালে রাষ্ট্রসংঘ দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। প্রবল ঝড়বৃষ্টি বজ্রপাতের জেরে বিহারে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। খাগড়িয়া ও মুজাফরপুর জেলায় 2 জন করে প্রাণ হারিয়েছেন। মুঙ্গের, ভাগলপুর, পূর্ব চম্পারণ ও পশ্চিম চম্পারণ জেলায় মৃত্যু হয়েছে 1 জন করে বাসিন্দার। ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে গত সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বাজ পড়ে 2 কিশোর প্রাণ হারিয়েছে। মধ্য ও উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি। তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ও বিদর্ভের জন্য। আজ তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, গোয়া, কঙ্কন, ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশে। পূর্বাভাস অনুযায়ী ধুলো ঝড় বইতে পারে রাজস্থান ও উত্তরপ্রদেশে। এদিকে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, উত্তর পূর্ব ভারত, তামিলনাড়ু এবং পুদুচেরিতে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় গত সন্ধ্যার পর হালকা ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে, কমেছে তাপমাত্রাও। তবে আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কয়েকটি জেলাতে রয়েছে কমলা সতর্কতা। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আইপিএল ক্রিকেটে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গত রাতে রাজস্থান রয়্যালস ৪৭ রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আগামীকাল ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে কোয়ালিফায়ার টু ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সে। আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উজ্জোহা। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সকাল ১০টা বেজে ১০ মিনিটে।
2: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহ ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক পর্যটনকে জাতীয় পর্যায়ে আরও প্রসারিত করার লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ, দেশের প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দের উদ্দেশ্যে লেখা চিঠিতে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আজ সারা দেশের সাথে রাজ্যেও ঈদ উজ্জোহা উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আগরতলায় গেঁদুমিয়া মসজিদে সকাল ৮টা বেজে ৩০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ উজ্জোহা উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, রাজ্যের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশন পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের বৈধতা বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে এসআইআর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক আবশ্যকতাকে এগিয়ে নিয়ে যায়। রাজ্যের বিখ্যাত জিআই স্বীকৃত কুইন আনারসকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ উদ্যোগ নিয়ে ২৩৬ কোটি টাকার মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প গতকাল থেকে চালু হয়েছে। নতুন দিল্লির সঞ্চার ভবন থেকে ভার্চুয়ালভাবে এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই অনুষ্ঠানে বলেছেন জিআই ট্যাগযুক্ত কুইন আনারসের সাহায্যে এই বহুমুখী উদ্যোগ প্রক্রিয়াকরণ পরিকাঠামোকে শক্তিশালী করবে, শক্তিশালী বাজার সংযোগ তৈরি করবে এবং রাজ্যের গর্ব আনারসকে একটি বৈশ্বিক ব্র্যান্ডে উন্নীত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গণবণ্টন ব্যবস্থায় স্বয়ংক্রিয়তার মাধ্যমে রেশন, পরিবহন ও আয় ব্যবস্থাপনার সহায়তায় প্রকল্প সার্থক পিডিএসকে একটি সমন্বিত প্রকল্প হিসেবে অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি ২০৩১ সালের ৩১শে মার্চ পর্যন্ত চালু থাকবে। আগামীকাল সন্ধ্যায় শাহভ্রমনগর পঞ্চায়েত এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হবে। গতকাল শাহভ্রম মহকুমা শাসকের কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস। ভোর

0: 5টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 47.6 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী।
1: শ্রীমতির আরো এক নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। চলুন আরব পর্বটা প্রথমেই সেরে নিচ্ছি।
2: আমি হাবুল বর্জাজি, ত্রিপুরা রাজ্যের প্রাক্তন ক্রিকেটার। শুধু ক্রিকেট বললে ভুল হবে, সেটা হচ্ছে ক্রিকেটের সাথে পাশাপাশি আমি কালচারের সাথেও আমি যুক্ত ছিলাম। অনেক বছর আমি ক্রিকেট খেলেছি, 1980 থেকে 1994 পর্যন্ত। তার পরবর্তী সময়ে আমার চাকরি হয়েছে 1987-এ। তার থেকে অফিসের কাজের সাথে সাথে ক্রিকেটের সাথে আমি যুক্ত ছিলাম, রঞ্জি ট্রফি খেলেছি। আমি ওই মধ্যে ক্রিকেটের মধ্যে আমি ইরজনের ক্যাপ্টেনও ছিলাম ইন দ্য ইয়ার 1982-83। এটা ত্রিপুরাতে এখনো কেউ হতে পারেনি। আমার ইডেন গার্ডেন্সে আমার সেঞ্চুরি আছে। তার পরবর্তী সময়ে 1994-এ রঞ্জি ট্রফিতে টানা খেলেছি আমি। বেশি দিন খেলিনি, যে কোনো কারণে হোক আমি খেলা ছাড়তে বাধ্য হয়েছিলাম 1994-এ।
1: এই গল্প সবগুলি শুনবো, তবে শ্রীমতী যিনি রয়েছেন ওনার পরিচয়টাও শুনবো। শ্রীমতী হিসেবে রয়েছেন
3: মধুমিতা চক্রবর্তী।
1: আচ্ছা, গৃহিণী নাকি চাকরি করতেন?
3: না, গৃহিণী, হাউসওয়াইফ।
1: হাউসওয়াইফ বলে আসলে চাকরি আর হাউসওয়াইফের মধ্যে আজকাল খুব একটা পার্থক্য নেই, কারণ চাকরির মতোই 24 আওয়ার্স ডিউটি। তো যদি জিজ্ঞেস করি আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে?
3: বাবা ছিলেন, বাবা কোর্টে চাকরি করতেন, আর তার জন্য বাবা তো বিভিন্ন জায়গায় পোস্টিং চাকরি বদলে হয়েছে। আমরা বিভিন্ন জায়গাতে রয়েছি, উদয়পুর, ধর্মনগর, এরকম করে লাস্ট পোস্ট আগরতলা। আগরতলাতে এসে ছোট কালটা আমার ওই বাইরে বাইরে কেটেছে।
1: সেটা কোথায় কোথায়?
3: এই তো ধর্মনগর, তারপর উদয়পুর, এরকম জায়গা। আর যখন টুতে উঠেছি আমি অন্য থেকে টুতে, তখন আগরতলায় চলে এসেছি। এরপর আর বাবা বদলি হয়নি। তারপর থেকে এখান থেকে টু থেকে একদম গ্রাজুয়েশন পর্যন্ত আমি এখানে ছিলাম, মানিবুদ্ধা স্কুল, উমেন্স কলেজ, গ্রাজুয়েশন।
1: ভাই বোন কজন ছিলেন?
3: ভাই বোন তো আমরা দুই ভাই,
1: দুই
3: দাদা, দিদি,
1: মানে সবার ছোট,
3: সবাই
1: ছিল সবার আদরে। তো ছোটবেলাটা কেমন যদি জিজ্ঞেস করি সব ভাই বোনদের মাঝখানে কেমন কেটেছে, মানে এখনকার ছোটবেলা থেকে যদি দেখেন আপনি, তাহলে কি পার্থক্য ছিল তখন আপনাদের সময়ে?
3: আমাদের সময় তো আমরা সবাই একসাথে, দুই বড়, দুই দাদা, দিদি, আমি, আমরা সবাই তো একসাথে ছিলাম, সবাই মিলে একসাথে। যেমন এখন খেলাধুলা, এখন যেমন সময়টা এত পাওয়া যায় না, বাচ্চা মানে ব্যস্ত হয়ে যায়,
1: ব্যস্ত হয়ে যায়
3: সবকিছু। আমরা তো ঘরের মধ্যে অনেকটা সময় কাটিয়েছি, ভাই বোন সবাই মিলে খেলাধুলা, আনন্দ করতে, গল্প করতে, সব একসাথে, এটা খুব মজাদার ছিল।
1: কিছু কিছু জিনিস থাকে যেগুলি আমরা ফ্যামিলি থেকে শিখি বা পরিবার থেকে শিখি বা কারোর বাবা বা মায়ের মধ্যে কাউকে দেখে আমরা অনুপ্রাণিত হই। তো আপনার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি কাকে দেখে সবচেয়ে বেশি জীবনের যেগুলি শিক্ষা সেগুলি দেখে অনুপ্রাণিত হতেন, সবার ক্ষেত্রে উত্তরটা একই হয়?
3: মা তো সবচেয়ে বেস্ট ছিল। মা সবকিছুই পজিটিভ ভাবে নিত, সবকিছু যা কিছু হতো বলতো ঠিক আছে, এটা হবে, এটা এটা হয়ে যাবে, এরকম মানে কোনো সময় নেগেটিভ ভাবে নিত না। সবসময় বলতো যে সবসময় মাইন্ডটা পজিটিভ রাখবে, তাহলে জীবনের মধ্যে এগিয়ে যেতে মানে সুবিধা। এরকম বলতো মাকে দেখে।
1: এবারে আবার দাদার কাছে আসবো। দাদা, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে?
2: আগরতলা যে জায়গাটা আপনারা আপনি এসেছেন, এ বাড়িতেই আমার জন্ম। আমরা ছোটবেলায়, এখনকার ছোটবেলা আর যখন ছোট ছিলাম, ডান পিঠে ছিলাম, প্রচন্ডই ছিলাম, দুষ্টু ছিলাম একমতো। বাড়িতে যে প্রশ্নগুলি আপনি করলেন, সবচেয়ে বেশি ভয় পেতাম আমার, আমার বাবা 1966-এ মারা গেছেন, অন্য অনেক ছোট। আমার যখন 2 বছর বাবাকে হারিয়েছি, আমার কাকু, আমরা 6 ভাই 2 বোন ছিলাম, আমি সবচেয়ে ছোট, আমার বোনও ছোট ছিল। ছোটবেলায় আমাদের এই যে, এই যে বিশেষ করে পৌষ মাস, আমাদের ছোটবেলায় এই যে পৌষ সংক্রান্তি, আমরা বাড়িতেই খুব মানে ছোটবেলায় ডান পিছে ছিলাম তো, এগুলো নিয়ে খুব মানে হইচই ছিল আমাদের মধ্যে। কিন্তু সবচেয়ে বেশি ভয় পেতাম আমার কাকুকে, খুব ডিসিপ্লিন ছিলেন কাকু।

0: সঙ্গে ভয় পেতাম, আর মা তো গৃহিণী ছিলেন, আমরা ছ ভাই দু বোন। অ্যাকচুয়ালি আমি খেলাধুলায় যে অনুপ্রাণিত, যে আমার দাদা বিশ্ব সবচেয়ে বড় ভাই, খুব ভালো ব্যাডমিন্টন খেলতো ওই সময় 70-এর দশকে, এখনকার যে রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একসাথে খেলতো, দারুণ প্লেয়ার ছিল আমার দাদা। দাদা খেলাধুলায় মানে খুব দুর্দান্ত ছিল, বিভিন্ন খেলায় ফুটবল ক্রিকেট এইসব নিয়ে থাকতো, বিশেষ করে ব্যাডমিন্টন দুর্দান্ত খেলতো। এই ছোটবেলায় যেহেতু আমি একটু ডান পিঠে ছিলাম, খেলার প্রতি একটা আগ্রহ তখন থেকেই শুরু হয়েছে
1: দাদাকে দেখে।
0: দ্বিতীয়ত আমার যে মানে আমাদের কাকা ছিল, ছোট কাকু ছিল, সেজো কাকু ছিল, তারা আমি শুনেছি, আমি যখন ছোট ছিলাম মার থেকে শুনেছি, আমার কাকু ভালো ফুটবলার ছিল, উমাগান্তি স্কুলে। অ্যাকচুয়ালি আমরা বাইরে উঠেছি না,
1: হেরিডিটি
0: ছিল আমাদের, বিজয় কুমার স্কুলে পড়া, তারপর উমাগান্তি স্কুল, আমাদের বংশে আমরা যে এখন যারা
1: সার্কেলটা
0: সবাই উমাগান্তি স্কুল থেকেই কলেজে গেছে, ওই জায়গার থেকেই মানে ছোটবেলায় শুনেছি। আমার ছোট কাকু দারুণ ফুটবল খেলতো, গোলকিপার ছিল, আমার সেজো কাকু সাব ইন্সপেক্টর ছিল পুলিশের, পরবর্তী সময় জামশেদপুরে চলে যায়, উনিও ভালো ক্রিকেট খেলতেন শুনেছি মাঠ থেকে। এখন থেকে ওখান থেকে কিন্তু আমি অনেকটাই মানে খেলার প্রতি একটা আগ্রহ ছিল বেশি, হ্যাঁ ছোটবেলায় ইন্সপিরেশন ছিল। ছোটবেলায় বিভিন্ন স্পোর্টসে আমি প্রচুর প্রাইজ পেতাম, যাই হোক আস্তে আস্তে ছোটবেলার, এখনকার যে ছোটবেলা আমাদের যে ছোটরা আছে তাদের ছোটবেলা, আমাদের ছোটবেলা কেটেছে মামা জেঠা কাকা
1: সবার
0: মাঝে, এখন তো
1: নিউক্লিয়ার
0: ফ্যামিলি, কাকু মামা জেঠা এগুলো কিন্তু নেই, এটা খুব দুঃখের বিষয়, নেই।
1: এজন্যই হয়তো বাচ্চাগুলি কোথাও গিয়ে যেন একটু সংকীর্ণ মনে হয়ে যাচ্ছে, সেই যে ব্রড মাইন্ডের যে ব্যাপারটা, সবার মাঝখানে থাকলে যে মনের বিকাশ হয় সেটা কিন্তু হচ্ছে না,
0: সেটা হচ্ছে না। কারণ হচ্ছে যে নিউক্লিয়ার ফ্যামিলি আর্থিক বিষয়টা আছে, অর্থনৈতিক যে বিষয়গুলি আছে এগুলি যেমন একটা ক্রিয়েট করে, আমরা মানে ছোটদের ছোটবেলাটা নষ্ট করছি আমরা এই গার্জেনরা, এটা আমি মনে করি আর কি। কারণ আমরা চাই একটা ছোটবেলায় যখন একটা আমাদের যখন হয়েছে মেয়ে, তখন এত চিন্তা ছিল আমার মেয়েকে মানে ভালো গান করাতে হবে, আর্টিস্ট হতে হবে, খেলাবাদ আর গান গেতে হবে, আর্টিস্ট হতে হবে,
1: সবকিছু
0: শিখতে হবে। তারপর তাদের শৈশবটা কিন্তু সেরূপ কিন্তু থাকে না, কাজেই এখনকার সময়ে যেটা দেখছি সবটা যান্ত্রিক হয়ে যাচ্ছে বাচ্চাদের কাছে, যান্ত্রিক। আমার মেয়ে, এক মেয়ে অনেকটাই এখনকার আধুনিকতার মোবাইল ফেসবুক এগুলি ও পড়ছে, ইকফাই কলেজে পড়ছে, ওর জন্য বাইক মানে বাইক স্কুটিও আছে কিনে দিয়েছে, আমাদের সময় তাহলে এগুলি ছিল না, মা বাবারাও দিত না, সাইকেল বাইসাইকেল ছিল আমাদের একমাত্র বাইক। এইটাই মানে বাচ্চাদের শৈশবটা আমরাই কিন্তু অনেকটাই দায়ী থাকি। এর মধ্যেও যদি ঘরের ভিতরে যদি কালচার একটা মানে কালচারাল থাকে, তো অটোমেটিক বাচ্চারা কিন্তু সেটাই কিন্তু ক্যাচ করে বেশি।
1: দাদা, এবারে যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলছিলেন যে ছোটবেলা থেকেই একটা খেলার পরিবেশ বা অনুপ্রাণিত হয়েছেন তাদেরকে দেখে, স্কুল জীবনটা কেমন ছিল?
0: অদ্ভুত, এটা তো মানে দুর্দান্ত আমাদের, মানে ক্লাস 1 থেকে একদম 12 পর্যন্ত
1: স্কুলে পড়াশোনা,
0: ওই বিজয় কুমার স্কুল ছিল আমাদের, বিজয় কুমার 1-5 ছিল বিজয় কুমার, তারপর 6-12 উমান্তে স্কুল। দুর্ভাগ্য আমি যখন 12 পাস করেছি, পাস করার কিছুদিন পরেই কিন্তু আমি চাকরি পেয়ে গেছি 87, তাই চাকরি করতে করতে যেহেতু খেলার মধ্যে ইনভলভ ছিল, তো পড়াশোনাটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, কারণ সারা বছরই আমি বিভিন্ন ক্যাম্পে আমি যেতাম, ইন্ডিয়া ক্যাম্পও ছিল, ইজন ক্যাম্পও ছিল, তাদের পড়াশোনাটা এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে আমার একটা বাধা স্বরূপ
1: দাঁড়াচ্ছে।
0: তারপরেও আমি চেষ্টা করেছি যে
1: মানে চাকরি করার ইচ্ছে ছিল নাকি খেলাতে যাওয়ার ইচ্ছে ছিল?
0: না না, আমার তো মানে খেলার প্রতি তো আমার একটা, এটা আমার এখনো
1: ভালোবাসা,
0: এখনো ভালোবাসি, আজকেও এসেছি ক্যাম্প করে বাচ্চাদেরকে আমি শেখাই, শুরু হয়েছে। তাই আমার চাকরি জীবনের 37 বছরের মধ্যে ম্যাক্সিমামটা আমি কাটিয়েছি খেলার মাঠে, স্টিল না এখনো সময় দিচ্ছি, যাই হোক।

0: এটা যেমন একটা দিক, খেলার মাধ্যমে একটা জিনিস আমার আমি অর্জন করতে পেরেছি, এটা আমি গর্ব করছি না, যে অ্যাকচুয়ালি স্পোর্টস আমরা অনেকেই জানি না, আমি স্পোর্টস ভাবি যে পড়াশোনা করতে, না, স্পোর্টস যদি থাকে তাহলে অনেক কিছু ক্রিয়েট হয় শরীরে, যেমন সিনসিয়ারিটি, পাংচুয়ালিটি, অবিডিয়েন্সি, রেগুলারিটি, টেনাসিটি অ্যান্ড সুপার, এটা আমি পেয়েছি। সেটা আপনারা যদি কোনোদিন জামশেদপুরে যান দেখতে পাবেন, টাটার একটা মানে একটা কমেন্ট আছে, স্পোর্টস ইজ এ ওয়ে অফ লাইফ, পথ দেখায়। স্পোর্টস মিন্স খেলা না, স্পোর্টস মানে চারিত্রিক গঠন করতে স্পোর্টস ভূমিকা
1: আছে, অনেক কিছুর বিকাশ হয়,
0: সিনসিয়ারিটি বাটে, সিনসিয়ারিটি পাংচুয়ালিটি অবিডিয়েন্স। আমি অফিসে যখন যেতাম আমি সময় মতো কিন্তু যেতাম না, কিন্তু আমার সিনসিয়ারিটি আছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, অফিসের 37 বছর কাজের মধ্যে আমি কোনোদিন ফাঁকি দিইনি কোনো কাজে। আমি এমনও দিন গেছি, আমি খেলতে এসেছি, রঞ্জি ট্রফি খেলতে গেছি সুদূরে, ডাইরেক্ট ফ্লাইট থেকে নেমে সোজা চলে গেছি অফিসে, অফিসের কাজ যে যে কাজগুলি পেন্ডিং ছিল এই কাজগুলি শেষ করে রাত্রে 8টা 7টার সময় আসতাম। এটা আমার গল্প।

0: ছেলেরা মানে কুসঙ্গ যাচ্ছে। এটার কারণ হচ্ছে কেউ কেউ নিচ্ছে না, আমার সিস্টেমটাই এমন একটা হচ্ছে, হ্যাঁ সিস্টেমটাই চালু হয়ে গেছে আমাদের সমাজে, বাজে দিকে যাচ্ছে। আপনারা দেখবেন পত্রপত্র মধ্যে মানে যেগুলি বলা ঠিক নয় আমার আকাশবাণীতে, তবু বলছি বাচ্চারা বিশেষ করে আন্ডার 18 বা বিলো 25 ছেলেরা মানে ঠিক জায়গায় মধ্যে নেই। কাজে স্পোর্টসের যদি ডেভেলপমেন্ট যদি হয় আরো বেশি যদি হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, সমাজটা সুন্দর হবে, এই হচ্ছে আমার মূল বিষয়।
1: এবারে দিদির কাছে আসবো। দিদি, আপনার স্কুল জীবন বা কলেজ জীবনে যদি কোনো স্মরণীয় অভিজ্ঞতা বা থাকে, জীবনের অনেক অভিজ্ঞতাই তো থাকে, যদি থেকে থাকে আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন।
2: স্কুল লাইফটা তো খুব মজাদার ছিল, মানে আমি যে স্কুলে পড়েছি, তো আমিও খেলাধুলা করতে খুব ভালোবাসতাম।
1: আচ্ছা,
2: লেজার পিরিয়ডে মানে শেষ হতে পারতো না, সাথে সাথে বেরিয়ে যেতাম, সবার সাথে খেলতাম, জিততাম, মানে ম্যাডাম বা দিদি মনে যাই বলেন না কেন আসছে তাড়াতাড়ি করে, তো তখন তো মানে খেলাধুলা তো খুবই। আর আমি স্পোর্টসে স্পোর্টসে সবসময় নাম দিতাম।
1: আচ্ছা,
2: হ্যাঁ, বা যে কোনো কোনো কিছুতে হলে অনেক সময় স্কুল থেকেও বাইরে কাছাকাছি যদি নিয়ে যেত তাতেও নাম দিয়ে দিতাম, সব বছর উৎসবই ছিলাম। স্কুল লাইফটা তো খুবই মানে তার মধ্যে ছিল, কিন্তু তার মধ্যে মানে লাইফটা খুব মজাদার ছিল। তারপর 12 পাস করলাম বাণিজ্য স্কুল থেকে, আর কলেজটা করেছি ওমেন্স কলেজ থেকে।
1: আচ্ছা,
2: ওমেন্স কলেজ থেকে তারপর তো আর হয়নি, আর পড়াশোনা হয়নি।
1: ওমেন্স কলেজে গিয়েও কি মানে খেলাধুলা বা
2: খুব ইচ্ছে ছিল, মানে কলেজে গিয়েও খুব ইচ্ছে ছিল খেলার, কিন্তু আমি যাদের সাথে যেতাম ওরা বেশি একটা মানে যখন ক্লাস শেষ হতো ইন্টারেস্ট ছিল না। ওরা কি করতো যখন ক্লাস শেষ হতো তখন ওরা কি করতো চলে আসতো, তখন ভাবতাম ওদেরকে অনেকবার বলছি চল না আমরা স্পোর্টসে নাম দিই, এমন স্পোর্টস আছে সবাই মিলে, বলতো না তুই দেখ কিচ্ছু হবে না, তো ভাবতাম একা দেবো আবার ওরা চলে যাবো আবার একা করে কয়টার সময় ফিরবো এরকম ভেবে দেবে। আর কলেজে আর
1: কলেজে কি কি সাবজেক্ট ছিল আপনার, কি নিয়ে পড়াশোনা করেছেন?
2: আর্টস নিয়ে পড়েছি, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স এগুলো ছিল।
1: জীবনে কি হওয়ার ইচ্ছে ছিল যদি জিজ্ঞেস করি ছোটবেলা থেকে?
2: তেমন সেই চাকরিটা তো সবাই একটাই থাকে,
1: ইচ্ছে থাকে,
2: ইচ্ছে থাকে যে চাকরি টাকরি হবে, কিন্তু সেটা তো আর হয়নি।
1: বা বাড়ি থেকে কোনো এমন কিছু বাধা ধরা ছিল যে এটা তোমাকে হতে হবে বা চেষ্টা করো?
2: আমাদের ঘর থেকে এরকম কোনো ছিল না, মানে আমরা ভাই বোনরা মা বললাম না, মা মানে কোন সময় আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেয় না। হ্যাঁ, মা খুব আমাদের মা খুব মানে পজিটিভ মাইন্ডেড ছিল, মানে আমাদেরকে মানে যে যেটা ভালোবাসতাম, আমরা যেটা নিয়ে মাধ্যমিক পাশ করেছি, আমরা যেটা নিয়ে পড়তে চেয়েছি, মা কোনো সময় বাধা দেয় না। বা 12 পাশ করেছি কি নিয়ে পড়বো মাকে বলেছি, মা বলছে ঠিক আছে তোমার যেটা পছন্দ এটাই করো। লাইফে সবসময় মা আমাদেরকে।
1: আর বাবার ভূমিকা?
2: বাবাও ছিলেন, বাবা একটা টাইমের পরে বাবা একটু অসুস্থ হয়ে গেছিলেন, কিন্তু বাবা যখন সুস্থ ছিলেন তখন তো আমাদের সহায়তাই ছিলেন।
1: দাদার খেলার জীবনের অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, অনেক কিছু শোনার বাকি আছে, শুনবো এক এক করে।
0: এক এক করে মানে সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে 1982 তে যখন আমি ইডেন গার্ডেন্সে আন্ডার 19-এ, এখন তো তখন ক্রিকেটে মানে মানে অ্যাটমসফিয়ার আমাদের ছিল কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ছিল না এতটা। ইডেন গার্ডেন্সে যখন আমি সেঞ্চুরি করি এগেইনস্ট বেঙ্গল, বেঙ্গলের আমি ত্রিপুরার ক্যাপ্টেন ছিলাম, বেঙ্গলের সাথে এটা স্মরণীয় ঘটনা। সেঞ্চুরি করার পর ওই সময়ে আমি যখন সেঞ্চুরি করি আমার সেজবাবু ছিল মাঠে, সেজবাবু ছিল মাঠে। সেঞ্চুরি করার পর বিশেষ করে সিএবিতে ওই সময়ে জগমোহন ডালমিয়া যার নাম সময় উনি এসে আমাকে জড়িয়ে ধরেছেন, কারণ আমরা ত্রিপুরা টিম তত স্ট্রং ছিল না। তারপরেই তার 5 দিন পরে আমাকে ইস্ট জোনের ক্যাপ্টেন করা হলো, যেটা মানে সাংঘাতিক বিষয়।
1: কত বছর বয়সে
0: তখন? আমার 18।
1: আচ্ছা,
0: আন্ডার 19 তো 18। ওই সময় আমার বন্ধু, হ্যাঁ একদম আমার বন্ধু সাবা করিম এখন দেখবেন টিভিতে প্রায় কমেন্ট্রি করে, আমরা একসাথে খেলেছি, আমি ক্যাপ্টেন ছিলাম। এখন যে সিএবির যে এখন যে প্রেসিডেন্ট স্নেহাশিস এবং সৌরভ তখন খুব ছোট ছিল, ওদের বাড়িতে আমি গেছি, কারণ স্নেহাশিস আমার বন্ধু এখন সিএবির প্রেসিডেন্ট। তো এটা হচ্ছে আমার প্রথম খেলোয়াড়ি জীবনের সবচেয়ে মাইলস্টোন মানে স্মরণীয় ঘটনা। তার পরবর্তী সময়ে যেটা মানে খেলাধুলার তো অনেক হিস্ট্রি আছে আমার, সেটার দিকে যাচ্ছে না। দ্বিতীয়

0: ঘটেছে। আমার আমার একটা জেদ ছিল, আমাদের বাড়িতে কোনো এক সময় এক কালচারের একটা সংস্থা ছিল আমাদের এখান থেকে। এখান থেকে আমার ছোটবেলাতে গান করার খুব একটা শখ ছিল, হ্যাঁ আমি পারতাম। কিন্তু ওই আমাদের যখন যে ছিল পরিবেশটার মধ্যে গান শেখবার মতো পরিবেশটা ছিল না, কিন্তু আমার খুব শখ ছিল গান শিখবে, হ্যাঁ তো গানও আমি পারিও। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা গান আমি জানি, তার মধ্যে যেমন তার পরবর্তী সময়ের স্বর্ণ গঠন যে আমি ড্রামা করব এমন একটা জিত ছিল। আমি প্রচুর নাটক দেখতাম, নাটকের বহুত ইচ্ছে আছে আমার, নাটক দেখেছি প্রচুর, দেখি এখনো দেখি। নাটক করার আমার একটা খুব শখ ছিল যে নাটক করব। এই সুযোগটা পেয়েছি আমি ইন্টার অফিসে, প্রথম বছর তখন আমি পেয়েছি, দ্বিতীয় বছরে আমি বেস্ট আমার ছিল, দুর্ভাগ্য এগুলো সবগুলো এখন তো আমার ঘরে যাওয়া অবস্থা। যাই হোক, আমি দ্বিতীয় বছরে ইন্টার অফিসে বেস্ট অ্যাক্টর পুরস্কার পেয়েছেন। এই এই তার সাথে ক্রিকেটও চলছে, কিন্তু টাউন হলে যখন আমি করলাম, আমার ছোট্ট পার্ট ছিল, এটা যারা মানে জাজ ছিল বিখ্যাত সব জাজরা এই রাজ্যের খ্যাতনামা জাজরা ছিল, এই জায়গার মধ্যে আমি ফিফথ বেস্ট অ্যাক্ট্রেস অ্যাক্টর পুরস্কার আমি পেয়েছি। পরের বছরও পেলাম, পরপর চারবার আমি ইন্টার অফিসে বেস্ট অ্যাক্টর পুরস্কার পেয়েছি। এটা আমার সাংঘাতিক বিষয়, নাটক আমি করি না সময়, তো অফিসের যে নাটকগুলি হয় কম্পিটিশন হয় প্রতি বছর, এখন বন্ধ আছে এই বছর। আমি ড্রামাতে খুব আমার শখ ছিল, একটা জেদ ছিল আমি করবো ড্রামা। ড্রামা করেছেও সবাই দেখেছেও, মানে বিভিন্ন যে নাট্য সংস্থায় যা সবসময় আসে আমার কাছে, সবটা সময় দিতে পারি না অ্যাকচুয়ালি। তার পরবর্তী স্মরণে মানে এটা আমার পাওনা, পরবর্তী সময় আমি টিসিএর ত্রিপুরা ক্রিয়েটিভ জোনের জয়েন্ট সেক্রেটারি হয়েছিলাম, এটা বেশি দিনের ঘটনা, 2014-তে। 2015-তে ইন্ডিয়া টিম সিলেকশন হবে, আর আর একটা দিল্লিতে ছিল মিটিং ছিল আমাদের, আমি তখন জুনিয়র সিলেকশন কমিটির মেম্বার ছিলাম, পাঁচজনের মধ্যে আমি একজন ছিলাম। তখন দিল্লিতে হয়েছিল মিটিংটা আইটিসি হোটেলে, মানে এটা বিশ্ব তার আগে 1994-এ কপিলদেবের সাথে আমার হ্যান্ডশেক হয়েছিল ইডেন গার্ডেন্সে, ক্রিকেটের ভগবান, হ্যাঁ
1: ক্রিকেটের ভগবান।
0: 2014-তে বা 15-তে, সম্ভবত 15-তে দিল্লিতে মিটিং ছিল আমাদের জুনিয়র সিলেকশন কমিটি। ওই সময় আমি দেখলাম বিরাট কোহলির সাথে আমার হয়েছে পরিচয়, এবং এটা সাংঘাতিক বিষয়, হ্যাঁ মানে এটা সবাই ভাগ্যে আমরা দেখি হয়েছে পরিচয়।
1: কোথায় কোথায় যাওয়া
0: হয়েছে? ভারতবর্ষ জায়গা বাদ নেই আমার, বোম্বে থেকে আরম্ভ করে একদম সুদূর কাশ্মীর, দিল্লি থেকে আরম্ভ সমস্ত প্রাক্তন যারা, একটা আক্ষেপ আছে এখনো আমি বলবো পরে, এটা আমার শরীরে ঘটার, দিলীপ বেঙ্গসরকে এসেছিল আমাদের এখানে, দিলীপ বেঙ্গসরকে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটার, ওর সাথে আমার ছিল পরিচয় হয়েছিল। সৌরভ গাঙ্গুলির সাথে তো আমার দাদ মানে ছোট ভাইয়ের মতো সম্পর্ক স্টিল নাও, যদি আমার নাম বলেন যে ত্রিপুরার হাবুল ভট্টাচার্য, মানে সিএবিতে গিয়ে যদি আমি বলতে পারেন মানে ইডেন গার্ডেন্সে আমার নাম বলে সবাই চেনে, সবাই চেনে। এই সৌরভ যখন খেলা স্টার্ট করেছে, এখনো এসেছিল খেলতে, এটা হচ্ছে 92-তে আমাদের ত্রিপুরা টিম ভার্সেস বেঙ্গল টিমের হয়েছিল খেলা, সৌরভের সাথে আমার একটা দারুণ সম্পর্ক ছিল। তখন যখন আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, প্রাইজ গেমিং সেরিমনিতে ওকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের রবীন্দ্র ভবনে, ওকে আনতে গিয়েছিলাম আমি, আমি আর সেক্রেটারি গিয়েছিলাম, ও আমার বন্ধু সৌরভ দাশগুপ্ত, আমরা গিয়েছিলাম আনতে ওকে, ও আমাকে দেখে জোরে ধরেছে আমাকে, মহিন্দা তোমাকে কতদিন পরে দেখলাম, রিয়েলি তোমরা আছো মানে ক্রিকেটে, তাহলে তো ক্রিকেট নিয়ে আর ভাবতে হবে না। যাই হোক, মানে এই এইগুলি পাওনা মানে জিঞ্জার হোটেল তাই। আর যেটা আমার আক্ষেপ সবসময় আছে এখন আছে, আমি করবোই সেটা, সেটা হচ্ছে আমার আদর্শ ক্রিকেটার হচ্ছে সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কারের সাথে আমি যেন বোম্বে জুনিয়র টিম নিয়ে যাই খেলতে, এটা মানে ডাইরেক্ট হয়েছিল কথা যে উনি সময় দেবেন, 5 মিনিট সময় দেবেন। আমি বলেছিলাম স্যার আমি শুধু আমি আপনার সাথে দেখবো, বাস একটা ফটো তুলবো, আর কিছু লাগবে না, এটা আমার আমি দেখবেন আছে ফটো। খেলার সময় আমি শুনি।

0: ওতে ছোট ভোটার আছে আমার, আমি বলেছিলাম কিন্তু হয়নি। বাড়ির সামনে গিয়েও উনি টেলিফোন করেছেন যে আমি এক্ষুনি সিঙ্গাপুর চলে যাচ্ছি, নেক্সট যদি কোনো সময় হয় তুমি টেলিফোন করবে, নিশ্চয় তোমার সাথে হবে, এটা এখনো পর্যন্ত হয়নি।
1: অবশ্যই হবে।
0: আরেকটা বিষয় হচ্ছে স্মরণীয়, যেটা শুনলে অবাক হয়ে যাবে, 2004 যখন সুনামি হয়েছিল তখন আমি ছিলাম চেন্নাইতে, ছিলাম আমি অনলাইন ইঞ্জিন টিমের কোচ ছিলাম আমি। 9টার সময় হয়েছিল সুনামি, এই সুনামি থেকে আমি 1 মিনিটের জন্য আমি বাঁচতে পেরেছি, শুধু আমি না আমার যে 16টা হ্যাঁ ক্রিকেট টিমটা, 1 মিনিটের জন্য আমি খুব ডিসিপ্লিন কিন্তু এই বিষয়ে টাইম সম্পর্কে, 9টা পর্যন্ত প্র্যাকটিস, 9টা শেষ, আমরা একদম বিচের সামনে ছিলাম, আমার ভয়ঙ্কর চোখের সামনে দেখেছি, প্রচুর লোকের মৃত্যু দেখেছি। তারপর থেকে সমুদ্রের প্রতি একটা ভীতি আমার সবসময় একটা আছে। এবার আমি গেছি, এর মধ্যে আমি গিয়েছিলাম সুন্দরবনে, সুন্দরবনে জল দেখে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু তারপর আমি দেখলাম না এটাতে একটু ভয় পাবার কিছু নেই। এই সুনামি অনেকেই দেখিনি, হোয়াট ইজ সুনামি, কি বিভৎস চেন্নাইতে, প্রচুর মৃত্যু দেখেছি আমি একদিনে, প্রচন্ড, এটা হচ্ছে আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা।
1: জিজ্ঞেস করি, আপনি একটু আগে বলছিলেন যে আপনি বাচ্চাদের কোচিং দিয়ে থাকেন, তো একটা বাচ্চা ধরুন যদি ক্রিকেটে আসতে চায় বা স্পোর্টসই আসতে চায়, তার কি কি এবিলিটি থাকা দরকার?
0: অ্যাকচুয়ালি এবিলিটি থাকার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন তার ইচ্ছাটা। একটা বাচ্চা যদি মানে স্পোর্টসে যেতে চায়, স্পোর্টস তো এইভাবে হয় না, তার ইন্টারেস্টটা গ্রো করতে হয়। যেমন আমাদের আইকন দীপা কর্মকার, ও তো আমাদের যে অর্জুন মন্টু দেবনাথকে দেখে ইন্সপায়ার ছিল, আমি দেখেছি আমরা যখন আরসিসিতে প্র্যাকটিস করতাম দীপাকে দেখেছি ছোটোবেলাতে, ওর মতো বয়সে নিয়ে আমি দেখেছি। এই যে স্পোর্টসের লাইনে যে ঢোকা, এটা বাচ্চাদেরকে ক্রিয়েট করতে হয়, যে স্পোর্টসে ক্রিয়েট করতে হয়। এখন তো স্পোর্টস হয়ে গেছে, মানে যেহেতু সিঙ্গেল ফ্যামিলি হয়ে যাচ্ছে, একদম ছোট ফ্যামিলি, তো মা বাবারা বাচ্চাদের যে বিভিন্ন যে চাহিদাগুলি বুঝতেও পারে না, মা বাবাদের সুপ্ত ইচ্ছাগুলি বাচ্চাদের উপর ক্রিয়েট করে, যে কোনো বাচ্চা বাচ্চাদের উপর ক্রিয়েট করা ঠিক না। আমার সুপ্ত ইচ্ছা দাদা, আমি আমি আমার ক্রিকেটে আমি ভাবি, আমি কোনোদিন আমার মেয়েকে ক্রিকেটের প্রতি আমি কিছুই বলিনি, কিছুই বলিনি, ওর যা ভালো লাগে ও চলুক, ব্যাপারটা হয়েছে সেটা। কেউ যদি ক্রিকেটে আসতে চায়, কেউ যদি ফুটবল আসতে চায়, কেউ যদি অন্যান্য গেম যে কোনো গেমসে যেতে চায়, তার কোয়ালিটি না, তার মধ্যে ইন্টারেস্টটা গ্রো করতে হয় গার্জিয়ানদের, যে না তুমি স্পোর্টসে যাও, কালচারে যাও কোনো আপত্তি নেই, কিন্তু স্পোর্টস হচ্ছে বিশাল বিষয়, খোলা মাঠে খেলবে, খোলা মাঠে খেলবে, এটা বিষয় যদি তার ইচ্ছা থাকে নিশ্চয় ওরা খেলবে, নিশ্চয় ওরা খেলবে।
1: আর দৈহিক গঠন বা ধরুন সবার ক্ষেত্রে কি স্পোর্টসটা স্যুট করে সবার শরীরে?
0: না, আমাদের ভারতবর্ষের মধ্যে এখনো স্পোর্টসটা মানে সার্বজনীন যে বিষয় বাধ্যতামূলক, অন্যান্য যে কান্ট্রিগুলিতে আছে, যেমন আমি বলুন যে উন্নতশীল যে কান্ট্রিগুলিতে, আপনি অলিম্পিকে যখন দেখবেন যে আমেরিকা, চীন, রাশিয়া, এই যে দেশগুলি যে তারা স্পোর্টসে অনেক ডেভেলপ, বুঝে দেখবেন ছোটোবেলা থেকে ওদেরকে স্পোর্টসের মধ্যে রেখে দেয়, একটা সদ্য বাচ্চাকে ওরা জলে ফেলে দেয়, একটা ছোট্ট বাচ্চাকে যখন জন্মগ্রহণ করে ও বাচ্চাটাকে জলে ফেলে দেয়, লক্ষ্য রাখবে মানে ওকে তখন থেকে কিন্তু মানসিক দেয়া তৈরি করা, কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে সেটা কিন্তু এখনো তৈরি হয়নি, স্বাধীনতা পরে তৈরি অনেক হয়েছে ক্রিকেট নিয়ে, এখন ক্রিকেট নিয়ে খেলছে কজন ক্রিকেট। আসল হচ্ছে ফুটবল, যে কান্ট্রিতে ফুটবল খুব ডেভেলপ হবে ওইসব কান্ট্রিতে বিশেষ করে যুবকরা দারুণভাবে স্পোর্টস দিকে ঝাঁপিয়ে পড়ে।
1: এবারে দিদির কাছে আসবো যে প্রশ্নটা নিয়ে একটু আগে থামিয়ে দিয়েছিলাম, জীবনের কথা তো অনেক শুনলাম, আজকে যে আমাদের এই অনুষ্ঠান শ্রীমান এবং শ্রীমতী, এই শ্রীমান এবং শ্রীমতীর পরিণয় এবং পরিচয় কিভাবে?
2: আমরা তো কোয়ার্টারে ছিলাম, বর্দা তো কোর্টে চাকরি করতে এখনো করে, কোর্টের কোয়ার্টারে আমরা ছিলাম। তো আমার ননাস মানে আমার হাজবেন্ডের বড় বোন কোয়ার্টারে থাকতেন, তো উনি আমাদের মার কাছে
1: প্রস্তাব নিয়ে
2: যান, প্রস্তাব দিয়েছেন যে ছোট ভাই আছে।

0: তো মাঝে আমাদের মা বাবা বা ধর ভাইয়া সবাই দেখলো যে আমরা তো অনেকটা বড় ফ্যামিলি ওদিকে রাখি, দেখলো এদিকে ফ্যামিলিটা অনেক বড়, ওরাও তো এরকম 5 ভাই 2 বোন, বেশ বড় সড় ফ্যামিলি। আর আমি মানুষজন খুব ভালোবাসি, তার জন্য যখন দেখলো, তারপর আবার দেখলো যে আমার দিদির দিদির যে হাজবেন্ড বড়, তাপস ভট্টাচার্য, উনি আর আমার হাজবেন্ড একসাথে ছোটবেলা থেকে একসাথে 5 পর্যন্ত বিবেকানন্দ স্কুলে পড়েছে, তারপর 12 পর্যন্ত উমাকান্ত স্কুলে পড়েছে দিদির হাজবেন্ড আর আমার হাজবেন্ড। যখন আলাপটা গেল তখন দেখলো দিদির বোনের সাথে যখন কথা বললো মা যে এরকম একটা আলাপ বলছে, ও তো আমার বন্ধু, আমি তো একসাথে পড়েছি, খুব ভালো ছেলে দিদি।
1: ব্যাপারটা হচ্ছে এই যে বিষয়গুলি নিয়েই আমি জানতাম না। আমি জানতাম না যে আমার মা মার হয়েছে খুব পছন্দ, আমি তো কিছু জানতাম না। মা যখন বলেছে যে আমি দেখেছি, তখন থেকেও আমরা পরবর্তী সময়ে বিয়ে হলো আমাদের। একচুয়ালি আমি খুব গর্বিত, আমি আমি ছোটবেলায় খুব ডান পিটে ছিলাম, এখন এতটা ডান পিটে না, কিন্তু দুষ্টুমি তো আমার আছেই, কারণ আমি সময় দিই সবসময় মাঠে, ফ্যামিলিতে আমি এতটা সময় দিতে পারি, যতটুকু সম্ভব এতটুকু ইউ করি, বাকিটা আমি খেলার মাঠে আছি। কোনো সময় খেলার মাঠও দেখবে কালচারাল দিয়ে টিম নিয়েও থাকি, আমি ঘরে খুব কমই থাকি, কিন্তু সন্ধ্যার পরে আমি সঙ্গে সঙ্গে বাড়িতেই থাকি, বললে ভুল হবে, আমি দারুণ সঙ্গিনী পেয়েছি, আমি ইন্সপায়ার্ড, মানে যে কারণে ওই বিষয়গুলো আমি করতে পেরেছি। কোনো
2: সঙ্গেই এখন জিজ্ঞেস করবো দিদিকে, খেলোয়াড়ের জীবন সারাক্ষণ খেলা নিয়েই থাকছেন বা বিভিন্ন সময়ে অনেক জায়গায় যাচ্ছেন, সময় হয়তো খুব একটা দিতে পারেন না, কিভাবে সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন বিষয়টাকে?
0: না আসলে ও তো ব্যস্ত থাকে খেলার জগৎ নিয়ে, ঠিক আছে, কিন্তু তারপরে যেই টাইমটা পায় আমাকে সময় যথেষ্ট দেওয়ার চেষ্টা করে, বাইরে ঘুরতে নিয়ে যায় বা এখানেও কাছে, মানে যা যা করে
2: সব দিক মেনটেন করার চেষ্টা করে,
0: যথেষ্ট মেনটেন করে।
2: আসলে এটাই অ্যাডজাস্টমেন্ট এবং একে অপরকে বোঝা, এটাই সুখী দাম্পত্যের চাবিকাঠি। এভাবেই এগিয়ে যান আপনি খেলার জগৎ নিয়ে, আর আপনি পাশে থেকে ভালো থাকুন দুজনে। আজকের শ্রীমান শ্রীমতী পর্বটি এখানেই শেষ করছি, খুব ভালো থাকবেন দুজনেই,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী, আকাশবাণী আগরতলা।
4: এখন লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না তোমার দ্বারা হবে না।
5: তাহলে তুমি করে দেখো।
4: দেখো চুপ করো, বলেছি না।
6: এদিকে এসো, কি ব্যাপার?
7: ফাইনান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
6: দেখো অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও, অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
7: বাবা এটা কত সোজা,
6: আরবিআই এ কথা বলে।
4: জেনে রাখুন,
7: সতর্ক থাকুন।
4: লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না তোমার দ্বারা হবে না।
7: তাহলে তুমি করে দেখো।
4: দেখো চুপ করো, বলেছি না।
6: এদিকে এসো, কি ব্যাপার?
7: ফাইনান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
6: দেখো অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও, অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
7: বাবা এটা কত সোজা,
6: আরবিআই এ কথা বলে।
4: জেনে রাখুন,
7: সতর্ক থাকুন।
3: আকাশবাণী আগরতলায় শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী সুমন কল্যাণপুরী, শুনব প্রথম গান আপনাদের সকলকে সঙ্গে নিয়ে, বিতে হয়ে।

আকাশবাণী আগরতলা। এবারে আপনারা শুনুন কিছু বাংলা ছায়াছবির গান। প্রথম গানখানি শুনুন অন্তরাল ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলা ছায়াছবির গান শ্যামল মিত্রের কণ্ঠে। এবারের গানখানি শুনুন বালুচরি ছবি থেকে।

চিরদিনে চেনা খেয়া ঘাট। এখানে সবুজ ধানের মাঠ, চিরদিনে চেনা খেয়া ঘাট। মৌমাছি আর পাখির সুরে ফুলগুলো সব ফোটে পুরে আমার।

শ্রোতা বন্ধুরা, গানখানি শুনলেন খেয়া ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে। পরের গানখানি আমরা শুনে নেব মেঘ কালো ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছায়াছবির গান। গানখানি শুনলেন প্রথম কদম ফুল ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। এবারে আমরা পরের গানখানি শুনে নেব একই শিল্পীর কণ্ঠে, জীবন সৈকতে ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। গানখানি শুনলেন পাপ পুণ্য ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। একই শিল্পীর কণ্ঠে আমরা পরের গানখানি শুনব অসামাজিক ছবি থেকে।

কথা দিলাম ছবি থেকে গানখানি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এবারে আমরা পরের গানখানি শুনে নেব মিলন তিথি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গানখানি শুনলেন জ্যোতি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। একই শিল্পীর গাওয়া পরের গানখানিও আমরা শুনবো দোলন চাপা ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনলেন বাংলা ছায়াছবির গান। শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশ মানে আগরতলা, যতনে ফাঁসিং দীপর জোরণী, হামজাক মাথায় খাখা হামিয়া ফুরি চেংজাগো, তাপনি চিনি দীপর জোরণী কক বরক পান্দা, তিনি খানাবাইলে লুকুরো খাঁতক জগে কব খরমনে চক্রাং পান্দাব, জুদা জুদানি খরাঙর চাপুং তিনি চক্রাং পান্দাব, বুলে না খানাবাদি মনোদেবী জমাতেনি খরাঙ, বিনি চাপুনি কক থাইং খা ইমাংনি সানজাব, বিনি অর চাপুনো খাঁতক জগে কব খনের রংখা সায়রি জমাতিয়া সারা জমাতিয়া তাই এলিজাবেথ জমাতিয়া শ্রীহরকা খুমপুইলং কিলা বাজার উদয়পুরনি।

어제로 갈 생각도 나긴 했어도. Hello. 곡도 그림 말할래? 하나에 대해서 그림 피는 법이 거보고.

0: Lagi nak usah utang lagi bo. Hello. Hello.
1: অতীত কোনো অস্তিত্ব নেই, দয়া করে ডায়াল করা নম্বরটি
0: হ্যালো, কল তো করে মালে আছে মজুরা।
1: দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট।
0: থাম ভাই।
1: প্লিজ

আবাস হুজুরের সঙ্গে সামনে খান লাগে সঞ্জিতা দেববর্মণি খান ও গানা কিসব ফাইটে ও কক্ষায় অর চাপুং সক্রাং পান্ডব তাবুক বিনিয়াগল খানাবাদি দেবা জমাতে খরং অর চাপুং বিনি র চাপুনি কক্ষায় ইংখা বইনি সিত্রা খাকুলো বুবার বিনি অর চাপুন খাত যোগে কব খনে রংখা নয়ন হরি জমাতিয়ে তাই সুবল ভক্ত জমাতিয়া শ্রীহরকা বুরবুরিয়া অমরপূর্ণী

জোরে কাছে কক তো ফাইতাম খান আগে নাকি রেঙে মালা এসে বতো। হ্যালো হ্যালো হ্যালো কক দুঃখ করে মালা এক তো হচ্ছে মজার হবো হাওয়া বেলাকে জং জলা ক্লাইজার ফিয়া বা চেঙ্গলে চাপমনি হাফার হাঁ হয়ে গেলে থাংলাই না।

আশোক জেলার সক্রাং পান্দেব প্রমিলা দেবর মান খরাং রুচামান খরাং লাগিয়া তাকে বুকক নর অপান্দা খাই তঙ আকাশ বানা গুটলা কক বরক সক্রাং পান্দেব নিরা থামচি দুক পয়েন্ট ব্রি মিটার এবার সাসা নিরা দক্ষি সুকু কিলি হারস সক্রাং পান্দেব তবক বিনি ইয়াগল খাবাদি বিমল দেবর মানে খরাং রুচাপুং বিনি রুচাপুনি কক থাইংখা আংলে রাংসাক বিনি অরুচাপুন খাতকই কব খাই রুখা বয়ার দেববর্মা তাই হালক দেববর্মা শিহরকা দুকমালি হাতি খমুলুং সালথাং তিপ্রাণী।

아마석들아, 쇠그릉 반다고 샤도나 랭니 커랭을 어쩌면 커나 어쩌까? 미니 어쩌면 카동잡이 거부 커나 이런까? 미니 타리양 타이 리타리양 시허르카 거시람파라 노트 트리프라니. 미니 야글로 타보 크나바디 쇠그릉 반다고 অনন্ত জমাতেন খরঙ্গর চাপুং খানা বাগে কব খনেরঙ্ক পবিত্র জমাতিয়া তয় সায়ান জমাতিয়া শ্রীহরকা গঞ্জমারা পেলে মুরানি বিনির চাপনি কক থেঙ্কা আনি লামগব মানৈ নন

하풍 차풍 토이마야 나나까리 덩구이마야 카티 카티 허풍아요 샤모 노노 앙레샤노 고부야키 에린카노 부카두 샤위파요

আশোকধারা চক্রাং পান্ডানি পাইথাগ সত্যরঞ্জন দেববর্মানি খরাঙ্গর চাপং খানের জাখাও দিনী চক্রাং পান্ডাব জেরনি খরাঙ্গর চাপং খানের জাখা আবরগঙ্কা মনোদেবী জমাতিয়া বিদ্যা জমাতিয়া সঞ্জিতা দেববর্মা দেবা জমাতিয়া প্রমীলা দেববর্মা বিমল দেববর্মা সাধন রিয়াং অনন্ত জমাতিয়া নীলিমা দেববর্মা তাই পাইথাগ সত্যরঞ্জন দেববর্মা তাবো খাবাদি তিনি হরনি ককবর পান্দেন আবাইবাতাং রূপ তিনি হরনি সানজা দামসিনি তামপুর খাবাদি হাবানি কক পান্দা আবন ইয়াগুলো সারথি কলোনি খরাঙ্গ যাদু নির চাপুং আসুক জোরা খাবাকিয়া তিনি হরনি ককবর পান্দানি আবাইবাতাং রূপ

চাষের কথা। আজকের প্রসঙ্গ ক্যাপসিকাম চাষ। ক্যাপসিকাম বা শিমলা মরিচ কিছুকাল আগেও ছিল ধনী শহরের এলিট সমাজের খাদ্য তালিকাভুক্ত, কিন্তু কৃষি বিভাগ এবং কিছু বেসরকারি সংস্থার প্রচেষ্টায় আজকাল বিচ্ছিন্নভাবে ক্যাপসিকামের চাষ হচ্ছে এবং বিভিন্ন সবজি বাজারেও এর বিক্রি হতে দেখা যাচ্ছে। খাদ্যগুণার স্বাদের জন্য এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। খাদ্য হিসেবে স্যালাড বা বিভিন্ন তরকারির সাথে ক্যাপসিকাম ব্যবহার করা হয়। বাজারে চাহিদার তুলনায় এর যোগান খুবই কম, ফলে সবসময়ই বেশ ভালো দাম থাকে। তবে এ রাজ্যেও ক্যাপসিকাম পাওয়া যায়। জল নিকাশযুক্ত দোঁয়াশ ও বেলে দোঁয়াশ মাটি, কুয়াশামুক্ত শীতের আবহাওয়া, বছরে 60 থেকে 120 সেন্টিমিটার বৃষ্টিপাত এবং পর্যাপ্ত সূর্যালো ক্যাপসিকাম চাষের পক্ষে উপযোগী। 24 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ক্যাপসিকামের চাষ ভালো হয় না। খুব বেশি বৃষ্টি এবং অনিয়মিত তাপমাত্রায় ফুল, ফল ও পাতা ঝরে পড়ে এবং গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। শ্রাবণ ও ভাদ্র মাসে বীজতলায় চারা তৈরি করে ভাদ্র আশ্বিন মাসে মূল জমিতে লাগানো উচিত, কারণ শীতে ক্যাপসিকামের ফলন ভালো হয় এবং 24 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ফলন কমতে থাকে।

0: পিঁপড়াকার ছোট হয় এবং নানা রকম রোগ ব্যাধির সম্ভাবনাও বেড়ে যায়। তাই এমনভাবে চারা লাগানো উচিত যাতে অগ্রহায়ণ মাসের মাঝামাঝি থেকে ফসল তোলা যায়। দেশি উন্নত জাতের মধ্যে ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার, মিডওয়ে এবং ইয়েলো ওয়ান্ডার উল্লেখযোগ্য। শঙ্কর জাতগুলি হল ভারত, পিটু, নামহীরা এবং গোল্ডেন সামার। সারি থেকে সারির দূরত্ব 2 ফুট এবং চারা থেকে চারার দূরত্ব 1.5 ফুট হতে হবে। বিঘা প্রতি বীজ লাগে 50 গ্রাম এবং হেক্টর প্রতি 375 গ্রাম। খোলামেলা উঁচু জায়গা যেখানে সারাদিন রোদ পায়, জল দাঁড়ায় না অথচ সুবিধে আছে, এই রকম বীজতলায় ক্যাপসিকাম চাষের পক্ষে উপযুক্ত। জৈব পদার্থযুক্ত দোঁয়াশ মাটিতে চারা ভালো হয়। বীজ বোনার 10 থেকে 15 দিন আগে বীজতলার মাটি 20 থেকে 25 সেন্টিমিটার গভীর করে খুঁড়ে দিতে হয়। এরপর আগাছামুক্ত মাটি ঝুরঝুরে গুঁড়ো করে তার সঙ্গে গোবর সার বা কম্পোস্ট সার এবং প্রয়োজন মতো রাসায়নিক সার মেশাতে হবে। বীজতলার জন্য 15 থেকে 20 কেজি গোবর সার, 500 গ্রাম সুফলা সার প্রয়োজন। মূল জমি থেকে বীজতলা 6 ইঞ্চি উঁচু করতে হবে। বীজতলা শোধন করার জন্য জৈব সারের সাথে 50 গ্রাম হিসেবে কার্বোফিউরান 3G বীজতলার মাটি ভালো করে মিলিয়ে দিতে হবে এবং প্রতি লিটার জলে 4 গ্রাম ব্লু কপার মিশিয়ে বীজতলার মাটি ভালো করে ভিজিয়ে দিতে হবে। বীজতলার সারিতে বীজ বুনতে হবে। বীজ থেকে বীজের দূরত্ব হবে 1 থেকে 1.5 ইঞ্চি এবং সারি থেকে সারির দূরত্ব হবে 2 থেকে 2.5 ইঞ্চি। বোনার আগে বীজ শোধন করে নেওয়া উচিত। কার্বনডাজিম জাতীয় ছত্রাকনাশক যেমন বেভিস্টাইন, জাকিস্টিন ইত্যাদি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে ওই তরলে বীজগুলি 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। বর্ষার হাত থেকে বীজতলা রক্ষা করার জন্য 4 থেকে 5 ফুট উপরে সাদা জল পলিথিন দিয়ে ছাউনি করে দিতে হবে। চারা বের হওয়ার পর থেকে 7 দিন অন্তর 2% গ্রাম ম্যানকোজেভ প্রতি লিটার জলে গুলে প্রতিদিন স্প্রে করতে হবে। 5 থেকে 6 সপ্তাহে চারা রোয়ার উপযোগী হয়ে যাবে। বিকেলের দিকে পরন্ত রোদে চারা রোয়া উচিত। চারাগাছ লাগানোর 60 থেকে 70 দিন পর থেকে প্রথম ফলন পাওয়া যায় এবং 2 থেকে 2.5 মাস পর্যন্ত গাছে ফল ধরে। ক্যাপসিকাম ফলগুলি আকারে বড় এবং বোটাগুলো মোটা হওয়ায় ফসল তোলার সময় গাছের ডাল ভেঙে যেতে পারে বা আঘাত পেতে পারে, তাই ফসল সাবধানে তোলা উচিত। রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার আগে বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ফসল তোলার 15 দিন আগে থেকে যে কোনো রকম ওষুধ স্প্রে করা উচিত নয়। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল ক্যাপসিকাম চাষ।
1: শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল ক্যাপসিকাম চাষ। আকাশবাণী আগরতলা, এখন শুনুন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা। राष्ट्रीय परीक्षा एजेंसी NTA ने संयुक्त विश्वविद्यालय प्रवेश परीक्षा CUET UG 2026 की संशोधित तिथियां और प्रवेश पत्र जारी कर दिए हैं। NTA के अनुसार परीक्षाएं अब 31 मई, 6 तथा 7 जून को आयोजित की जाएंगी। ईद उल अजहा के कारण तिथियां पुनर्निर्धारित की गई हैं। NTA ने बताया कि 31 मई को परीक्षा देने वाले उम्मीदवारों के प्रवेश पत्र जारी कर दिए गए हैं। 6 और 7 जून की परीक्षा के लिए प्रवेश पत्र जल्द ही जारी किए जाएंगे। शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान ने कहा है कि CBSE की कक्षा 12वीं की परीक्षा के मूल्यांकन प्रक्रिया में कुछ कमियां आने के बाद अब पुनर्मूल्यांकन प्रक्रिया शुरू की जाएगी। नई दिल्ली में CBSE अधिकारियों के साथ बैठक के बाद संवाददाताओं से बातचीत में श्री प्रधान ने कहा कि अधिकारी ये सुनिश्चित करेंगे कि सभी विद्यार्थियों की शिकायत का समाधान किया जाए और सभी स्तरों पर जवाबदेही सुनिश्चित की जाए। अनियमितताओं की जिम्मेदारी लेते हुए शिक्षा मंत्री ने कहा कि इन कमियों को दूर किया जाएगा और उचित समाधान निकाले जाएंगे।
3: बच्चों को ट्रांसपेरेंटली अपने मार्क के बारे में जानकारी मिले, उनको ट्रांसपेरेंटली स्कैन कॉपी के माध्यम से उनकी आंसर शीट उनके हाथ में आए, ये OSM की व्यवस्था है। पहली बार देश में CBSE ने इसको प्रयोग किया, उसमें कुछ विसंगति ध्यान में आ रही है, इसको मैं दायित्व लेता हूँ, उसको इसे ठीक करा जाए। हम एक भी विद्यार्थी की ऑन आंसर्ड क्वारी को असमाधित नहीं छोड़ेंगे।
2: राष्ट्रपति द्रौपदी मुर्मू ने सिक्किम पुलिस को आज प्रतिष्ठित राष्ट्रपति पुलिस ध्वज से सम्मानित किया। अलंकरण परेड का आयोजन गंगतोक में पाल

0: ঠিক
1: এই প্রসঙ্গে আপনি বলুন যে কি কি রোগ হতে পারে এদের, যদি বলি গৃহপালিত প্রাণী পশু আমরা যারা পালন করে থাকি তাদের কি কি রোগ হতে পারে, আর কি ধরনের যত্ন আত্তির প্রয়োজন পড়ে?
0: প্রথমে গ্রীষ্মকাল থেকে আমি যদি স্টার্ট করি, অ্যাকচুয়ালি গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল একটা সাডেন চেঞ্জ থাকে, এর জন্য অ্যানিমালস তারা কি ওইটা কোপ আপ করতে পারে না, ইভেন আমরাও করতে পারি না, যার জন্য আমাদেরও সর্দি কাশি জ্বর ক্লাইমেট চেঞ্জের জন্য হচ্ছে, সেম প্রবলেম অ্যানিমালস তাদেরও হচ্ছে, গৃহপালিত পশু আমরা বলি বা লার্জ অ্যানিমাল যদি আমরা বলি ক্যাটেল
1: আচ্ছা
0: গরু ছাগল,
1: হুম
0: ওদেরও সেম প্রবলেম হচ্ছে। কারণ গ্রীষ্মকালে কি হচ্ছে, ঠান্ডার থেকে সাডেনলি একটা ক্লাইমেট
1: চেঞ্জ
0: চেঞ্জ,
1: হয়ে যাচ্ছে,
0: এই সব চেঞ্জ ওদেরকে একটা স্ট্রেস দেয়,
1: ঠিক
0: স্ট্রেস ক্রিয়েট করে ওদের বডিতে, যার জন্য ওদের প্রোডাকশনে লো হয়ে যায়, প্রোডাকশন লো বা অ্যাক্টিভিটি লো হয়ে যায়, আর ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ ওদের হয়। আমি যদি গ্রীষ্মকালের কথা বলি,
1: আচ্ছা
0: অ্যানিমালস তাদের কি হয়, আমি ফর এক্সাম্পল কুকুর,
1: হুম হুম হুম
0: কুকুরের মধ্যেও ডিফারেন্ট আছে, অনেকগুলি কুকুর আছে যাদের পশম একটু বেশি
1: হুম
0: থাকে,
1: হুম হুম
0: আর অনেকগুলি কুকুর আছে যাদের পশম একটু কম থাকে।
1: হুম
0: যে কুকুরদের পশম একটু বেশি থাকে
1: আচ্ছা
0: ওদের হিট টলারেন্সটা অনেক কম থাকে, ওরা এক্সট্রিম হিট টলারেট
1: সহ্য
0: করতে
1: করতে পারে না,
0: পারে না,
1: আচ্ছা
0: কম্পেয়ার টু যাদের পশম একটু কম আছে
1: হুম হুম হুম
0: ওরা ঠিক মানিয়ে নিতে পারে ওই টেম্পারেচারের সাথে। তো মোস্টলি আমি অ্যানিমেল ওনার বা প্যাট ওনারদের বলবো কি
1: হুম
0: ওই টাইমটাতে গ্রীষ্মকালে ওই দুপুরের টাইমটাতে ওদেরকে একদম বের না করতে,
1: আচ্ছা মানে
0: কারণ
1: সেই সূর্যের সংস্পর্শে যেন না আসে, কারণ প্রচণ্ড হিট
0: হিট
1: একদম
0: এক্স্যাক্টলি খুব ওদের হিট স্ট্রেস হয়ে যায়, ওরা
1: হুম হুম
0: একটা জায়গাতে বসে থাকবে, তখন প্যাট ওনার্সদের একটা কমপ্লেন থাকে কি আমার অ্যানিমাল কেন এত অ্যাক্টিভ না, আমি
1: হুম
0: ওদেরকে খাবার দিচ্ছি খাচ্ছে না, কারণ
1: হুম
0: ওদের ওরা স্ট্রেসে আছে, এর জন্য ওদের একটু ডায়েটে চেঞ্জ করতে হয় বা
1: আচ্ছা
0: একটা প্রপার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা উচিত কি ওদের ওই গরমটা যাতে ওদের না লাগে। তো
1: হুম হুম
0: ফ্যানের নিচে বা এখন মোস্টলি সবার বাড়িতে এসি থাকে
1: হুম হুম
0: অ্যান্ড তারা প্রেফারও করে এসির নিচেই ওরা
1: থাকতে
0: খুব
1: চায়
0: এনজয়
1: সত্যি
0: করে।
1: একদম
0: তো আর সাথে সাথে একদম ঠান্ডা জল ওদেরকে দেওয়া উচিত
1: আচ্ছা
0: একদম, আর ওরা এনজয় করে ওই ঠান্ডা জলটা খেতে, ওই জলের মধ্যে ইলেকট্রোলাইট মিশিয়ে দিতে হবে,
1: আচ্ছা
0: আমরা যেটা বলি ওআরএস, তো ওদের ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকে, কারণ
1: আচ্ছা
0: ডিউরিং
1: আর
0: সাম
1: এই সময় ঠিক একটু আগেই যেটা বললেন যে সে খাবার খেতে চায় না
0: হুম
1: ঠিক করে, অন্য অন্য সময় যে খাবারগুলো খায় যেমন মিট বা রাইস, এগুলো কিন্তু অনেকটাই
0: অ্যাভয়েড করে,
1: অ্যাভয়েড করে
0: ইয়েস,
1: এই সময়টা,
0: কারণ ওরা
1: ঠিক
0: স্ট্রেসে থাকে।
1: হুম
0: তো
1: হুম
0: ইলেকট্রোলাইট যদি আমরা দিই, ডিউ টু সোয়েটিং যে ইলেকট্রোলাইট ওরা লস করছে
1: হুম হুম
0: ওইটা কোপ আপ হয়ে যায়, আমরা
1: আচ্ছা
0: আর্টিফিশিয়ালি বা আমরা অ্যাড যদি করি ওআরএস
1: আচ্ছা
0: তো
1: ওকে যে জলটা দেওয়া হবে এর মধ্যে ইলেকট্রোলাইটটা মিশিয়ে দেওয়া
0: মিশিয়ে
1: যেতে
0: দেয়,
1: পারে,
0: হ্যাঁ, তো ওদের ইলেক্ট্রোলাইট ব্যালেন্স থাকে, আর এটা খুবই দরকার ওদের নর্মাল পারফরমেন্সের জন্য,
1: আচ্ছা
0: বডি পারফরমেন্স জন্য। আর তারপরে আমরা ফ্রুটস দিতে পারি, ওয়াটারমেলন, তরমুজ, তারপরে ক্ষীরা, খুব
1: আচ্ছা
0: হেল্পফুল ওদের জন্য এটা। তো আমরা এটা ফ্রিজের থেকে বের করে ঠান্ডাটা যদি দিই ওরা খুব এনজয় করে খেতে।
1: আচ্ছা
0: তো মোস্টলি ডগস, আমি আমি নিজে চোখে দেখেছি কি ওরা খুব এনজয় করে ওয়াটারমেলনটা,
1: আচ্ছা
0: খুবই কিন্তু ঠান্ডা দেওয়া উচিত ওদের,
1: ঠান্ডা দেওয়া
0: হ্যাঁ
1: উচিত অবশ্যই, এইগুলো কিন্তু আমরা করতেই পারি যে ঠান্ডা ফ্রুটস এই সময় তাদেরকে দেওয়া যেতে পারে এবং ঠান্ডা জায়গায় তাদেরকে
0: হ্যাঁ
1: অবশ্যই কিন্তু
0: রাখ
1: রাখতে হবে, তাহলে কিন্তু তারা অনেকটা নর্মাল থাকবে।
0: থাকে,
1: আর এছাড়াও অন্যান্য যারা মানে পশু পালন করে বা প্রাণী পালন করছে বাড়িতেই নিজেদের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য, সেই ক্ষেত্রে কী কী সমস্যা দেখা দিতে পারে? যেমন সামনেই বর্ষাকাল, বর্ষাকালটাকে সামনে রেখেই যদি বলি এই সময় বিভিন্ন রোগ হয়,
0: বর্ষাকালে সবচেয়ে বেশি রোগ ছড়ায়
1: ঠিক
0: অ্যানিমালসের মধ্যে,
1: হুম
0: আমি স্মল অ্যানিমেলও কথা বলি বা লার্জ অ্যানিমেল,
1: হুম হুম
0: মোস্টলি এই টাইমটা ওদের আমাদের টেম্পারেচারটা এরকম থাকে কি ডিফারেন্ট পোকামাকড়ের ওই টেম্পারেচারটা খুব ফেভারেবল হয়ে যায়
1: হুম
0: ওদের
1: হুম হুম
0: গ্রোথের জন্য, আর ওরা স্প্রেড করে খুব তাড়াতাড়ি। লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে মোস্টলি ওদের শেল্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, আমরা যদি ওদেরকে ঠিকভাবে শেল্টারে না রাখি অ্যান্ড ডিউরিং রেইন ওই জীবাণুটা জল দিয়ে স্প্রেড হয়, থ্রু ওয়াটার ওইটা স্প্রেড হচ্ছে। তো লাইক আমরা ফর এক্সাম্পল লার্জ অ্যানিমালকে আমরা যদি একসাথে

0: প্রপার শেল্টারে না রাখি, ওই ডিজিজটা মনে করো জল থেকে একটা এনিমেলের টাচে এসছে,
1: হুম হুম
0: ওই এনিমেলটা আরেকটা এনিমেলের সাথে
1: যখন থাকবে তার মধ্যে কিন্তু রোগটা ছড়িয়ে
0: ছড়িয়ে
1: পড়তে পারে।
0: যাবে, আর এটা
1: ঠিক,
0: খুব ইজিলি
1: আর
0: ছড়ায়।
1: অ্যালার্জি এনিমেল বলতে আমরা যেটা বলি গরু
0: হ্যাঁ
1: বা যারা শুকর পালন করে
0: হ্যাঁ একদম,
1: সেগুলো কিন্তু
0: হ্যাঁ
1: হতে পারে না।
0: হ্যাঁ
1: সেই ক্ষেত্রে কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কিন্তু খুব খুব মানে যত্ন সহকারে
0: ইম্পর্টেন্ট। হ্যাঁ
1: করতেই হবে।
0: হ্যাঁ, আর ওদের শেল্টার হাউসটা খুব ড্রাই রাখতে হবে, যেভাবে আমরা বৃষ্টির কালে আমরা যেভাবে নিজের যত্ন করি, আমরা যদি একটা অ্যানিমাল পালছি, এটাও আমাদের দায়িত্ব হয় কি ওদের
1: কেউ মানে ঠিকঠাক একেবারেই একটা শুকনো পরিবেশ তৈরি করা।
0: হ্যাঁ ড্রাই, ওরা যেখানে চারিপাশ জায়গাটা একদম ড্রাই থাকা দরকার, আর প্রপার ড্রেনেজ সিস্টেম করা উচিত যাতে জলটা পাস হয়ে যায়।
1: পাস হয়ে যায় সত্যি।
0: স্ট্যাগনেন্ট ওয়াটার আর একটা প্রবলেম ক্রিয়েট করে, ওরা মশা বলো ডিফারেন্ট পোকামাকড়ের জন্ম দেয় এখানে, আর ওইখান থেকে আবার ওরা যদি সেম পোকামাকড়টা গিয়ে অ্যানিমেলকে যদি কামড় দেয় বা ওই জলটা যদি অ্যানিমেল পান করে, ওইখান থেকে আবার
1: কিন্তু সেই
0: ডিজিজ
1: রোগগুলো কিন্তু তাদের
0: হয়
1: শরীরে বাসা বাঁধতে পারে এবং বিভিন্ন
0: একদম।
1: সমস্যা তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে মানে কি ধরনের রোগ হতে পারে আর হলে পরে কি করতে হবে এটা যদি বলেন।
0: সবচেয়ে কমন যেই রোগটা হয় বৃষ্টির পরে ল্যাপ্টোস্পাইরোসিস,
1: আচ্ছা,
0: আর ওইটা হলে ইউরিনের সাথে রক্ত যাবে, হাই টেম্পারেচার হবে, হাই পালস রেট হবে, অ্যান্ড এটা খুবই কমন আমাদের গ্রামে বলি, আর এটা স্প্রেড হয় এই জল দিকে, জল দিয়েই
1: আচ্ছা,
0: কারণ। আর এটা মেইনলি এটার কজ হচ্ছে এটা র্যাটসের ইউরিন থেকে এটা স্প্রেড হয়। তো শীত বৃষ্টির দিনে জলের সাথে ওই র্যাটসের ইউরিনটা যখন টাচ হয়, এটা মেশে যায় জলের সাথে, আর সেই জলটা যদি আমরা আমাদের অ্যানিমেলসকে খাওয়াই, ফিল্টার ওয়াটার না দিয়ে নর্মাল ওয়াটারই আমরা দিচ্ছি এখান থেকে, তখন ওই অ্যানিমেলসটার মধ্যে ওই ইনফেকশনটা চলে যায়,
1: আচ্ছা, এটা কি মৃত্যুর কারণও হতে পারে?
0: মৃত্যুর কারণও হতে পারে। এটা খুবই ডেডলি ডিজিজ, এর জন্য আমাদের বিফোর রেইন এই সামার সিজনে এটার ভ্যাকসিনেশনটা করানো খুবই ইম্পর্টেন্ট।
1: মানে এখন যেহেতু প্রচণ্ড গরম, একেবারে গ্রীষ্মের দাবদাহ চলছে, এর কিছুদিন পরে
0: পরে
1: কিন্তু বর্ষা মরশুম শুরু হয়ে যাবে। এখনই কিন্তু সতর্ক হতে হবে সেই প্রাণী পালকদের, তাই
0: একদম,
1: তো?
0: আর এই ল্যাপ্টোস্পাইরার ভ্যাকসিনেশনটা করানো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সব আমি প্যাটস ওনার বলবো, ইভেন লার্জ অ্যানিমাল যারা যারা রাখছে ওদেরকে বলবো কি ল্যাপ্টোস্পাইরার ভ্যাকসিনেশনটা করিয়ে ফেলেন। আরেকটা হচ্ছে হেমোরেজিক সেপ্টিসেমিয়া
1: আচ্ছা,
0: ডিজিজ, এটাও সেম
1: এটা এটাও কি এভাবেই ছড়ায়?
0: বৃষ্টির দিনে ছড়ায় একটা অ্যানিমালস থেকে আরেকটা অ্যানিমালসে।
1: আচ্ছা,
0: তো আর এটা হলে স্কিন অ্যালার্জি,
1: হুম,
0: হাই ফিভার সব দেখা দেবে, অ্যান্ড আলটিমেটলি ওদের প্রোডাকশন, যদি আমরা মিল্ক অ্যানিমাল বলি প্রোডাকশন কম হয়ে যাবে, প্রেগনেন্ট অ্যানিমাল বলি অ্যাবর্শন হয়ে যাবে। তো হেমোরেজিক সেপ্টিসেমিয়া HS ভ্যাকসিনেশনটা অলসো ইম্পর্টেন্ট ফর লার্জ অ্যানিমাল।
1: সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মানে তারা যারা প্রাণী পালক রয়েছে তারা কি করবেন, চিকিৎসকের কাছে যাবেন এবং পরামর্শ নেবেন যে এই সময়ের জন্য কি কি করতে হবে, কি কি ভ্যাকসিনেশন রয়েছে বা কিভাবে তাদেরকে পালন করা উচিত, এই সময় খাবার দাবারেও কি কিছু পরিবর্তন আনা উচিত?
0: খাবার সবচেয়ে, খাবারের মধ্যে মিনারেল সাপ্লিমেন্ট, ভাইটামিন সাপ্লিমেন্ট, প্রোটিন রিচ ফুড ওদেরকে দেওয়া উচিত। তো আর আমাদের ত্রিপুরাতে প্রত্যেকটা জায়গাতে ভেটেরিনারি ডিসপেন্সারি আছে, ওইখানে ডক্টর্স অ্যাভেলেবেল আছে, যারই যে প্রবলেম হয় ওরা ওইখানে গিয়ে কনসাল্ট করতে পারে, আর ওরা আরও ভালো করে, কারণ অ্যানিমালস ওদের ওয়েট হিসাবে কতটুক খাবার লাগবে, কতটুক মিনারেল সাপ্লিমেন্ট লাগবে, ভাইটামিন সাপ্লিমেন্ট লাগবে, অ্যাকর্ডিং টু দিস কেউ প্রেসক্রাইব করবে। তো প্রেফার করি আমি সবখানে ভেটেরিনারি ডিসপেন্সারি আছে, ওইখানে অ্যানিমাল ডক্টর্স
1: অবশ্যই কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ মতোই কিন্তু চিকিৎসাগুলো করতে
0: করতে
1: হবে,
0: হবে
1: তাহলে পরেই কিন্তু সঠিক চিকিৎসা হবে এবং প্রাণীগুলো সুরক্ষিত থাকবে
0: একদম।
1: একদম। এই বিষয়গুলো অবশ্যই, যেমন মানুষের ক্ষেত্রেও যেটা, সেটা কিন্তু পশু পাখি বা প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সেই নিয়মগুলো মেনে চলতেই হবে,
0: হবে
1: তাহলে পরে কিন্তু আমরা তাদেরকেও সুস্থ রাখতে পারবো। আর এর পাশাপাশি যেটা বলছি, যেমন যারা বড় আকারে ফার্ম করে পশু পাখি পালন করছে, যেমন বিগ অ্যানিমেল বলছো বা যারা হাঁস মুরগি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই তারা প্রোটেক্ট করার ব্যবস্থা গ্রহণ করে থাকে। আমি যদি বলি যারা একেবারেই বাড়ির প্রয়োজন মেটাতে ছোট ছোট আকারে হাঁস মুরগি পালন করছে বা শখের

0: বশবর্তী হয়েই কেউ হাঁস মুরগি বাড়িতে রাখছে, বা ছাগল থাকছে, বা এছাড়া গৃহপালিত যে কোনো পশু পাখি রয়েছে, সেই ক্ষেত্রে তারা কিভাবে সতর্ক হবে এই সময়?
1: প্রথমত তাদের যেখানে তারা থাকছে ওই জায়গাটা একটু এলিভেটেড করে বানাতে হবে, কি তাকে ওইখানে জল এসে জমা না হয় বৃষ্টির দিনে ফার্স্ট। কারণ শেল্টারটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ যদি ওইখানে জল জমা হয়, অ্যানিমেলসের কন্ট্যাক্টে জলটা আসছে, ওদের স্কিন অ্যালার্জি ওইখান থেকেই স্টার্ট হয়ে যাবে, তারপরে বিভিন্ন ধরনের রোগ ওইখান থেকেই হবে। তো আমাদের ফার্স্ট যেটা মানুষ লক্ষ্য করে না, ঘরটা অ্যানিমেলসের বা আমরা হাঁস মুরগির ঘরটা বলি, ওইটা অ্যাকচুয়ালি ওইটার থেকে ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ বা ইনফেকশন গ্রো হয়, মাইক্রো অর্গানিজম ওইখানেই গ্রো হয়। তো আমাদের ফার্স্ট ওই জায়গাটাই আমাদের ঠিক রাখতে হবে, তাকে পরে যতটুকু রোগ হবে এটা পুরো কম, মানে মিনিমাম হয়ে যাবে রোগ,
0: অনেকটাই কিন্তু প্রকোপ অনেকটাই কমে যাবে
1: যাবে।
0: অবশ্যই, যেটা আপনি বারবার করে বলছেন, অবশ্যই কিন্তু তাদের থাকার জায়গাটার প্রতি সতর্ক হতে হবে, একেবারেই যেন স্যাঁতস্যাঁতে না হয়, একেবারে শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তাদের জন্য একটা শেল্টার বা ঘর বানিয়ে দিতে হবে।
1: এটার পরে তারপরে প্রপার ভ্যাকসিনেশন স্কেডিউল,
0: অবশ্যই,
1: কারণ ওদের ইমিউনিটি যদি লো থাকে ওরা তাড়াতাড়ি সব ডিজিজ ওদের হবে, তারপরে ডিজিজ থেকে একবার যদি ইমিউনিটি বা ভ্যাকসিনেশন না হয়, একবার যদি ডিজিজ এসে পড়ে, ইন কেস অফ আমি বার্ডস, পোলট্রি বার্ড হাঁস বলি, তখন ওইটা আরও তাড়াতাড়ি স্প্রেড হয় বার্ডসের মধ্যে, তখন আমাদের পুরো অ্যানিমাল হাউসটাকে আমাদেরকে নষ্ট করে দেয়। তো ভ্যাকসিনেশন সবচেয়েতে বেশি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আফটার দিস ডিওয়ার্মিং, লার্জ অ্যানিমেল বা প্যাটস, কুকুর, বেড়াল, ওদের ডিওয়ার্মিংটা আরো।
0: আচ্ছা, যদি এই শিডিউলটা একটু বলে দেন যে কি করতে হবে, মানে প্রথমত যখন যদি বলি যে প্যাট, আমরা যখন যেমন বাড়িতে এখন অনেকে কিন্তু কুকুর রাখি, পশু হিসেবে কুকুর রাখি, মানে এটা কিন্তু একটা ফ্যাশন বা সবার একটা শখে পরিণত হয়ে গেছে। এছাড়াও কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে বেড়ালও কিন্তু রাখার একটা বিষয় আমরা লক্ষ্য করছি, বেড়াল পালছে, সবাই বেড়াল পালন করছে, বাড়িতেই রাখছে। তো এদের ক্ষেত্রে কি কি ভ্যাকসিনেশন, বা আবার এছাড়াও কিন্তু এখন পাখিও কিন্তু দেখা যাচ্ছে রং বেরঙের পাখিদের খাঁচায় বন্দি করে বাড়িতে পালা হচ্ছে, তো তাদের ক্ষেত্রে কি নিয়ম একটু যদি বুঝিয়ে বলেন, যে ভ্যাকসিনের বিষয়টা যেটা।
1: ভ্যাকসিনেশনের আগে আমাদের এটা লক্ষ্য করতে হবে কি ডিওয়ার্মিংটা যাতে আমরা করে ফেলি, কারণ ডিওয়ার্মিং না করে ভ্যাকসিনেশনটা করা একদম উচিত না। তো আমাদের ফার্স্ট ডিওয়ার্মিংটা করতে হবে। যদি আমরা কুকুর বলি, ছোট কুকুরে 15 থেকে 20 দিনের মধ্যে ডিওয়ার্মিংটা করে নিতে হবে জন্মের পরে,
0: মানে যে কোনো কুকুরই,
1: হ্যাঁ যে কোনো কুকুর, ডিওয়ার্মিংটা করলে তারপরে ডিওয়ার্মিং 1 সপ্তাহ পরে ভ্যাকসিনেশন করতে হবে। আর ভ্যাকসিনেশনের কমন যে ভ্যাকসিনেশনটা কুকুরের ক্ষেত্রে ইউজ করা হয় মেগাভ্যাক 7।
0: আচ্ছা,
1: ওই 7টা, কারণ ওইটা 7-7টা ডিজিজের অ্যাগেনস্টে ওই ভ্যাকসিনেশনটা, তো ওই ভ্যাকসিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আর ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজের অ্যাগেনস্টে এটা কাজ করে, আর ওইটার মধ্যেই আছে লেপটোস্পাইরাও আছে, পার্ভো আছে, অ্যাডিনোভাইরাস, দেন হ্যাপাটাইটিস, এগুলির অ্যাগেনস্টে ওই ভ্যাকসিনেশনটা কাজ করে।
0: আচ্ছা, মানে একেবারে কিন্তু সময় মতো সেই পশুটুকি বাড়িতে আনার পরপরই কিন্তু চিকিৎসকের কাছে নিয়ে
1: নিয়ে
0: যেতে
1: যেতে
0: হবে এবং সেই ভ্যাকসিনেশনের যে সিস্টেমে কিন্তু তাকে ফেলতে হবে।
1: একদম ডিওয়ার্মিংটা ফার্স্টে করতে হবে, তারপরে ভ্যাকসিনেশন। আর মেগাভ্যাক 7 প্রথম দেওয়ার আবার 1 মাস পরে ওইটার সেকেন্ড ডোজ দিতে হবে, বুস্টার ডোজ, অ্যান্ড তারপরে ইয়ারলি 1 বার করে এটা দিয়ে যেতে হবে, আনটিল ও যতটুকু লাইফ স্প্যানটা আছে কন্টিনিউ করতে হবে ওই ভ্যাকসিনেশনটা। আর যখনই আমরা এই ভ্যাকসিনেশনটা দেব, এর আগে আমাদের ডিওয়ার্মিংটা করতেই হবে, কারণ ডিওয়ার্মিং ভ্যাকসিনেশন থেকেও অনেক ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের শরীরে যদি ওয়ার্ম থাকে, ওয়ার্ম সব নিউট্রিয়েন্টস ওয়ার্মসই খেয়ে ফেলে, তো আর ওয়ার্ম স্লো যদি শরীরে বেড়ে যায় তাহলে অ্যানিমিয়া, ডায়রিয়া, স্ট্রেস, এই সব রোগ অ্যানিমালসের দেখা দেয়।
0: তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডিওয়ার্মিংটা করতে হবে। সেটা কতদিন পর পর করতে হয়?
1: স্মল অ্যানিমালসের ক্ষেত্রে, যে ফর এক্সাম্পল প্যাট, ডগ, পাপিস, 6 মাস পর্যন্ত, জন্মের পরে 6 মাস পর্যন্ত মান্থলি ওয়ান্স,
0: আচ্ছা,
1: মাসে একবার, 6 মাস পরে 3 মাসে একবার একবার করে চালিয়ে যেতে হবে।
0: ঠিক, আমাদের মতো মানে মানব শিশুদের মতো কিন্তু আমি দেখেছি যে

0: এদেরও কিন্তু একটা মানে কার্ড দেওয়া হয় যেটার মধ্যে পুরো ডিটেইল
1: হ্যাঁ
0: লেখা থাকে,
1: হুম
0: এবং তার নাম থেকে
1: হুম
0: শুরু করে বয়স এবং কোন কত মাসে কোন ভ্যাকসিনটা তাকে নিতে হবে পুরোটাই কিন্তু
1: হ্যাঁ,
0: দেওয়া থাকে,
1: আর
0: তাই তো?
1: কার্ডটা মেনটেন করা উচিত, যাতে
0: হ্যাঁ
1: আমরা যদি এখান থেকে এখন ত্রিপুরাতে আছি আর আমরা
0: হুম
1: মাইগ্রেট করে অন্য জায়গাতে
0: হুম
1: গেছি, ওইখানে যাতে ডাক্তার দেখে বুঝে যায় কি কি ডিওয়ার্মিং বা ভ্যাকসিনেশন করা
0: দেওয়া
1: হয়েছে।
0: হয়েছে তাকে আর কি কি বাকি
1: হ্যাঁ,
0: রয়েছে,
1: তো কার্ডটা মেনটেন করাও উচিত। আর এখন ওনার্স তারা আরও সিরিয়াস,
0: হুম
1: ওরা কার্ডস সব মেনটেন করে, আর যখন টাইম হয়ে যায় ডিওয়ার্মিং এর বা ভ্যাকসিনেশনে নিজেই ডাক্তারের কাছে চলে যায় আর নিজেই বলে কি টাইম হয়েছে। তো এখন
0: একদম।
1: সবাই খুব অ্যালার্ট হয়ে গেছে নিজের প্যাটের জন্য।
0: আর যেটা মানে বললাম আমরা এতক্ষণ কুকুরদের কথা বললাম, এটা যদি বেড়াল হয় একই কি নিয়ম?
1: বেড়ালেরও সেম ডিওয়ার্মিংটা, আফটার বার্থ ডিওয়ার্মিং 1 মাসের মধ্যে ডিওয়ার্মিং করানো উচিত, তারপরে বেড়ালেরও DHPPI ভ্যাকসিনেশনটা করিয়ে দেওয়া উচিত, ডিপথেরিয়া ডায়রিয়ার এগেনস্টে এই
0: এগুলো
1: ভ্যাকসিনেশন।
0: কিন্তু একেবারে সময় মতো কিন্তু করতেই হবে, একেবারে দায়িত্ব সহকারে। এছাড়াও যেটা বলছিলাম যে পাখির বিষয়টা, যে পাখিদের মধ্যে কিন্তু অনেক রোগ ছড়ায় পাখিদের মধ্যে থেকে,
1: হ্যাঁ,
0: সেটা কি আর কিভাবে তাদের যত্ন আত্তি করতে হয়?
1: ফার্স্টে ওদের ডায়েটটাকে আমাদেরকে একদম প্রপার ডায়েট দিতে হবে। আর পাখিদের মধ্যে আমরা মোস্টলি দেখি কি ডায়রিয়াটা অনেক কমন হয়ে যায়,
0: আচ্ছা
1: আর ওরা নিজের ফিসিস যখন নিজের মল বা মূত্র ত্যাগ করবে, আর ওই ফিসিসটা আরেকটা পাখি ওইটাকেই খাবে।
0: আচ্ছা
1: পাখিদের মধ্যে এটা আছে কি ওরা যেটাই ওরা বুঝে না কি
0: ওরা তো
1: খাচ্ছে।
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: ঠিক ঠিক
1: তো তখন ওইখান থেকে আবার ডিজিজটা স্প্রেড হয়।
0: আচ্ছা
1: তো মোস্টলি ওদের অ্যান্টিবায়োটিক পাউডার পাওয়া যায়, অ্যান্টিবায়োটিক পাউডার জলের সাথে মিশিয়ে বা যেই খাবারের সাথে মিশিয়ে ওদেরকে যখনই
0: দিবেন।
1: কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়,
0: হুম
1: বেটার কোনো বেটার ডক্টরের সাথে কনসাল্ট করুক, কোনো অ্যান্টিবায়োটিক পাউডার দেবে, কারণ ডিফারেন্ট কাইন্ড অফ সিমটমস দেখে ডিফারেন্ট অ্যান্টিবায়োটিক আছে। আর আমরা যদি অ্যান্টিবায়োটিক আমাদের মনের মতো ইউজ করি তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এসে পড়বে, তখন কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ
0: কাজ
1: করবে না।
0: করবে না
1: তো
0: অবশ্যই। বারবারই যে কথাটা উঠে আসছে, মোদ্দা কথা হচ্ছে অবশ্যই কিন্তু চিকিৎসকের কাছে যেতে
1: হ্যাঁ
0: হবে এবং সেই পরামর্শ মেনে কিন্তু আমাদের ওষুধ দিতে
1: দিতে
0: হবে বা
1: হবে।
0: চিকিৎসা
1: হ্যাঁ,
0: করতেই হবে। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আর কি কি সমস্যা হতে পারে? আর এই যে বর্ষাকাল সামনে, বারবার বলছি এই বর্ষাকাল কিন্তু মানে যেমন আমাদের জন্যও একটা মানে বিপত্তি দেখা দেয়, যেমন রোগ জীবাণু বাসা বাঁধে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু অনেকটা
1: অনেক
0: কষ্টকর
1: দরকার।
0: হয়ে যায়, বা যখন লাগাতার বর্ষা চলতে থাকে বৃষ্টি দিনের পর দিন, সেই সময় কিন্তু মানে অনেকটাই আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, যে জামা কাপড় শুকোতে যায় না,
1: হ্যাঁ,
0: এরকমটা হয়। সেক্ষেত্রে পশু পাখিদের ক্ষেত্রে কী কী যত্ন নিতে হবে আর কীভাবে করতে হবে, আর কী কী রোগ হতে পারে এই সময়?
1: গৃহপালিত পশু কুকুর, তাদের ওরা যদি জলের কন্ট্যাক্টে আসে, ওদের পায়ের মধ্যে র্যাশেস সবচেয়ে কমন থাকে, কি
0: আচ্ছা
1: পায়ের আঙ্গুলের মাঝখানে ইনফেকশন তৈরি হয়, ফাঙ্গাল ইনফেকশন, আর ওইখান থেকে ওইখানে ম্যাগটস পোকামাকড়রা এখানে এসে ডিম পারে। তো আমাদের এটা লক্ষ্য রাখতে হবে, কারণ এই জায়গাটা আমরা সবাই ইগনোর করে দিই, অ্যানিমালসের পা দেখা পায়ের ওই যেখানে আঙ্গুলের মাঝখানে এটা আমরা মোস্টলি অ্যাভয়েড করি, বাট ওইখানে অনেক কাইন্ড অফ ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন সৃষ্টি হয়। তো আমাদের এটা লক্ষ্য রাখতে হবে, কারণ ওইখান থেকে এটা পুরো বডিতে স্প্রেড হয়,
0: স্প্রেড হতে পারে।
1: তো ওইটার জন্য আমাদের, আর ওইখানে টিক কমন, এটা সব
0: হুম হুম
1: প্যাটস প্যাটসের মধ্যে হয়, আর ওইখান থেকে টিকস পপুলেশন শরীরের মধ্যে অনেক বেড়ে
0: ছড়াতে
1: যায়।
0: পারে।
1: হ্যাঁ, আর তখন আর টিক্সের পপুলেশন যদি বেড়ে যায়, ব্লাড রিলেটেড ইনফেকশন অ্যানিমিয়া খুব কমন হয়ে যায় আফটার রেইন এই
0: আচ্ছা
1: প্যাটসের মধ্যে, তো আমাদের ওইটা আগে লক্ষ্য রাখতে হবে। আর যদি টিক্সের পপুলেশন বেশি হয়, অ্যান্টি টিক
0: হুম
1: সাবান বা শ্যাম্পু দিয়ে বা পাউডারও আছে,
0: হুম
1: অ্যানিমালসকে স্নান করানো উচিত আফটার 2 সপ্তাহ পর পর
0: হুম
1: টিক্সের পপুলেশনটা কম
0: করার
1: করানোর
0: জন্যে।
1: জন্য।
0: আর সেই ক্ষেত্রে সেটা, সেই সমস্যাটা এড়াতে গেলে আমাদের আগে থেকেই, যেহেতু এখনো বর্ষা আসেনি, এখনই যদি আমরা সতর্ক হই এখন থেকে তাদের প্রতি, মানে কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের যত্নবান হতে হবে?
1: এই টিক্স পপুলেশন ওই টাইমে বেড়ে যায়, কারণ ওদের যে ওই এনভায়রনমেন্টটা, রেনি সিজনে যে এনভায়রনমেন্টটা
0: সাথে একটা এনভায়রনমেন্ট তখন তৈরি হয়,
1: তখন ওই এনভায়রনমেন্টে ওদের গ্রোথটা খুব বেড়ে যায়। তো তখন এই জেনটিক্সের পপুলেশনটা, অ্যানিমেলসের

0: পরে, তারপরে এটা ওই অ্যানিমালসটা যদি আরেকটা অ্যানিমালসের কন্ট্যাক্টে আসে
1: হুম হুম হুম
0: খেলাধুলা করার সময়, ওই অ্যানিমালসেও এসে পড়বে।
1: ঠিক
0: ই কলার বলে আছে,
1: আচ্ছা
0: অ্যানিমালসের আমরা গলাতে এটা পরিয়ে দেয়,
1: হুম
0: ওইটার মধ্যে ওই ওষুধটা আছে, তো এটা প্রোটেক্ট করে অ্যানিমালসকে।
1: আচ্ছা
0: ই কলার ওয়ান অফ দ্য বেস্ট সোর্স হয়, কারণ আমরা সবসময় দিতে পারি না ওষুধটা
1: হুম
0: অ্যানিমালসকে,
1: হুম
0: আর যদি ই কলারটা পরিয়ে রাখে ওইটা প্রোটেক্ট করে।
1: আচ্ছা
0: তো এখন থেকেই যদি ই কলার ইউজ করে
1: হুম
0: তো
1: হুম
0: অ্যানিমাল অলরেডি প্রোটেক্টেড থাকবে
1: ঠিক, মানে
0: ওই
1: এখন
0: টাইম।
1: মানে মানে একেবারে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে কিন্তু অনেক কিছু সমাধান চলে এসেছে, অবশ্যই এগুলো জানতে হবে
0: একদম।
1: এবং সেটা কিন্তু প্রয়োগ করতে হবে। বাড়িতে যদি আমরা সেই প্রাণী পালন করি বা আমাদের যদি পোষ্য হিসেবে আমরা কুকুর বেড়াল এদের রাখি, অবশ্যই কিন্তু সঠিক নিয়ম মেনে তাদের যত্ন আদি করতে হবে।
0: অয়েনমেন্ট বলো, মেডিসিন বলো, সব অ্যাভেলেবেল আছে, কিন্তু
1: হুম
0: কয়েকটা ঘরোয়া মেথডও আছে যেটা দিয়ে কোনো সাইড এফেক্ট নাই
1: ঠিক,
0: আর ইফেক্ট অনেক ভালো দেয়। তো
1: একেবারে অনেকটা কিন্তু মানে সাশ্রয় হয় আমাদের।
0: হ্যাঁ
1: ঠিক
0: একদম। আর ওইটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি এটা
1: হুম
0: একদমই হয় না,
1: হুম হুম
0: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স
1: ঠিক
0: বলো।
1: ঠিক
0: আমরা একটা অয়েনমেন্ট যদি রেগুলারলি ইউজ করি
1: হুম
0: আমরা দেখতে পারি কি কয়েক মাস পরে ওইটা আমাদের আর কাজ করছে না,
1: হুম হুম
0: কারণ
1: একদম
0: রেজিস্ট্যান্ট এসে পড়ে আমাদের শরীরে। তো আর যদি ন্যাচারাল জিনিসটা আমরা ইউজ করি আমাদের বডিতে
1: তার কিন্তু বিকল্প নেই,
0: নেই।
1: একেবারে হাতের
0: হ্যাঁ
1: নাগালের মধ্যেও পাচ্ছি, আমাদের কিন্তু খরচও অনেকটা কমে যাচ্ছে,
0: কমে
1: মানে
0: যায়।
1: একেবারে কমে যাচ্ছে বলতে একেবারে খরচ নেই বলা
0: হ্যাঁ
1: বলা যায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই পশুটাও কিন্তু সুরক্ষিত
0: হ্যাঁ
1: থাকছে, কোনো সাইড এফেক্টের কোনো বিষয়ই আসে না এর মধ্যে। অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আমরা মানতেই পারি, এই সময় অবশ্যই চান করার সময় নিম পাতা সেদ্ধ জল অথবা অ্যালোভেরা যদি সেটা মিশিয়ে সেটা স্প্রে করা হয়, তাহলে কিন্তু অনেক রোগের
0: উপকার হবে।
1: প্রকোপ থেকে, যেমন স্কিনের যেসব
0: হ্যাঁ
1: সমস্যা, র্যাশেজ বা সেই টিক্স থেকে কিন্তু রেহাই পেতে পারে। আমাদের সময় একেবারেই শেষ, সবশেষে কী বলবে?
0: সবশেষে আমি এটাই বলতে চাই কি, এই গ্রীষ্মকালের পরে সাডেনলি যখন রেনি সিজন আসে,
1: হুম
0: অ্যানিমালসের সত্যি যেভাবে আমাদের হিউম্যান্সের কোপ আপ করতে অসুবিধা হয়ে যায়, আমাদের জ্বর সর্দি কাশি হয়ে যায়, সেম
1: হুম
0: আমাদের অ্যানিমালসেরও হয়। যেহেতু আমরা অ্যানিমালস পালছি অ্যাজ এ প্যাট ওনার, এটা আমাদের দায়িত্ব হয় কি আমরাও আমাদের অ্যানিমালসকে সেই যেভাবে আমরা নিজের জন্য সব কিছু দেখভাল রাখি কি ওদেরও সেম এনভায়রনমেন্ট বা ওদেরও টেক কেয়ার আমরা খুব ভালো করে করি, কারণ ওই টাইমে ডিজিজ খুব বেশি ছড়ায় আর
1: হুম
0: খুব তাড়াতাড়ি ছড়ায়। তো ওদের খাবার প্রপার নিউট্রিশন মেনটেন রাখা উচিত, খাবারে প্রপার ভাইটামিন, লিভার এক্সট্র্যাক্ট, যে সাপ্লিমেন্টেশন সব মেনটেন রাখা উচিত।
2: আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। দেশের পঞ্চদশ রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালাবার পর ইরান দেশের দক্ষিণ পশ্চিমে বন্দর আব্বাসের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আজ ভোরে আঘাত হেনেছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ্জোহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতের লক্ষ্য সেন, পিভি সিন্ধু, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডির পুরুষদের ডাবলস জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্টোর মিক্সড ডাবলস জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছে। বিস্তারিত খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আজ এই উপলক্ষে বিশেষ কুচকাওয়াজের আয়োজন হয়। পুরস্কারপ্রাপ্ত হিসেবে দেশের পঞ্চদশ রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও বেশি নাগরিক

0: কেন্দ্রিক হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, মানুষের বিশেষ করে মহিলা, দরিদ্র এবং শিশুদের সঙ্গে আচরণ করার সময় পুলিশকে অবশ্যই আরও বেশি সংবেদনশীল হতে হবে। শ্রীমতী মুর্মু বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিপফেক ইত্যাদি মোকাবিলায় পুলিশকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সিকিম পুলিশ সমস্ত রকম আধুনিক প্রযুক্তি ও মাধ্যম ব্যবহার করে এই চ্যালেঞ্জগুলির সফল মোকাবিলা করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সিকিম পুলিশের ভূমিকার তিনি ভূয়সী প্রশংসা করেন।
1: পুলিশ ব্যবস্থাকে অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায় জানা চাহিয়ে, তাকি সামান্য লোক বিনা ভয়কে আপনি সমস্যা দর্জ করা সাকে। মহিলাও, বাচ্চোঁ ওর কমজোর বর্গকে প্রতি সংবেদনশীল ব্যবহার কবি প্রাথমিকতা দেনি চাহিয়ে। সাইবার ক্রাইম, অনলাইন ফ্রড, হ্যাকিং ওর ডিপ ফেক জেসি নেই চুনতিয়া সামনে আ রহি। ইন নেই চুনতিয়ো সে নিপটনে কে লিয়ে পুলিশ কো লেটেস্ট টেকনোলজি, সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ইনভেস্টিগেশন মে বানানা হোগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি আজ তিনটি রাজ্য এবং জাতীয় রাজধানী দিল্লির জন্য নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছে। দলের সভাপতি নীতিন নবীন, পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রাকে দলের দিল্লি শাখার সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। ডক্টর অর্চনা গুপ্তাকে হরিয়ানা বিজেপির প্রধান হিসেবে এবং কেবল সিং ধিলোকে পাঞ্জাব বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরা বিজেপির সভাপতি হচ্ছেন অভিষেক দেবরায়। এই নিয়োগগুলির মধ্য দিয়ে শ্রী নবীন রাজ্যস্তরের পাশাপাশি জাতীয় স্তরেও নতুন পদাধিকারীদের দল নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। গতকাল বেজিংয়ে ভারত চীন সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বা WMCC-র 35তম বৈঠকে এই পর্যালোচনা করা হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক যুগ্ম সচিব সুজিত ঘোষ এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও মহাসাগর বিষয়ক বিভাগের মহানির্দেশক হু ইয়াংকি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক ও ভবিষ্যমুখী হয়েছে। দুপক্ষই সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কর্মপদ্ধতির রূপায়ন এবং আন্তঃসীমান্ত সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে। মন্ত্রক আরও জানিয়েছে, আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত পরবর্তী বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি যাতে দ্রুত আয়োজন করা যায় তার উপর জোর দিয়েছে ভারতীয় পক্ষ। বৈঠকে উভয় পক্ষই 24তম বিশেষ প্রতিনিধি বা এসআর পর্যায়ের আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী কূটনৈতিক ও সামরিক স্তরে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রাখতে সম্মত হয়েছে। পাশাপাশি চীনে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের চূড়ান্ত প্রস্তুতির জন্য একসঙ্গে কাজ করার বিষয়েও সহমত প্রকাশ করেছে দুটি দেশ। সফরকালে ভারতীয় প্রতিনিধি দলের প্রধান চীনা বিদেশ মন্ত্রকের এশীয় বিভাগের মহানির্দেশক লিউ জিনসাংয়ের সঙ্গে বৈঠক করেন এবং চীনা সহকারী বিদেশমন্ত্রী হং লেইয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এই ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাক সীমান্তবর্তী জেলার গুলির সুরক্ষা বিষয়টি তিনি খতিয়ে দেখেন। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজ রোধে স্থায়ী সমাধান তৈরি করার উপর জোর দেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান তাও নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী BSFকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, 38 একরের বেশি। এরপরেই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা জমির পরিমাণ 35.16 একর। গত 11ই মে রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি BSFর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী

0: শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলার 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদনপত্র বিএসএফ হাতে তুলে দেওয়া হয়। ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড কোর IRGC জানিয়েছে যে দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে তারা আজ খুব ভোরে একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলির উৎস ছিল এই মার্কিন বিমান ঘাঁটি। IRGC আরও জানিয়েছে যে তেহরানের এই সাম্প্রতিক পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। উল্লেখ্য, বুধবার রাতে ইরানকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালানোর পরপরই এই ঘটনা ঘটল। ইরানের কৌশলগত বন্দর শহর বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে আমেরিকার নতুন করে হামলা চালানোর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুডের দাম 3.75% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $97.83 পৌঁছেছে। অন্যদিকে মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম 4% বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $92.22। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ্জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে এক বার্তায় এই পবিত্র উৎসব সকলের জন্য শান্তি, সুখ এবং সদ্ভাব বয়ে আনবে বলে আশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল আজহা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী বিনায়ক দামোদর সাবরকরের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, বীর সাবরকরের সাহস ও দেশপ্রেম সর্বদা মানুষকে অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক যোগ দিবসে এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এবারের ভাবনা যোগা ফর হেলদি এজিং। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় রাজ্য সহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের এক উল্লেখযোগ্য দিন। লক্ষ্য সেন, PV সিন্ধু, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি পুরুষদের ডাবলস জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্টর মিক্সড ডাবলস জুটি সবাই নিজ নিজ বিভাগে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। খবর শেষ হল, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এবারে শুনুন কিছু লোকগীতি শিল্পী বিষ্ণুপদ দাসের কণ্ঠে।

আমি ঘটক হইয়া যাব ইয়ারে ও মোর ক্যা কই মাসি মানকা দিদি বউ বলানি মাতা ডেঙ্গরি পিছাডু লুকি ঠ্যাং ডিগিলা জটব গিলা আলুক শালুক শালুক নন দিয়া আমাও এ নামর কে কালি হইবে।

সোনাই বাজাতে যাব যাদে ও মোর কাকুই মাসি মেনকা দিদি বউ পোলানি মাথা ডেঙে রে পিসাডু লুকি ঠেঙ ডিগিলা জট বগিলা আলুক শালুক শালুক নন দিয়া আমাও এ না মোর খেয়ে

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন বিষ্ণুপদ দাস। এবারে শুনুন কিছু আধুনিক গান শ্যামল মিত্রের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 লোকগীতি পরিবেশনায় মাদুল, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর জ্যামিতি নিয়ে পাঠ, সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে আয়ুর্বেদ ও পঞ্চকর্মা প্রসঙ্গে ডক্টর রতন ভৌমিকের সাক্ষাৎকার শুনবেন, পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সমীক্ষা, রাত 8:30 ভক্তিগীতি শিল্পী কে এল সাইগেল, রাত 9:00 আধুনিক গান শিল্পী মৃণাল চক্রবর্তী, রাত 9:15 অ্যাসেম্বলি রিভিউ, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান কথায় কথায়, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 অনুষ্ঠান নতুন আলোর দিশারি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:32 হয়ে 44 সেকেন্ড।

0: Working mechanism for consultation and coordination on India-China border affairs held in Beijing yesterday. The two sides discussed issues pertaining to delimitation, border management, mechanism building and cross-border cooperation. And in badminton, India enjoyed an impressive day at the Singapore Open today with Lakshya Sen, PV Sindhu, the men's doubles pair of Chirag Shetty and Sattvic Sairaj Ranki Reddy and the mixed doubles duo of Dhruv Kapila and Tanisha Krusto all advancing to the quarterfinals. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন চিত্রগীতি অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। আজকের শিল্পী আশা ভোসলে। শিল্পীগণটি শুনবেন বিভিন্ন ছবি থেকে গান। প্রথম গানটি শুনুন কিসমত ছবি থেকে।

গানটি শুনলেন মনোরঞ্জন ছবি থেকে, আশা ভোসলের কণ্ঠে। এবারের ছবির নাম চাচা চৌধুরী।

গানটি শুনলেন ট্যাক্সি ড্রাইভার ছবি থেকে আশা ভোসলে এবং জগমোহন বক্সির দ্বৈত কণ্ঠে। এবারের গানটি শুনুন তিসরে মঞ্জিল ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

0: গানটি শুনুন আশা ভোসলে এবং মোহাম্মদ রফির দ্বৈতকণ্ঠে তিসরি মঞ্জিল ছবি থেকে।
1: ও

গানটি শুনলেন মা কা আঁচলে ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। এবারের গানটি শুনুন দ্য গ্রেট গ্যাম্বলার ছবি থেকে, আশা ভোসলে, শরৎ কুমার, অমিতাভ বচ্চন এবং সহশিল্পীদের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন জিভা ছবি থেকে আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। এতক্ষণ চিত্রগীত অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি, পরিবেশনায় ছিলেন মাদল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম।

0: লেখক স্বপন দাস।
1: নমস্কার প্রিয় শিক্ষার্থী ও শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের শিক্ষামূলক অনুষ্ঠান। আজকের বিষয় স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। এটি গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নবম শ্রেণীর NCERT প্রণীত গণিত পাঠ্যপুস্তকে গণিত মঞ্জুরিতে প্রথম অধ্যায়ে তার বর্ণনা করা হয়েছে। আমরা প্রথমে স্থানাঙ্ক জ্যামিতির ইতিহাসটা জেনে নেব। 1637 সালে ফরাসি গণিতবিদ ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান রেনে দেকার্ত একটি সমতলে কোনো বিন্দুর অবস্থান বর্ণনা করার জন্য কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এই ধারণাটি গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখার জন্ম দিয়েছে, যা স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি নামে পরিচিত। এবার জানব স্থানাঙ্ক জ্যামিতি কি। স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো বিন্দুর অবস্থান বা লোকেশন সংখ্যা দিয়ে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়। চক কাগজে বা গ্রাফ পেপারে বা কার্টেসিয়ান প্লেনের মধ্যে দুটি পরস্পর লম্ব সরল রেখা আঁকা হয়। একটিকে বলা হয় এক্স অক্ষ, অপরটিকে বলা হয় ওয়াই অক্ষ। অনুভূমিক যে রেখাটি থাকে বা হরাইজন্টাল তাকে বলা হয় এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস। উলম্ব রেখা বা পারপেন্ডিকুলার যেটি থাকে তাকে বলা হয় ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস। যেখানে এই দুটি পরস্পর লম্ব সরল রেখা ছেদ করেছে তাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন। এখান থেকেই কাউন্টিং শুরু হয় গ্রাফ পেপারের মধ্যে। আর মূলবিন্দুর স্থানাঙ্ক হলো 0,0। একটি বিন্দুর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট লেখা হয় প্রথম বন্ধনীর মধ্যে। প্রথমে ভুজ লেখা হয়, তারপরে কমা দেওয়া হয়, তারপরে কুটি লেখা হয়। প্রথম সংখ্যাটিকে বলা হয় অ্যাপসিসা, পরটিকে বলা হয় অর্ডিনেট। যে দুটি সংখ্যা লেখা হয় প্রথমটা হলো সবসময় এক্সের ভ্যালু, পরেরটা হলো ওয়াইয়ের ভ্যালু। এখানে এক্স আর ওয়াই দ্বিমাত্রিক, তাই বলা হয় 2D কোঅর্ডিনেট। একটি বিন্দু স্থানাঙ্ক 3,2 এর মানে কি এখন আমরা জানব। একটি গ্রাফ পেপারে বা লেখচিত্রে বা কার্টেসিয়ান প্লেন যে আমরা বলে থাকি, তার মূলবিন্দু থেকে 3 ইউনিট বা 3 একক ডান দিকে হবে। 3,2 যে মিনিং বোঝানো হচ্ছে, আর 2 হলো 2 একক উপরের দিকে হবে। আরেকটি স্থানাঙ্ক আমরা জেনে নিচ্ছি। মনে করে দেওয়া আছে -3,-2, তার মানে কি। মানে হলো মূলবিন্দু থেকে 3 একক বাঁদিকে যাবে এবং 2 একক নিচের দিকে যাবে। আর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, প্লাস বা মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে কোন দিকে যাবে কার্টেসিয়ান প্লেনের মূল বিন্দু থেকে। উপরে যাবে, নিচের দিকে যাবে, না ডান দিকে যাবে, না বাঁ দিকে যাবে। আমরা এক এক করে এটা স্টাডি করে নিচ্ছি। একটি স্থানাঙ্ক মনে করে দেওয়া আছে 3,-2, এর মানে কি। তার মানে হলো মূল বিন্দু থেকে 3 একক ডান দিকে যাবে, আর -2 দেওয়া আছে তাই 2 একক নিচের দিকে যাবে। অপর একটি স্থানাঙ্ক -3,2, এর মানে কি। এর মানে হলো মূলবিন্দু থেকে 3 একক বাঁ দিকে যাবে, তাই -3, আর হলো +2, তাই 2 একক উপরের দিকে যাবে। আরেকটি বিন্দু 3,2, এখানে 3,2 দুটোই ধনাত্মক সংখ্যা, তাই প্রথম সংখ্যাটা মূলবিন্দু থেকে 3 ঘর ডান দিকে যাবে, আর 2 2 ঘর বা 2 একক উপরের দিকে যাবে। আচ্ছা, এই যে যাওয়া কোন দিকে যাবে সেটা নির্ভর করে তার সিম্বলের উপরে, প্লাস বা মাইনাসের উপরে। আমরা ইন শর্টে বলে দিতে পারি, তা ডান দিকে গেলে হয় ধনাত্মক সংখ্যা বা পজিটিভ, আর যদি বাঁ দিকে যেতে হয় তাহলে অবশ্যই সংখ্যাটাকে নেগেটিভ হতে হবে বা ঋণাত্মক সংখ্যা হতে হবে। আর উপরের দিকে কখন যায়, যখন

ধনাত্মক সংখ্যা হয় তখন যাবে উপরের দিকে, মানে ওয়াইয়ের ধনাত্মক মান পজিটিভ মান হলে উপরের দিকে যাবে, আর ওয়াইয়ের নেগেটিভ মান হলে সেটা নিচের দিকে যাবে। কোথায় থেকে নিচের দিকে? মূল বিন্দু থেকে নিচের দিকে। আর এক্সের মানটা যদি পজিটিভ হয়, পজিটিভ সংখ্যা ধনাত্মক সংখ্যা, তখন মূল বিন্দু থেকে ডান দিকে চলে যাবে। আর যদি এক্সের মানটা নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা হয় তাহলে মূল বিন্দু থেকে বাঁ দিকে চলে যাবে, এক্স অক্ষ বরাবর। কার্টেসিয়ান প্লেনে চারটি পাদ বা কোয়াড্রেন্ট ভাগ করা হয়েছে। দুটি যে অক্ষ রয়েছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তারা পরস্পরকে লম্বভাবে ছেদ করে যে বিন্দুতে সেটা হলো মূলবিন্দু। আমরা জেনেছি মূলবিন্দুকে কেন্দ্র করে চারদিকে চারটি প্রকোষ্ঠ রয়েছে, চারটি পাদ বা কোয়াড্রেন্ট বলা হয়। ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট, চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট বলা হয়। এবার ফার্স্ট কোয়াড্রেন্টের সিম্বলটা আমরা দেখে নেব। ফার্স্ট কোয়াড্রেন্টে বোথ নাম্বার হবে পজিটিভ, মানে প্লাস প্লাস, যেমনটা আমরা দেখেছিলাম বা শুনেছিলাম একটু আগে, থ্রি কমা টু, এখানে দুটো সংখ্যাই পজিটিভ, তাই সেটা হবে প্রথম কোয়াড্রেন্টে। তারপরে হলো মাইনাস কমা প্লাস, যদি এরকম হয় সেটা হবে দ্বিতীয় কোয়াড্রেন্টে। আর যদি দুটো সংখ্যাই, স্থানাঙ্কের দুটো সংখ্যাই মানে অ্যাবসিসা আর অর্ডিনেট দুটোটাই যদি নেগেটিভ সংখ্যা হয় সেটা অবস্থান হবে থার্ড কোয়াড্রেন্টে। আর ফোর্থ কোয়াড্রেন্টে হবে পজিটিভ কমা নেগেটিভ, মানে প্রথম সংখ্যাটা ধনাত্মক পরের সংখ্যাটা ঋণাত্মক যদি হয় তাহলে সেই বিন্দুটি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করবে। এখন জানব এবং বুঝব কীভাবে ছক কাগজে বা গ্রাফ পেপারে বিন্দু চিহ্নিত করা হয় বা প্লটিং করা হয়। চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা একটু বুঝে নিই। একটি বিন্দু স্থানাঙ্ক 2,3 এর মানে এক্স মূলবিন্দু থেকে স্টার্টিং হবে, মূলবিন্দুর স্থানাঙ্ক হলো 0,0, তারপরে স্টার্টিং হবে 2 একক ডান দিকে যাব, তারপরে 3 একক উপরের দিকে উঠব, কারণ এক্সের মান প্লাস টু, ওয়ার মান হলো প্লাস থ্রি। 2 একক ডান দিকে যাব এক্স অক্ষ বরাবর, তারপরে ওয়াই অক্ষ বরাবর 3 একক উপর দিকে উঠব। উঠার পরে যে জায়গাটা পাবো, যে বিন্দুটা পাবো, সেটাই এই স্থানাঙ্কের অবস্থান। অবস্থানকে আমরা ইংলিশ অ্যালফাবেট এ বি সি এরকম দিয়ে প্রকাশ করি। তাহলে এই বিন্দুটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব, এ ব্র্যাকেটে লিখব 2,3। আরেকটি উদাহরণ আমরা দেখে নিচ্ছি। একটি বিন্দুর স্থানাঙ্ক -3,4 এর মানে কি? প্রথমে দেওয়া আছে -3, এর মানে এক্স অক্ষ বরাবর 3 একক বাঁ দিকে যেতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর 4 একক উপরের দিকে উঠতে হবে। উঠার পরে যে বিন্দুটা পাবো সেটাই হলো আমার এই নির্দিষ্ট বিন্দু -3,4 এর স্থানাঙ্ক বা লোকেশন। এটাকে আমরা বি বিন্দু দিয়ে শনাক্ত করব। আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। একটি বিন্দুর স্থানাঙ্ক -2,-5 তার মানে কি বা কীভাবে তাকে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব? -2 তার মানে এক্স অক্ষ বরাবর 2 একক বাঁ দিকে যাব, তারপরে -5 দেওয়া আছে তাই ওয়াই অক্ষ বরাবর 5 একক নিচের দিকে যাব। যাওয়ার পরে যে বিন্দুটা পাবো সেখানে সি পয়েন্ট দিয়ে দেব, দিয়ে এই পয়েন্টটা লিখে দেব সঙ্গে -2,-5। আরেকটি এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। একটি বিন্দুর স্থানাঙ্ক 4,-1 তার মানে কি? তার মানে বা তাকে কী করে আমরা গ্রাফ পেপারের মধ্যে স্থাপন করব? এক্স অক্ষ বরাবর 4 একক ডান দিকে যাব, কারণ এটা +4 দেওয়া আছে তাই এক্স অক্ষ বরাবর, আর ওয়াই মানটা দেওয়া হয়েছে এখানে -1, তাই তো বিন্দুটা হলো 4,-1। তার মানে ওয়াই অক্ষ বরাবর 1 একক নিচের দিকে নামবো, নামার পরে যে পয়েন্টটা পাবো সেটি হলো আমার এই নির্দিষ্ট বিন্দুর লোকেশন বা স্থানাঙ্ক। এবার কয়েকটি বিশেষ ক্ষেত্র রয়েছে। আমরা এতক্ষণ জানলাম কোন একটা বিন্দু কোন কোয়াড্রেন্টে অবস্থান হবে বা কীভাবে বিন্দুটাকে আমরা গ্রাফ পেপারে স্থাপন করব। এবার কয়েকটা বিশেষ অবস্থান দেখো, যেমন x,0 একটা বিন্দু হতে পারে, 5,0 হতে পারে বা উল্টাটাও হতে পারে।

পারে 0, y বা 0, 3। তার মানে কোন একটা বিন্দু x, 0 এই প্যাটার্নে যদি থাকে, x এর মান থাকবে আর y মানটা 0 হবে, সেই ক্ষেত্রে ওই বিন্দুটি হবে x অক্ষের উপর তার অবস্থান। আর 0, y কোন একটা বিন্দু এই প্যাটার্নে যদি থাকে, তাহলে সেই বিন্দুর অবস্থান হবে y অক্ষের উপরে। এবার আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এই জিনিসটা আরও বোঝার চেষ্টা করব। মনে করে একটি বিন্দু 5, 0 দেওয়া আছে, তাহলে সেই বিন্দুর অবস্থান কোথায় হবে? 5, 0 মানে এখানে 5 হলো x এর মান, y এর মান হলো 0, তাহলে y নেই, তাহলে সেই বিন্দুটির অবস্থান হবে x অক্ষের উপরে বা x অ্যাক্সিস। আরেকটি বিন্দু 0, 3 তাহলে x এর মান হলো 0, y এর মান হলো +3, সেই বিন্দুটি থাকবে y অক্ষের উপরে, অন দা y অ্যাক্সিস। আমরা এতক্ষণ দুটো এক্সাম্পল দেখেছি, দুটোটাই পজিটিভ সংখ্যা ছিল, এবার নেগেটিভও হতে পারে স্থানাঙ্কের মধ্যে, যেমনটা -3, 0 এর মানে x এর মান -3, তাই সেই বিন্দুটা হবে x অক্ষের উপরে, হবে x অক্ষের ঋণাত্মক দিকে থাকবে, কিন্তু ফাইনালি সে থাকবে x অক্ষের উপরে। আরেকটি বিন্দু যদি এরকম হয় 0, -2 তার মানে x এর মান 0, y এর মান -2, তাহলে সেই বিন্দুর অবস্থান হবে y অক্ষের উপর, y অক্ষের উপর মূল বিন্দু থেকে নিচের দিকে ঋণাত্মক অংশে, অবশ্যই সেটা y অক্ষের উপর অবস্থান করবে। এবার কয়েকটি কোশ্চেনের মাধ্যমে আমরা এই ব্যাপারটি একটু বোঝার চেষ্টা করি, কোশ্চেন আনসারের মাধ্যমে কীভাবে পরীক্ষাতে কোশ্চেন করা হয়। এমনটা কোশ্চেন করা হয় যে মূল বিন্দুর স্থানাঙ্ক কী হবে বা অরিজিনের স্থানাঙ্ক কী হবে, সেটা আমরা লিখব 0, 0, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এবার আমরা কয়েকটি বিন্দু দেখব, এগুলা কোন কোয়াড্রেন্টে থাকবে এগুলো আমরা জানার চেষ্টা করব। দেখো একটা বিন্দু -3, 4 রয়েছে, -3, 4 তাহলে একটু আগে আমরা আলোচনা করেছি যখন দুটো সিম্বল প্লাস থাকবে সেটার অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, দুটো সিম্বল মাইনাস থাকলে তার অবস্থান হবে থার্ড কোয়াড্রেন্ট, আর প্রথম সংখ্যাটা নেগেটিভ পরেরটা পজিটিভ হলে তার অবস্থান হবে সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদে অবস্থান হবে। আমার বিন্দুটা হলো -2, 3 এক্ষেত্রে আমার সংখ্যাটা ফ্যাক্টর না, মেইন কারণ হলো সিম্বলটাকে দেখতে হবে, প্লাস বা মাইনাসটাকে। প্রথম হলো মাইনাস, তারপরে হলো প্লাস, তার মানে এই বিন্দুটির অবস্থান হবে দ্বিতীয় পাদে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে। আরেকটি বিন্দু আমরা দেখে নিচ্ছি -3, -1 এই বিন্দুটি কোথায় অবস্থান হবে, কোন কোয়াড্রেন্টে অবস্থান হবে। এখানে দুটো সংখ্যা আমরা স্থানাঙ্কে দেখতে পাচ্ছি, যাকে প্রথমটাকে বলে অ্যাবসিসা, পরেরটাকে বলা হয় অর্ডিনেট, দুটোটাই হলো নেগেটিভ সংখ্যা। আমরা জেনেছি দুটো সংখ্যা স্থানাঙ্কে নেগেটিভ হলে তার অবস্থান হয় তৃতীয় পাদে বা থার্ড কোয়াড্রেন্টে, তাহলে আমাদের এই যে বিন্দুটা -3, -1 তার অবস্থান হবে থার্ড কোয়াড্রেন্ট। এবার জেনে নেব কার্টেসিয়ান সমতল কি। যে সমতলে দুটি লম্ব অক্ষ এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস দ্বারা নির্দিষ্ট অবস্থান নির্ধারণ করা হয় তাকেই কার্টেসিয়ান সমতল বা ছক্কাগজ বা আমরা গ্রাফ পেপার বলে থাকি। অরিজিন কি বা মূল বিন্দু কি, এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিসের ছেদ বিন্দুকে অরিজিন বলা হয়, যার স্থানাঙ্ক 0, 0। এবার দু একটা স্পেশাল কেস রয়েছে। দেখো এমন যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে এক্স অক্ষের সমীকরণটা কি হবে, আমরা জানি সমীকরণ যখন ব্যবহার করা হয় বা প্রকাশ করা হয় ইকুয়াল টু কিছু লিখতে হয়, এখানে যে এক্স অক্ষটা রয়েছে তার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু 0। ঠিক তেমনই ওয়াই অক্ষের সমীকরণ কি হবে এরকমটা যদি জিজ্ঞাসা করা হয়, তখন আমরা বলবো ওয়াই অক্ষের সমীকরণ হলো এক্স ইকুয়াল টু 0। একটি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে লেখা হয়, সবসময় x, y আকারে লেখা হয়। এখানে প্রথমে x এর মান, পরে হলো y এর মান, এবং দুইটা সংখ্যার x আর y এর জায়গাতে যে কোনো আমাদের স্বাভাবিক সংখ্যা হতে পারে। এবার আমরা দেখে নেব, মনে কর তিনটি বিন্দু রয়েছে বা চারটি বিন্দু দেওয়া আছে, এগুলোকে বলা হয় গ্রাফ পেপারের মধ্যে বা ছক্কাগজের উপর স্থাপন করো। যদি দেওয়া হয় চারটি বিন্দু a 2, 3, b -2, 3, c -2, -3, d
টু কমা মাইনাস থ্রি। তাহলে এই বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে যে একটা আকৃতি পাওয়া যাবে তার নাম কি হবে বলো। ধর আমরা কি করব, গ্রাফ পেপারের মধ্যে পরস্পর দুটি লম্ব অঙ্কন করব, বা আমরা যা

0: লেখচিত্র কাগজ বলে থাকি, ইংলিশে যাকে বলা হয় কার্টেশিয়ান প্লেন। দুটি লম্বক্ষণ করব, মিডিলে যে ছেদ করবে সেখানে পয়েন্ট হবে মূলবিন্দু, তারপরে কাউন্টিং করব, এই পয়েন্টগুলো বসিয়ে দেব। যদি 2.3 হয় তাহলে সেটা বসাবো, প্রথমে 2 গড় যাব, তারপর 3 গড় উপর দিকে উঠবো। সবসময় স্টার্টিংটা হয় এক্স অক্ষ দিয়ে। হ্যাঁ, যাওয়ার পরে লোকেশন দেবো এ পয়েন্ট, তারপরে দেওয়া আছে -2.3, তাহলে প্রথমে যাব 2 গড় বা দিকে মাইনাসের জন্য, তারপর 3 গড় উপর দিকে উঠবো, তারপরে একে বি বিন্দু দিয়ে দেব। এইভাবে সি বিন্দু এবং ডি বিন্দু, 4টি বিন্দু আমরা গ্রাফ পেপার উপরে স্থাপন করব। এবার স্কেল দিয়ে 4টি বিন্দুকে জয়েন করব। জয়েন করলে আমরা যে আকৃতিটা পাই সেটা দেখব। দেখো এখানে 4টি বিন্দু দেওয়া আছে, যদি আমরা স্থাপন করি গ্রাফ পেপারের মধ্যে তাহলে যে আকৃতিটা পাই সেটা হলো একটি আয়তক্ষেত্র। আবার বর্গক্ষেত্র হতে পারে এমনটা, বা ত্রিভুজ হতে পারে। যদি 3টি বিন্দু দেওয়া থাকে বলে এই 3টি বিন্দুকে ছক কাগজের উপর স্থাপন করো বা প্লটিং ইন এ গ্রাফ পেপার, তখন আমরা 3টা বিন্দু হলে 3টা বিন্দু থেকে জয়েন করলে আমরা যে জিনিসটা পাই সেটা হলো একটা ত্রিভুজ। সেটা কীরকম ত্রিভুজ হতে পারে তা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আমরা জেনে নিলাম যদি বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা গ্রাফ পেপারে স্থাপন করতে পারি। এবার জানব বিন্দু দেওয়া নেই, কোঅর্ডিনেট দেওয়া নেই, সমীকরণ দেওয়া আছে, তখন আমরা কি করে তাকে গ্রাফ পেপারে প্রতিস্থাপন করব। সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণ থেকে আমরা বিন্দুগুলো প্রথমে বের করে নেব, নেওয়ার পরে আমরা সেটাকে গ্রাফ পেপারে প্রতিস্থাপন করব। মনে করে দেওয়া আছে একটি সমীকরণ, তা হলো x - y = 3। এই সমীকরণটি দেওয়া আছে x - y = 3, তাকে আমরা গ্রাফ পেপারে প্রতিস্থাপন করব। কি করে করব? প্রথম কাজ, এখান থেকে আমরা এক্স এর মান বের করে নেব এই সমীকরণ থেকে। তাহলে x = 3+y হবে। তারপরে আমরা একটা টেবিল আকারে বিন্দুগুলো বের করে নেব। x = পেয়েছি 3+y, তাহলে টেবিল আকারে লিখে নেব। টেবিলের 4টা পার্ট করে নেব, হ্যাঁ, দুটি রো আর 4টি কলাম। এইবার উপরে লিখব x, নিচে লিখব y। রাইট সাইডে রয়েছে y, তাই y-এর মানকে আমরা ধরব। যদি আমরা y-কে 0 ধরি তাহলে 3+0 পেয়ে যাব 3। এবার যদি y-এর মানটাকে 1 ধরি তাহলে 3+1 হবে 4, তাহলে বিন্দুটা হবে 4.1। যদি y-এর মানটা আমরা 2 ধরি তাহলে 3+2 হবে 5, তাহলে বিন্দুর স্থানাঙ্কটা হবে 5.2। তাহলে এই যে সমীকরণটা দেওয়া হয়েছিল x - y = 3, তার মধ্য থেকে আমরা 3টি বিন্দু পেয়ে গেলাম। একটি বিন্দু হলো 3.0, অপর বিন্দুটি হলো 4.1, এবং তৃতীয় বিন্দুটি হলো 5.2। এবার এই 3টি বিন্দুকে আমরা গ্রাফ পেপার উপরে স্থাপন করব, করে স্কেল দিয়ে জয়েন করব। জয়েন করার পর একটি সরলরেখা পাবো, তাকে নাম দেবো এবি। এই সরলরেখাটাই হলো এই সমীকরণের লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা। আমরা আরেকটি এক্সাম্পল দেখব এবং জেনে নেব। মনে করে দেওয়া আছে 2x + y = 6, একটি সমীকরণ দেওয়া আছে, বলছে তাকে গ্রাফ পেপারের মধ্যে বা ছক কাগজের উপর স্থাপন করো। প্রথম কাজ, এখান থেকে আমরা y ভ্যালুটা বের করে নেব। y = হবে 6 - 2x, তারপর একটি টেবিল আকারে আমরা তার মানটা বের করে নেব। 6 - 2x, x এর মানটা যদি 0 ধরি আমরা তাহলে 6 - 2 × 0 হয়ে যাবে 6, তার মানে বিন্দুটা হবে 0.6। এইবার x এর মান যদি 1 ধরি আমরা তাহলে পাবো 4, তাহলে বিন্দুটা হবে 1.4। ঠিক তেমনি x এর মান যদি 2 ধরি তাহলে y এর মানটা পেয়ে যায় 2, তাহলে বিন্দুটা হবে 2.2। এই যে সমীকরণটা 2x + y = 6, তা থেকে আমরা 3টি বিন্দু পেয়েছি, স্থানাঙ্ক পেয়েছি। প্রথমটা হলো 0.6, দ্বিতীয়টি হলো 1.4, তৃতীয়টি হলো 2.2। এইবার এই 3টি বিন্দুকে আমরা গ্রাফ পেপারে বা ছক কাগজের উপর স্থাপন করব। করার পরে স্কেল দিয়ে ওই 3টি বিন্দুকে জয়েন করব। করলে যে রেখাটা পাবো তার নামকরণ দিয়ে দেব এবি, বা পিকিউ দিতে পারো, সেটাই হবে আমার এই সমীকরণের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা আজকের ক্লাসে স্থানাঙ্ক জ্যামিতি কী শিখেছি, কার্টেশিয়ান প্লেন কে শিখেছি, মূলবিন্দু শিখেছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ সম্বন্ধে জেনেছি। আশা করি ক্লাসটি তোমাদের কাজে আসবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ নবম শ্রেণীর

নিত থেকে স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে পাঠিয়ে দিলেন গান্ধীগ্রাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক স্বপন দাস। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর, পরে আসরের লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সমীক্ষা, রাত 8:10 ছায়াগীত অনুষ্ঠান, রাত 8:30 ভক্তিমূলক গান শুনবেন কে এল সাইকেলের কণ্ঠে। রাত 9:00 আধুনিক গানের শিল্পী মৃণাল চক্রবর্তী, রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 অনুষ্ঠান নতুন আলোর দিশারি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী আগরতলা।
1: শুনুন শুনুন শুনুন,

0: বিশ্বাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আয়ুর্বেদ ও পঞ্চকর্ম। তবে মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের বলি, আকাশবাণী তার 90 বছরের যাত্রায় কেবল বিনোদন বা তথ্যই নয়, দেশের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য পরিচর্যার বার্তা পৌঁছে দিতে রেডিওর একটি কার্যকর ভূমিকা রয়েছে এবং এটি একটি কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়ন, টিকাকরণ, পুষ্টি, স্যানিটাইজেশন এবং রোগ প্রতিরোধ সম্পর্কে আকাশবাণীর অনুষ্ঠানগুলো মানুষের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন এনেছে। কোভিড মহামারীর সময়েও স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য ছড়িয়ে দিয়ে আকাশবাণী এক নির্ভরযোগ্য সঙ্গীর ভূমিকায় ছিল। আজ 90 বছরের পদার্পণে এই প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। এবারে আজকের মূল বিষয়ে চলে আসি, সেটা হচ্ছে আয়ুর্বেদ ও পঞ্চকর্ম। এ নিয়ে আজকে কথা বলার জন্যে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর রতন ভৌমিক। নমস্কার ডক্টর ভৌমিক, আপনাকে
1: নমস্কার।
0: প্রথমে যেটা জানতে চাইব যে আমরা যে বিষয়টা রেখেছি আজকে আয়ুর্বেদ ও পঞ্চকর্ম, আয়ুর্বেদ ব্যাপারটা নিয়ে যদি প্রথমে একটু বলেন, তারপর আমরা পঞ্চকর্ম কি সেটা যাচ্ছি।
1: অ্যাকচুয়ালি আয়ুর্বেদ এখন একটা সুপ্রচলিত শব্দ। আমরা জানি যে আজ থেকে যদি 10 বছর বা 15 বছর আগের কথা চিন্তা করি আর এখন যদি চিন্তা করি, এখন কিন্তু আয়ুর্বেদ শব্দটার সঙ্গে শহর থেকে গ্রাম প্রত্যন্ত এলাকায়ও এখন আয়ুর্বেদের যে কী, আয়ুর্বেদ কী বা আয়ুর্বেদের বিষয়টা কী, এগুলো নিয়ে কিন্তু সচেতন আছে। তো সেই জায়গাতে আয়ুর্বেদ মানে হলো, এখানে কথা দুটোর মধ্যে দুটো শব্দ আছে, আয়ু এবং বেদ। আয়ু মানে হলো তার যে লংজীবী মানে লাইফ, আমরা যেটা বলি লাইফ বা জীবন, এবং বেদ মানে হলো জ্ঞান, অর্থাৎ
0: জীবনের জ্ঞান,
1: জীবন সম্বন্ধে যে জ্ঞান, জীবনে বেঁচে থাকার জন্য যে জ্ঞান, সেটাকে আমরা একসঙ্গে আয়ুর্বেদ বলা হয়ে থাকে।
0: আচ্ছা,
1: এবং এই যে আয়ুর্বেদ, আয়ুর্বেদটা কিন্তু আজকের শব্দ নয়, এটা আজ থেকে 5000 বছর আগে থেকেই এই আয়ুর্বেদ কথাটা আমাদের, এবং মোটামুটি শাস্ত্র যে আমাদের যে স্বাস্থ্যের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা আসলে আয়ুর্বেদের থ্রুতেই আমি মনে করি যে বিশ্বে আজকে যে সমস্ত চিকিৎসা পদ্ধতি তার কিন্তু মূল উৎস যদি আমরা বলতে পারি, তাহলে কিন্তু বলতে পারি যে এটা আয়ুর্বেদ। কারণ আয়ুর্বেদ শুধু একটা চিকিৎসা পদ্ধতি নয়, আয়ুর্বেদ হলো একটা জীবনশৈলী। আপনি জন্ম থেকে মৃত্যু অবধি, সকালে থেকে রাত্রে অবধি আপনি কীভাবে জীবনটা কাটাবেন সুস্থভাবে, এখন যা জীবন এসছে ফাস্টেটেড লাইফ বা আমাদের যে দ্রুত একটা জীবন আমরা চলে আছি, আয়ুর্বেদ সেখানে আপনাকে কিন্তু একটা বিশাল ভূমিকা নিয়ে আপনাকে সুস্থ সবল সুন্দর একটা জীবন দিতে পারে।
0: আপনি এক্ষুনি বললেন প্রায় 5000 বছর পুরনো এই আয়ুর্বেদ। আসলে আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে ধরুন 30-35 বছর আগের কথা, তখন এই আয়ুর্বেদ কথাটা ততটা প্রচলিত ছিল না। ছিল যেটা, সেটা হচ্ছে কবিরাজি। হ্যাঁ, কবিরাজি পদ্ধতি বা কবিরাজ দেখানো, কবিরাজ থেকে ওষুধ আনা, এই ব্যাপারটা

0: ছিল, কিন্তু সরকারের তৎপরতায় বা সরকারি উদ্যোগে এই আয়ুর্বেদ ব্যাপারটা কিন্তু এখন প্রতি জনের কাছে বা প্রতি ঘরে ঘরে কিন্তু পৌঁছে গেছে, এবং মানুষ কিন্তু এই আয়ুর্বেদ নিয়ে ভীষণ রকম কি বলবো উৎসাহী বা ভীষণ সচেতন বিশ্বাসী,
1: এটার প্রতি মানুষ এখন আকৃষ্ট হচ্ছে,
0: ভীষণ রকম মানুষ বিশ্বাস করছে কিন্তু আয়ুর্বেদ।
1: অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে যে আমাদের যে বাংলা, যদি আমরা যদি ভাগ করি চিকিৎসাকে, আমাদের যে বাংলা অর্থাৎ আমাদের যে বঙ্গ, তখনই যে বঙ্গ, সেখানে যে আয়ুর্বেদটা প্রচলিত ছিল, আপনি জানেন যে চিকিৎসা ব্যবস্থাটা যে রাজ্য টু রাজ্য, দেশ টু দেশ, টু দেশ থেকে তাদের যে বিশেষ করে যে নিজস্ব চিকিৎসা পদ্ধতিটার নাম আলাদা হয়ে যায়, সেখানে আমাদের কিন্তু বাংলা এটাকে এক সময় বলা হতো যে কবিরাজ, অর্থাৎ এটার মিনিং করলে দাঁড়ায় যে রাজসভায় যারা বিশিষ্ট লোক ছিল এর মধ্যে বৌদ্ধকে একটা নাম দেওয়া হয়েছিল, ডেজিগনেশন দেওয়া হয়েছিল। এটা যেমন এখানে এরকম কবিরাজ নামে পরিচিত, আমাদের অন্য জায়গায় কিন্তু সেটাকে বৈদ্য বা আরও অন্য নামে পরিচিত। তো সমস্ত এব্রিভিয়েশনগুলো বা সমস্ত মিথগুলোকে একসঙ্গে কম্পাইল করে আমাদের যে কেন্দ্রীয় সরকার আমাদের সমস্ত জায়গাতে এখন এটাকে মূল, মানে মূল বিষয়টা হলো এখানে আয়ুর্বেদ, অর্থাৎ যেই মূল শব্দটা যেখান থেকে এসছে সেটাকে আবার ফিরে গিয়ে এখন বলা হয় যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, যেমন অ্যালোপ্যাথ চিকিৎসা, হোমিওপ্যাথ চিকিৎসা, সেরকম আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। তা সেখানে আমাদের যে আয়ুর্বেদের মূল উদ্দেশ্য হলো যে যে একটা সংস্কৃত, যে এখানে একটা কথা আছে, স্বস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রসন মনম, অর্থাৎ সুস্থ ব্যক্তিকে কী করে সুস্থ রাখা যায়, তিনি যাতে অসুস্থ না হন, এবং অসুস্থ যিনি তাকে কীভাবে সুস্থ করা যায়, সেই দুটো বিষয়ের উপর কিন্তু আমরা এখানে চিকিৎসা দিয়ে থাকি। সেই সুস্থ এবং অসুস্থ, অর্থাৎ যিনি সুস্থ আছেন তাকে সুস্থ রাখার জন্য, অনেকে বলেন যে আমি সুস্থ আছি আমি কেন চিকিৎসা নেব না, তার সুস্থ থাকার জন্য যে সাধারণ কতগুলো যে নিয়ম কালন পালন করা, ধরুন আপনার কাছে একটা নতুন কাপড় আছে, আপনি যদি দীর্ঘদিন ব্যবহার না করেন, সেই কাপড়টাকে যদি যত্ন না করেন সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে,
0: নষ্ট হয়ে যাচ্ছে।
1: তাহলে সেই কাপড়টাকেও কিন্তু যত্ন করতে হবে, মাঝে মাঝে খুলে দিতে হবে, রোদ্দুরে দিতে হবে, দেখতে হবে ভাঁজ খুলে তার কোথাও পোকা লাগলো কিনা, তাহলে সেটাকে যেমন যত্ন করতে হয়, আমাদের শরীরটাও কিন্তু সেরকম। শরীর হলো রোগের মন্দির, আপনি একটু শরীরকে যদি অযত্ন করেন বা শরীরের যা নিয়মকানুন যদি আপনি পালন না করেন, যা করা উচিত, তাহলে কিন্তু শরীর রোগে আক্রান্ত হয়ে যাবে
0: একদম।
1: তো সেখানে আমরা এই জন্য আমাদের আয়ুর্বেদে একদম, যেটা সত্যি কথা বলতে, যেটা আমাদের আয়ুর্বেদে এমন কিছু সুন্দর পদ্ধতি বা বিষয়ের কথা বলা আছে যেগুলো যদি আপনি বিনা, এমন না যে এরকম বিরাট কোনো খরচ করতে হবে, আপনি ঘরে বসেই যদি জীবনকে আপনি সুন্দরভাবে আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী যদি আপনি চর্চা করতে পারেন, সুস্থ হিসাবে যেমন আপনি অসুস্থ হবেন না সহসা, অসুস্থ হলে কিন্তু আপনার রোগটা তাড়াতাড়ি আপনার কমে যাবে, আর যদি অসুস্থ হন তাহলেও যদি তার মূল থেকে তাকে চিকিৎসা করার জন্য কিন্তু আয়ুর্বেদে বহু আমাদের ব্যবস্থার কথা বলা হয়েছে।
0: আর দেখুন, সুযোগ সন্ধানী মানুষের কিন্তু অভাব থাকে না আয়ুর্বেদে। মানুষের যে একটা কি বলবো, একটা পজিটিভ দিক, মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে কিন্তু কিছু অসাধু লোক কিন্তু এই আয়ুর্বেদের নাম নিয়ে কিন্তু অসাধু ব্যবসাও চালিয়ে যাচ্ছে।
1: আপনি এটা একদম সত্যি বলেছেন, যে আপনি দেখবেন যে হঠাৎ করে কিছু একটা ইয়ে হলো, মনে করুন যে একটা কোথাও একটা বলো স্পা করা হয়, আমরা জানি না স্পায়ের মধ্যে ম্যাক্সিমাম ধরে এখানে আয়ুর্বেদ ম্যাটার আছে, কিন্তু আয়ুর্বেদের যে চিকিৎসা পদ্ধতি, আয়ুর্বেদ সম্বন্ধে যদি তার কোনো ভালো যদি নলেজ না থাকে, জ্ঞান না থাকে আয়ুর্বেদের সঠিক, যে তাহলে তো এটা আজ থেকে 5000 বছর আগে যেটা চলছিল সেটা এখনই নষ্ট হয়ে যেত, দেশে বা সমাজে থাকবেই এরকম লোকের সংখ্যা। কিন্তু তার মধ্যেও আয়ুর্বেদ তার স্বকীয়তা বজায় রেখে নিশ্চয়ই এটা তার যে এটার মধ্যে যে এসেন্স সেটাকে থাকবে, কারণ এটা বিজ্ঞানসম্মত একটা চিকিৎসা পদ্ধতি।
0: আমি ওই দিকটা নিয়ে বলছিলাম যে আয়ুর্বেদ নাম দিয়ে অনেক ধরনের ওষুধ বিক্রি হচ্ছে, যেগুলো আদতেও আয়ুর্বেদ কিনা সন্দেহ রয়েছে।
1: এটা
0: এ ধরনের অনেক কিছু কিন্তু মানুষের সঙ্গে যেটাকে ধোকা বলা হয় ওই জাতীয় জিনিস দেওয়া হচ্ছে।
1: আমরা প্রতিনিয়ত আমাদের রাজ্য সরকার সচেতন আছেন, আমাদের এই জন্য বিশেষভাবে এই নিয়ে আমাদের সবসময় রাজ্য সরকার এবং আমাদের যে সমস্ত চিকিৎসকরা আছেন সচেতন আছেন। আমরা প্রতিনিয়তই সেটা মানুষকে যেমন আমাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা বুঝাচ্ছি, এবং আমি এই মিডিয়ার মাধ্যমে আমাদের যে এই বেতারের মাধ্যমে আমি বলবো যে আমাদের এখানে একদম সুচিকিৎসক আছেন, আমাদের এখানে সরকারি তরফ থেকে চিকিৎসার সমস্ত ব্যবস্থাগুলো করা আছে, সেখানে আপনারা যাবেন, যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় ওখানে সমস্ত

0: গ্রাম
1: টিভির
0: থেকে,
1: বিজ্ঞাপন বা
0: হ্যাঁ,
1: পত্রিকার বিজ্ঞাপন দেখে
0: এখানে
1: না
0: আকর্ষিত হবেন
1: আপনি
0: না,
1: অবশ্যই কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ
0: পরামর্শ
1: করে
0: করবেন
1: তবেই আয়ুর্বেদ ঔষধ
0: গ্রহণ
1: প্রয়োগ
0: করবেন।
1: করবেন বা গ্রহণ করবেন।
0: হুম
1: আচ্ছা, এবারে যদি আমরা পঞ্চকর্মের দিকে
0: হুম
1: আসি,
0: হুম হুম
1: তাহলে পঞ্চকর্ম ব্যাপারটা কী
0: হ্যাঁ,
1: এটাই
0: এবার
1: প্রথমে জানতে
0: এবার
1: চাইবো
0: আমি
1: আপনার
0: বলবো
1: কাছে।
0: যে আয়ুর্বেদকে কিন্তু আমরা প্রথমেই যে একটা, সবাই জানেন যে আয়ুর্বেদে একটা কথা বলা হয়, বাতজ পিত্তজ কফ, বায়ুপিত্ত কফ। আসলে আমাদের রোগের যে তিনটে অবস্থাকে প্রাচীনকালে খুব সুন্দরভাবে এই তিনটে কথার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এখন এগুলো সবসময় ব্যালেন্স এগুলো থাকে না, থাকে না মিনস আমাদের যে সবসময়, এই জন্য এগুলোকে ত্রিদোষ বলা হয়। যেমন লোকটা বাতিক দোষ কি, পৈত্তিক দোষ কি, তার কফজ দোষ, অর্থাৎ এই তিনটেকে কখনোই ব্যালেন্স হিসেবে পাওয়া যায় না বলেই আমরা সেগুলোকে দোষ হিসেবে আমরা বলে থাকি, সেই জন্য বলা হয় ত্রিদোষ। হ্যাঁ
1: ত্রিদোষ বা প্রকৃতি বিশ্লেষণ।
0: হ্যাঁ, এগুলা কমতে পারে, বাড়তে পারে, আমাদের কাজ হলো এগুলোকে ঠিক ব্যালেন্স রেখে দেওয়া। আমাদের খুব কমিয়েও দেওয়া নয়, বাড়িয়ে দেওয়া নয়, ব্যালেন্স আমরা এটাকে করব সমতা বজায় রাখা। সেই জন্য আমাদের প্রথমে আমরা কি করি, দু ধরনের পদ্ধতি নিই। একটা হলো বৃঙ্ঘন, বৃঙ্ঘন মানে হলো তাকে নারিশমেন্ট দিই। মনে করি যে তার যদি এটা কমের দিকে থাকে, তাকে ব্যালেন্সে উপরের দিকে তোলার, যে ব্যালেন্স যে মেইন জায়গাটাতে আনার জন্য, তাকে আমরা বৃঙ্ঘন অর্থাৎ নারিশমেন্ট জাতীয় আমাদের ট্রিটমেন্ট আছে কতগুলো, আর কতগুলো হচ্ছে লঙ্ঘন, অর্থাৎ তাকে আমরা কিছু অ্যাডভাইস করবো, আপনি এটা করবেন না, ওটা করবেন না। যদি করা হয় তাহলে দেখা যাবে যে সেই দোষটা তার অনেকটাই কমে, ব্যালেন্স হয়ে গেছে, তার রোগ কমে যাবে। তো সেই যে আমরা বলে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষকে আমাদের কি করতে হয় না, তাকে লঙ্ঘন অর্থাৎ রিডাকশান বা রিডিউসিং পদ্ধতিতে আমাদেরকে চিকিৎসা করতে হয়। এবং সেটাকেও আমরা আবার দুটো ভাগে ভাগ করি, সমন, একটা হলো সমন মানে সমতা আনা। এটা আমরা কি করতে পারি, ধরুন একটা রোগী আমাদের আউটডোরে এলো, তাকে তো আমি ফুল একদম রুট থেকে সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে পারবো না, তাকে বলা হয় আপাতত আমি তাকে একটা ট্রিটমেন্ট দিয়ে বললাম, ঠিক আছে আপনি এটা গ্রহণ করুন, আমরা দেখছি, দেখে আপনাকে পরবর্তী স্টেপটার জন্য আমাকে আপনার রিকোয়েস্ট করব। সেটাকে বলা হয় সমন চিকিৎসা, অথবা
1: আচ্ছা
0: সে একটা প্রাইমারি ট্রিটমেন্টেই চলে যাবে, প্রাইমারি ট্রিটমেন্টে দিয়ে দিলাম। আরেকটা হতে পারে আমাদের, যেটাকে আমরা সবসময় বলে থাকি যে শোধন, শোধন অর্থাৎ পিউরিফিকেশন। এবার আমাদের দরকার হলো ক্রিটিক্যাল রোগ, ক্রনিক রোগ, বা আপনার একদম ডিজিজটা অনেক দিন ধরে হয়ে গেছে, সেই জায়গায় আমাকে শুধুমাত্র সাধারণ চিকিৎসা দিলে হবে না, সেখানে আপনাকে বডিটাকে পিউরিফাই করতে হবে। আপনি জানেন যদি একটা নোংরা কাপড় থাকে, সাবান দিয়ে না ধুয়ে তাকে যদি আমি কি করি না, নীল দিই, আমরা যেটাকে বলি নীল দিই, তাহলে কী হবে, কাপড়টা নোংরা কাপড়ে নীল লেগে সেই নীলটা কিন্তু তার কাপড়টাকে
1: ঔজ্জ্বল্যতাটা আনছে না।
0: আনছে না,
1: হুম
0: অথবা
1: হুম
0: নোংরাই থেকে যাচ্ছে।
1: হুম হুম
0: তখন তাকে কি করতে হয়, সাবান দিয়ে আগে ধুতে হয়, ভালো করে ধুয়ে তারপরে নীল দিলে কাপড়টা কিন্তু চকচকে থাকবে।
1: আর এই যে পিউরিফিকেশনের কথা
0: হুম
1: আপনি
0: হুম
1: বললেন, এই
0: হুম
1: পিউরিফিকেশনের কথাটা কিন্তু অন্য কোনো প্যাথিতে নেই,
0: না,
1: একমাত্র আয়ুর্বেদেই হয়ে
0: আয়ুর্বেদে
1: আছে।
0: বলা আছে। এবং আপনি সেই সময় আপনাকে তাকে কি বলতে হবে, শোধন অর্থাৎ পিউরিফিকেশানে আপনাকে আনতে হবে। অর্থাৎ প্রথমে আমি তার কাপড়টা মানে তার বডিটাকে আমি পিউরিফাই করব। এবার পিউরিফাইটা এক্সটার্নাল পিউরিফিকেশানও আছে, ইন্টারনাল পিউরিফিকেশানও আছে। সেই জায়গাটাকে আয়ুর্বেদে পঞ্চকর্ম হিসাবে আমরা ট্রিট করে থাকি, অর্থাৎ পঞ্চকর্মের মাধ্যমে। এই পঞ্চকর্মের মাধ্যমে আমরা তাকে শোধন প্রক্রিয়া, অর্থাৎ তাকে যেমন কাপড় যেমন ধুয়ে তারপর আমাকে ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক পঞ্চকর্মের মধ্যেও তার সমস্ত যে বডি চ্যানেলগুলো আছে, বডির সমস্ত যে টক্সিক কন্ডিশনগুলো আছে সেগুলো রিমুভ করে তারপর যদি আমরা তাকে ট্রিটমেন্টের আওতা নিই, দেখা যাবে যে তার অনেক ভালো এবং অনেক তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাচ্ছেন।
1: আচ্ছা,
0: সেই ক্ষেত্রে আমরা বলবো, যেমন ধরুন আপনার সমন, আমি যেটা বলেছি, আমরা সাধারণত আউটডোরে একটা পেশেন্ট এসে আমাদের কাছে কমপ্লেন করলে আমরা সাধারণত তাকে, ঠিক আছে আপনি একটা ডাইজেস্টিভ খান, যদি তার কোনো হজমের প্রবলেম থাকে, তারপর আমরা তাকে কি বলি, আপনি একটা কাজ করুন, ওষুধপত্র নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটু রৌদ্রে একটু হাঁটা চলা করুন, অথবা সকালবেলা ঘুম থেকে একটু একটু খোলা হাওয়ায় যান, যেখানে অক্সিজেন পাবেন, কিছু সাধারণ ব্যায়াম বলে দিই, এগুলো সাধারণভাবে আপনি করুন। তারপরে যদি তার রোগটা দেখা যায় যে সেখান থেকে সে কমছে না, তখন আমরা তাকে যেটা বলেছিলাম যে শোধন প্রক্রিয়ায় আমরা চলে
1: নিয়ে
0: আসি।
1: আসতে হয়। হ্যাঁ,
0: এবং সেই শোধন প্রক্রিয়াটা করার জন্য স্পেশালি আপনাকে কোনো ট্রেন্ড পার্সন অর্থাৎ চিকিৎসক আপনার তার দ্বারস্থ হতে হবে, কারণ এটা পুরোটাই হসপিটালাইজেশনের চিকিৎসা, অর্থাৎ হাসপাতালে রেখে বা কোনো একটা বিশেষ জায়গায় রেখে যেখানে আমাদের অনেকগুলো প্রসিডিউর করতে হয়, সেই প্রসিডিউরগুলোর জন্য আপনাকে সেখানে ভর্তি হতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে সেখানে আপনাকে শোধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
1: আচ্ছা, এর মধ্যে কী কী রয়েছে?
0: এবার সেখানে আমাদের পঞ্চকর্ম, আমি আমরা যেটা প্রথমে আলোচনা করেছি সেটা আমাদের পঞ্চকর্ম, অর্থাৎ এই পঞ্চকর্মটা যদি আপনি কোনো রোগী যদি কেউ নিতে চান

0: তাহলে আপনাকে কি করতে হবে, না আমাদের যে কোনো সরকারিভাবে তো ব্যবস্থা আছে, অনেক সময় থাকে যারা আলাদাভাবে প্রাইভেটও করতে পারেন, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, সেখানে আমাদের এই পঞ্চকর্ম, এই পঞ্চকর্মের মধ্যে বলাই আছে পঞ্চ মানে পাঁচ আর কর্ম মানে অ্যাকশান, তার মানে পাঁচটা অ্যাকশান আপনার উপর করা হবে। অ্যাকশান মিন্স এটাকে বলা হয় যে মানে ভেতরে এটা আপনি বলতে পারেন যে এটা অনেকটা আমাদের যেমন অ্যালোপ্যাথে যেমন অপারেশন করা হয়, আমাদের এই অপারেশনগুলো হলো উইদাউট এনি আপনাকে
1: কাটা ছেঁড়া,
0: কাটা ছেঁড়া আপনাকে একটা হসপিটালে রেখে তাকে

0: অনেকটা আমাদের যেমন অ্যালোপ্যাথি যেমন অপারেশন করা হয়, আমাদের এই অপারেশনগুলো হলো উইদাউট এনি আপনাকে
1: কাটা ছেঁড়া।
0: কাটা ছেঁড়ায় আপনাকে একটা হসপিটালে রেখে তাকে বিভিন্ন টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর সাহায্যে আপনাকে বডিতে এই বিভিন্ন যে টক্সিনগুলোকে আস্তে আস্তে করে কীভাবে ইয়ে করতে হবে, এটা একটা লং টাইমের ব্যাপার। আপনাকে ভর্তি হতে হবে, চিকিৎসক বুঝে আপনাকে কতদিনের জন্য আপনাকে দিতে হবে, কীভাবে দিতে হবে। তার মধ্যে একে একে প্রথমে আমরা একটা রুগীকে হসপিটালে নিয়ে যাই বা বলি ভর্তি হন, তারপর তাকে আমরা প্রেসক্রাইব করি। প্রথমে বলি যে পঞ্চকর্মের পাঁচটা, যেমন বমন, বিরেচন, বস্তি, নস্যকর্ম এবং রক্তমোক্ষম। অর্থাৎ বমন মানে হলো ভমিটিং, বিরেচন মানে হলো পারগেশন,
1: পেট পরিষ্কার,
0: হ্যাঁ, বস্তি মানে হলো এনেমা, এনেমা এটাও একটা পেট পরিষ্কারের একটা ইয়ে, নস্যকর্ম মানে ওলিয়েশন, অর্থাৎ তাকে নাকের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মেডিকেটেড জিনিস পাঠিয়ে দিই, আর কি না রক্তমোক্ষম। এবার বমন,
1: রক্তটাকে পরিশোধন করা,
0: রক্তটাকে পরিশোধন ঠিক না, আমরা বলি যে তার যদি শরীরে যে বিষাক্ত রক্ত থাকে সেটাকে বের করার জন্য, ধরুন কোনো একটা লোকাল আপনি একটা কোনো একটা ইনফেকশন হয়েছে, আপনি বিভিন্ন জায়গায় চিকিৎসা, আমি একে একে বলে দেবো এটা পরবর্তী সময়ে। আমি প্রথমেই আপনাকে বমন ব্যাপারটা সম্বন্ধে একটু বলে দিই, আপনি হয়তো নামটা শুনলেন কিন্তু হয়তো আপনি ডিটেলস ব্যাপারটাকে একটু, আপনি সবটা তো সম্ভব না আজকের এই ছোট্ট একটা অনুষ্ঠানে বা অনেক কম সময় আছে আমাদের হাতে। বমন মানে এখানে ভমিটিং, ভমিটিং মানে এখানে আপনাকে আয়ুর্বেদে প্রথমে আপনাকে হসপিটালে ভর্তি করা হবে, আপনার ফিজিক্যাল কন্ডিশানগুলো নর্মাল যে সমস্ত কন্ডিশনগুলো দেখা হবে, তারপর আপনাকে ডে বাই ডে আপনাকে কতগুলো মেডিসিন এবং প্রচুর লিকুইড, আমাদের কতগুলো মেডিকেটেড হার্বস আছে যেগুলো আপনাকে খাওয়ালে আমাদের যে বডিতে বিশেষ করে যারা যারা কফজ রোগে আক্রান্ত, ধরুন অনেক ফ্যাটি মানুষ, হ্যাঁ, শ্বাসকষ্টের রোগী, তারপরে আপনার অনেকে আছে যে ক্রনিক কফ, তার কিছুতেই কাশি কমছে না, কফ কমছে না, প্রায়ই বলে আমি রেকারেন্ট অ্যাটাক হচ্ছে আর কি। বিশেষ করে কিছু কিছু চর্মরোগ যেখানে দেখা গেছে যে এগুলো ডাক্তার বলে দিয়েছে বা চিকিৎসক বলে দিয়েছে এটা আর আপনার ভালো হবে না, এটা হলো আপনাকে ওষুধ খেয়ে খেয়ে কমিয়ে রাখতে হবে, সেটাকে যেটা বলা হয় সুরিয়াসিস বলে একটা কথা আছে, হ্যাঁ, এগুলো অনেকটা অসাধ্য রোগের মধ্যে পড়ে। সে সমস্ত ক্ষেত্রে আমাদের যে বমন যে পদ্ধতি, সেই বমন পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু সেটা ডিটেলস বলা একটু প্রবলেম আছে, কারণ আপনাকে এটা হসপিটালাইজড হতে হবে, তারপর কতগুলো টেকনিক্যাল প্রসিডিউর আপনাকে তার জন্য আগে থেকে, যেমন পঞ্চকর্ম আমরা যেমন বলছি, সেই পঞ্চকর্মের আগে আপনাকে আবার পূর্বকর্ম অর্থাৎ আপনাকে প্রিপেয়ার করতে হবে এই ইয়ের জন্য, এই ভ্রমণের জন্য। আপনাকে প্রথমেই আমরা যেটা দেব সেটা হলো আমরা বলি স্নেহন, স্নেহন মানে এটা হলো পূর্বকর্ম, অর্থাৎ আপনাকে আমি ভ্রমণে নেওয়ার আগে বা এই পঞ্চকর্মে নেওয়ার আগে আপনাকে আগে আমরা তৈরি করে নেব, হ্যাঁ, যে আপনি এটার জন্য প্রস্তুত কিনা, বডিকে তৈরি করব। তার জন্য আমরা কী করব, পেশেন্টকে আমরা কিছুদিন তাকে কি স্নেহন, স্নেহন মানে হলো তাকে অয়েলিং অর্থাৎ তৈল থেরাপি, তেল মালিশ করব আমরা বডিতে, তেল হতে পারে অন্য কোনো মেডিকেটেড, ম্যাক্সিমাম মেডিকেটেড অয়েল, তাকে তেল মালিশ করতে হবে। তেল মালিশ করার অর্থ হলো তার আমরা স্কিন দিয়ে যে তেলটা মালিশ করি এবং স্কিনের যেই সোয়েটিং হয় সেখানে কিন্তু তার বডিতে অনেকগুলো মানে মিনিমাম অনেকগুলো কমপ্লেন চলে যায়, যেমন খুব যদি তার সোয়েট গ্ল্যান্ডের মাধ্যমে আমরা জানি টক্সিন অনেক বেরিয়ে যায়, তারপরে আপনার যে বিভিন্ন ধরনের যে টক্সিনগুলো কন্টিনিউ, আপনার যদি আমরা বলি যে কতগুলো আমাদের স্টেজ আছে, যেমন ধরুন প্রথমে বলি আমরা যে স্কিন, তারপর আমরা বলি যে বলে যে না মাংস, মজ্জা, হ্যাঁ, অস্থি, এগুলো আমাদের সাতটা লেয়ার আছে, সেই লেয়ারগুলোকে এই থেরাপির মাধ্যমে ইরিটেট করা হয়, টক্সিনগুলোকে আমাদের কোথায় আনা হয় না, আমাদের সেখানে স্টমাকে আনা হয়, সেখান থেকে আমরা ফাইনালি কতগুলো আমাদের ভমিটিং হার্বস আছে সেগুলোকে যখন আমরা ইন্ট্রোডিউস করি পেশেন্টকে একটা স্পেশাল টাইমে স্পেশাল কন্ডিশানে, তারপর সে যখন বমন প্রক্রিয়ার মাধ্যমে সে যখন ভমিট করবে তার টক্সিনগুলো বেরিয়ে, এই যে প্রবলেমগুলো বললাম, এর প্রায় আপনি বলতে পারেন যে 80-90% সমস্যা কিন্তু কমে যায়।
1: আচ্ছা, এরপর বিরেচন যেটা রয়েছে,
0: হ্যাঁ, বিরেচন, তারপর আছে পেশেন্টকে অনেক সময় পেশেন্টের বিরেচন, বিরেচন না হলেও এখানে আমরা বলি পারগেশন অর্থাৎ তাকে স্টুল পাস করানো, তার মলের মাধ্যমে অনেকগুলো টক্সিন আমরা টক্সিন বের করে দিতে পারি, শরীরকে পিওর করতে পারি। বিশেষ করে কিছু কিছু স্কিন ডিজিজ আছে, আপনার কতগুলো ইউরিনারি ইনফেকশান আছে, তারপর ডায়াবেটিসের ক্ষেত্রে, তারপর আপনার পাইলসের ক্ষেত্রে, এবং অনেক পেশেন্ট সবসময় তার গ্যাসিয়াস ফর্ম হয়ে থাকে, পেটে সবসময় গণ্ডগোল থাকে, সেসব পেশেন্টের ক্ষেত্রে

0: এবং অনেক সময় পেশেন্ট যে আমরা বলি যে তার পক্ষাঘাতগ্রস্ত রোগ, হ্যাঁ, তার প্যারালাইজড পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করে অনেক অনেক অনেক ভালো রেজাল্ট পাওয়া গেছে।
1: আচ্ছা, নস্য বা নস্য যেটা বলছিলেন আপনি,
0: তারপর বস্তি আছে, বস্তি মানে এখানে হলো আমরা এটাকে যেটা বলা হয় এনেমা, এনেমা মানে এখানে হলো আমাদের কতগুলো মেডিকেটেড প্রিপারেশন আমরা করি মেডিসিনের মাধ্যমে, সেখানে অনেকগুলো মেডিসিন আছে, সেগুলোকে আমরা খুব বিশেষ পদ্ধতিতে তৈরি করে পেশেন্টকে হসপিটালাইজড হসপিটালে রেখে তাকে তার যে আমরা মলদ্বার দিয়ে সেই মেডিসিনটাকে পৌঁছে দিয়ে তার আমরা মলটা এবং ভিতরে যে নারিশমেন্ট দিয়ে তাকে আমরা পরিষ্কার করে নিলে তার অনেকগুলো সমস্যা, বিশেষ করে যারা আর্থ্রাইটিস আছেন, কনস্টিপেশনে দীর্ঘদিন ধরে ভুগছে, অনেক সময় কোমরে ব্যথা, লো ব্যাক পেইন, সায়াটিকা, বা ওই যে আমরা বললাম যে পক্ষাঘাতের পরে যে সমস্যাগুলো, সেসব ক্ষেত্রে খুব ভালো উপকার পাওয়া যায়। তারপর নস্যকর্ম আছে, সেখানে নাকের মাধ্যমে আমরা উদ্ধযত্তগত রোগ, অর্থাৎ যে ক্লেভিকেলের উপরে যে আমাদের অংশ, বিশেষ করে ধরুন ক্রনিক সাইনোসাইটিস, হেডেক, অনেক সময় বলে যে ব্রেকিয়াল, যে অর্থাৎ মুখ বেঁকে যাওয়া, অথবা অনেক সময় মানসিক রোগেও যদি আমরা নস্যপান করাতে পারি, দেখা যাবে যে যে মাইগ্রেনের সমস্যা খুব তাড়াতাড়ি তার সেটা ভালো হয়ে যাবে এবং কোনো সমস্যাই থাকবে না। আরেকটা যেটা আছে আমরা রক্তমোক্ষম, আমরা যেটা বলেছিলাম আগে, রক্তমোক্ষম মানে হলো ব্লাড লেটিং, কোনো একটা লোকাল জায়গাতে আমরা দেখা যাচ্ছে যে সে জায়গায় পচন ধরে গেছে অথবা তার সেখানে ভালো হচ্ছে না সমস্ত মেডিসিন দিয়ে, সেখানে আমরা কী করি সেই জায়গার রক্তটাকে বার করার জন্য বিশেষ কতগুলো পদ্ধতি আছে, সেটাকে বলা হয় শিরাভেদ, অথবা আমরা অনেকটা আপনারা শুনেছেন যে জলক, অর্থাৎ লিচ থেরাপির মাধ্যমে সেই ব্লাডটাকে সেখানে আমরা ডিঅক্সিজেনের ব্লাডটাকে বের করে এখানে নিউ ব্লাড দিয়ে সেই সেলগুলোকে আবার আমরা রিজেনারেট করে সেই জায়গাটা কিন্তু অনেক ভালো উপকার পাওয়া যায়।
1: এই সবগুলোর ক্ষেত্রে কি আগে যে ম্যাসাজের ব্যাপারটা রয়েছে সেটা করতে হবে,
0: পূর্বকর্ম করতে হবে, মেসেজ দিতে হবে, মেসেজ মিন্স প্রথমে তাকে যেটাকে বলি আপনার ওলিয়েশন, অর্থাৎ তেল দিয়ে মেসেজ করে, তারপরে আমাদের যেটা আছে সেদন, অর্থাৎ সেখানে আমাদের বিভিন্ন হার্বস দিয়ে তাকে গায়ের মধ্যে সেক দিতে হবে,
1: ভাপটা,
0: হার্বসটাকে একটা পুটলি বেঁধে সেইখান থেকে একটা পদ্ধতি আছে আপনি নিয়ে তাকে তাকে দিতে হবে, এবং এটা সবটাই আমি বলে রাখি সেটা কিন্তু আপনাকে হসপিটালাইজড করে দিতে হবে, এটা একটা বিশেষ পদ্ধতি যেহেতু, এবং চিকিৎসক চিন্তা করবেন তাকে কতদিন সেই থেরাপিটা নিতে হবে।
1: সেটা তো পঞ্চকর্মা যে সেন্টার রয়েছে সেখানটায় বাড়ি থেকে গিয়ে,
0: হ্যাঁ, সেখানে নিয়ে অনেক সময় রুগী অনেক সময় তাড়াতাড়ি করেন
1: যে নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর রতন ভৌমিক।
2: ঘর গৃহস্থির আসরে এখন শুনবেন লোকগীতি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথম শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

গানটি শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ ঘরগৃহস্থির আসরে শুনলেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতনী ফাচিং হামজামুয়া ফরে টাবুক চেঙ্গ তিন হরনি ককবরক পান্ডা তিন সংরং সাল চেংদ্রবন খনাবায়নে হাবানী কক পান্ডাও তুমলাং মল মুসুক রংনি বেমারী রং নাইকানি খাইমেন রোগী ককলাম সাইখনারবানে ডক্টর বিল্ল দেব বর্মা
1: খাজন তাকে বুকু সানজর হাবান কক পান্ডাব নারক যতন লামসক তাই সাকসক তিন হাবান কক পান্ডাব কক সলাইনে কন্ট্রোল অফ কেটল ডিজিজ ডিউরিং সামাক একেবা ওয়াতিন মল মাল মাতা বেমারত ভাকি কাসনানি অ কক বর্তমানতেই কক সানান বাকে যেন রিঙিত বুকা বরং গুনাং ডক্টর বিল দেববর্মন একে বরং গুনাং লামসক ওয়াতিন জ্বরাব যে মাল মাতার গবাং মত বেমার ফাই ওকে
2: মাল মাতা মুসুক রং মুসুক রঙী তো বেমার কম মানে দঙ্গ গামন বিং যে বেমার যে নুকজাং মানে যেমন যেন বাটিও হনমান বাটি মানে মুসুক শুধু মুসুক হেমিয়া পুন নি সাগ বঙ্গ ওয়াক নি সাগ বঙ্গ অন্য মাল মাতার বঙ্গ সিনিয়র রোগ সিনি হাস্তে রোগ তো মুসুক পুন ওয়াক মিসিপ আমার হাই রং দো বেশি আমার রোগ বাটি মানে হিঙ্গা কে তো কাইসে ফুট এন্ড মাউথ ডিজিজ হিনজাগো এফ এম ডি ডিজিজ মুসুক নি কাছে হামিয়া বেমার হামিয়া অমো হঙ্গে কাছে ভাইরাস ভাইরাস চিকনতে ভাইরাস বাইঙ্গ ও ভাইরাস হঙ্গা পিকোনা ভাইরাস অমো মানে হিঙ্গা গাই তাবো কাছে মুসুক নি যখন নুকজাখা বুকু কিনা কিনা যে বুয়া কিনা কিনা যে জায়গা তঙানি আজাগর কসাং নাই পুইলা পরে হেঙ্গাকাই বিনি বসলাই রক কসাং নাই হেঙ্গাকাই আমনি হইতে হেঙ্গাকাই বিনি ইয়াকুং লগব থাঙ্গাই ছলাউই
1: বুকুনা কারেতে ইয়াকুং লগব খানাঙ্গাই মানু
2: ইয়াকুং লগব কসাং জাগনো জাঙাইতা হেঙ্গা অমো অংখাকাই বিনি যে খুকটি ফেনা ফেনা খরনাই ব তামুই হনাই হমালে ব আদা চাইমে আংরা নাই পুইলানো হাঙ্গে কসা তো যেহেতু দঙ্গ ব আদা ব তো আদা তো ক্রাক বলেই হাঙ্গে ক ক্রাক আদন চাইমে আংনাই হাঙ্গে চাইমে আং তেং তেং গে কাই ব কাসা তরক তরকাই বিনি যে স্বাস্থ্য রোগ ব আফ্রকাই যে জায়গা মুসুক দশ লিটার পনেরো লিটার দুধ ধরানি জায়গাও বাপরক আধা সে চাই মালিয়া হাঙ্গাকে বিনি আধা মনানি ক্ষমতা সে করি হাঙ্গাকে বাইকে দুধ রসনাই বা গামনি বাকে সঙ্গ আমন ওখাকাই সঙ্গ বন কাহাম কানে নাকি মাখাই
1: আমি হাই খাঙ্কে জ্বরাও তাম খাইনে যে ও বাতি মানি যে কক সামানা
2: আপুলিয়া তো সঙ্গ বন ফাইয়াকে তনানিছে সঙ্গ মাখাই চিন্তা যে ও বেমার যাতে চিনি আপারাও বা আনি নগ ফাইয়াকে তনা আমাকে তনান থাঙাকে সঙ্গ চিনি মাল মাতা হাম করে বেদেক রক জাগা জাগা পারা পারাও না সঙ্গ সাব সেন্টার রক দঙ্গ আর সাব সেন্টার নি থ্রুতে সঙ্গ ভ্যাকসিন টিকা রোগ রই দঙ্গ আমচাই আমচাই কাকা ওই তাবুকটি জ্বর রোগ না বেশি টিকা রোগ রই দঙ্গ টিকা রুফ্রু চিনি যে পারানি মুসুক যত মুসুক দঙ্গ না সঙ্গ যাতে তলাঙ্গে খবর মা খাকাই না খানা খাকাই না সঙ্গ আজা বয়স যখন বসা চাই তিন মাস যখন খাঙ্গাকাই আটিকান রোনা নাঙ্গ একবার রেখাকাই ব ছয় মাস নিপরে সেন্টার হিসাব বন রোনা রিপিট খাইনে
1: নাঙ্গাই
2: আমি বছর প্রত্যেক বছর না সঙ্গে নাঙ্গো বিনি লাইভ সং যত যতদিন পর্যন্ত বতং থাক
1: থাক
2: বছর দুইবার খাই ছয় মাস নিপরে পরে না

0: থাকে হামিয়া বেমার ন
1: আম
0: সল নাই যা বেমার কাঁসা মুসুক হং খাকে কাঁসা মুসুক হং আমো বি উংমানী যে লক্ষণ হাঙ্গাকে তো পৈলা না সাকাই মুসুক কাহাম তিন থেকে চার বছর বা দুই থেকে তিন বছর বয়স মুসুক স্বাস্থ্য কাহাম কাহাম মুসুক একদম স্বাস্থ্য গোনা আমার হাই মুসুর
1: চক্র
0: ফাইতা হ্যাঁ ভাইকে চক্র ফাইমালে বি যে মাংস পেশি তমানে বি হান তমানে উকলো নি বিয়াও আর বিয়াও থাঙ্গে এটা উঙ্গ চক্র হইয় মাংস পেশি যে মান জাগার আমি জাগারক থাকে এটা খাই আমি হঙ্গাকে ভাইকে হেটা খাই যখন ফুঙাই মুসু কাহাম করেন যখন ক্লাঙে থাঙ্গা দিয়ে রাজনানি বাজার ফিওগি রহকা মুসু কাহাম নন ফিওগি রহকা রহবানি পরে হঙ্গাকে তামং নাই বসারিকে যখন নগ গৈনক ফির ফাইপুর হঙ্গাই খরাপেন খরাপেন হিম খরাপেন হিমায় ইয়াছা দিঘি এক সাইড খরা খরাকে হিমি ফাই নাই দা হঙ্গা আপুর নং মানাই নাই যে আমি তামানি খরং মানে তো বিভিন্ন কারণ তখন অনেক সময় হাকর কালাই দুখমানে খরাং বা বই বাই খিদার জায়গায় দুখমানি পান বজাগাও আমো দুখমান আমো না মানে নাই
1: বুগ্রাঙ্কে ফুঙ্গুর কাহাম আছে
0: কাহাম আছে ফাইপুর অঙ্গায় খরা
1: কাহিনী
0: আমনো আমনো মানাই নাই যে তামনি কারণে এখা যখন বি বিয়াও যদি বদ্ধ নজাকা বা সাজা কাহা আপনার কাছে মনে খাইছে নাই যে আমার ব্ল্যাক কোয়ার্টার বা বাটলা রুখ নিন কক্র হিঙ্গায় ক হন দা যেমন বস বস শব্দ হন রুখ যাগো দা তাঙ হিমালে ও বাহান বিশৃঙ্গ আমি তাম খাই বি যে মাংস পেশি তমন এমন আর থাঙে বিশৃঙ্গ হাবে আজিও গ্যাস ফর্ম খাইছি রু গ্যাস ফর্ম হঙ্গাকে তো বহক বিশৃঙ্গ সেন সিন নিজে বহক গ্যাস হঙ্গাকে বহক পুজা দিবা বাহান বছর তাঙে নাই খাকে শব্দ হংনাই বস বস শব্দ হংনাই মানে আমি বাকি সঙ্গ বস বস শব্দ হংগা হনতা হংগা আমি বাকি আমি হাই হিঙ্গাকে সঙ্গবনো পয়লা চিকিৎসা মা খাইলে নাই চিকিৎসা খাইলে নাই নিথাঙ্গাকে সঙ্গবনো আয়ং নমা বোথার নাই বি বাহান আমি বাহান জায়গাও সঙ্গে ইঞ্জেকশন ডক মারো নাই গুড়িও ইঞ্জেকশন যাতে আমার একটা জায়গাও খাকে সারা শরীরও না সরগ হয়ে থানা
1: সরগ থানা
0: সরগ থানা ঘন্টা চব্বিশ ঘন্টা নি বিশৃঙ্গ না চিকিৎসা খাই আমার সরগ হয়ে থানায় সরগ হয়ে থই থানায় আমার ডাক্তার ইংলি আমার চিকিৎসা আর মা কাছে কাসগ্রা নাই কারণ আমার সলনাই জাত গৈনক যত মসুক না সলো পারানি যত মসুক না আমি সলোই থাকে চিকিৎসা খাই রয়েছে আর মা কাছে মা কাসু নাই হ্যাঁ বেমার যে মানজাক মসুক না আলকা খাই আলাদা করাই আমো হাই খাই সঙ্গবন চিকিৎসা মা খাই নাই হঙ্গাই চিকিৎসা নি তো পরে সে ফাই উনিয়াখাই তনা
1: নাখাই
0: তনা হিঙ্গাই বসা যাই বি বয়স যখন তিন মাস হাকানে আমি কাছে টিকা টঙ্গ পলিও টঙ্গ টিকা নাচার নাই মারের নাই চিনি পাড়ার চিনি মাল মাথা হামকরে বেদে যে সেন্টার টঙ্গা জাগারক সঙ্গা সময় সময় যেমন আমি পয়লা সাকা এফ এম ডি নি খুড়া পিরাই ব্ল্যাক ওয়াটার নি বসে টিকা মারের নাই টিকা রেখায় আর উগ্রাই ফাইমে আনাই যে জায়গা উংখা উনি টঙ্গা পাড়াও বস যে থাকি পয়লা নি বেমার সামান দিন রিং ভ্যাকসিনেশন টিকা আর মাকা শুনাই তো যাতে অন্য পাড়াও সলো আনানি আমার হাই খাই আর বেমার মাকা
1: শুনাই আবার যে মুসুম থানি কে বেমার কত যে ব্ল্যাক কোয়ার্টার হম
0: ব্ল্যাক কোয়ার্টার
1: কোয়ার্টার হম
0: বিক্রি ও সংক্ষেপে
1: গেছে আপন কারি পাইতাম তো মান
0: আওতে বো মুসুং বেমার কম মানো তঙ্গ আমি বিশৃঙ্গ হঙ্গা যে কেতে গাইছে হাঙ্গাকে যে ততরা ফলি হই নোক মানে থই মানে যে
1: মুসুক ততরা
0: ততরা ফলি হই থিও ততরা ফলি মানে তো বিভিন্ন কারণ তঙ্গ অনেক সময় বিনি ছাগো যখন কৃমি তঙ্গা কাইব ততরা ফলি ও হঙ্গে ততরা ফলি মানে গাইছে বেমার তঙ্গ যে হেমারেজিক সেপ্টিসিমিয়া হনে গাইছে বেমার তঙ্গ ব্যাকটেরিয়া বাইঙ্গ আমো বো গাইছে হামিয়া বেমার ন আমাগ ততরা ফুল যে খগলাই তলা ফুলি উই টাই অনেক সময় নাই নৌকা হিঙ্গে বকুল ফেনা ফেনা অখরি টাই গাডা চাই আংনাই টেম্পারেচার বিনসাগো একশো পাঁচ একশো ছয় ডিগ্রি রকমই নাই খুটি ফেনা ফেনা আংনাই হিঙ্গে বক ফুলি নাই আদা চাই আঙ্গে দাবসা কালাই থই থানাই আমো হাই বেমার উনিয়াকে তো উঙ্গাকে তো বন চিকিৎসা ডাক্তার নাহারি চিকিৎসা মাখাই নাই ইংয়াখাই তো হিঙ্গাই তো বন টিকা মারের নাই তিন মাস বয়স না বন টিকা মারের নাই তিন মাস বয়স যখন বি বয়স হাকানে বন তিন মাস নিমিশ মারের নাই আমার পরে ছয় মাস নি পরে পরে টিকা মারের নাই যে আং পুলিয়া নিমে যে তিনটা বেমার সামানে তিনটা নিমিশ বছর

0: দুইটা খাই একটা বেমার নীতি আমার নয় হাঙ্গা তিনটা বেমার নিকে ছয়টা ছয়বার খাই সঙ্গ বেমার রং কাসুর নাম কাছে আমার টিকার ওই মাত নাই আমি ব্যাধি বোতে বতঙ্গ বেমার যে তাবো চিনি পারা আম সাইড নৌক যে জায়গা জায়গা আমি চিনি হাসতে নক যাবো যে অ্যান্থ্রাক্স নে কাছে বেমার হামিয়া বেমার আমার হঙ্গে জেনেটিক ডিজিজ যাগো জেনেটিক্স মানে চিনি যে বেমার মল মাতানি হইতে বড় থাঙ্গো বা বরং হইতে মাল মাতাও
1: ফাঙ্গো
0: আমার অন্য জেনেটিক ডিজিজ জেনেটিক ডিজিজ নিবেছে অ্যান্থ্রাক্স কাছে বেমার তঙ্গ তেকাছে টঙ্গ রেবিস হ্যাঁ তেকাছে কঙ্গ টিবি টিউবারকুলোসিস আমার অঙ্গে জেনেটিক ডিজিজ আমার অঙ্গে বরগ মাল মাতেন হয়েছে বরগ সলো টিবি রোগ মাল মাতেন হয়েছে ফাইয়ত চিনি বরং সাগে রেবিস তো সাই মানে যতন যে থুই কবর বার জানে বরক থাই আমার জেনেটিক মুসুনি বিশিং যে জেনেটিক ডিজিজ অ্যান্থ্রাক্স কাছে আমার বেমার হামিয়া অমো মানে নুখ হাগে বন্ধু থেকে চিনি না
1: হিঙ্গা
0: হঠাৎ কে এমনি নিমসু কাহাম করে অনেক সময় আদা চাই আঙ্গই কুলম্বো সাকুতুঙ্গই ভয় ফুলি হই বেটাপসা কালাই থই থানাই হঠাৎ কে ইন থই থানাই হ্যাঁ থিমানি পরে নুগনাই বি নি বুকুং তৈ থই কঠাং কঠাং অখরি ফাইগা থই কঠাং কঠাং অখরি ফাইনাই আউন পরে যে বি নি পাইখানা লামা তৈব থই কঠাং ফাইনাই আমার হাই রোগ নু খাকাই ন লগে লগে ন সঙ্গ মা সিনি মাল মাতা হাম করে বেদেন বরং খবর মারে নাই হঙ্গাই উনি যদি থই থাঙাকাই তো সঙ্গ বেলা কিনা আমার চাই একলাই যে পাড়া পাড়া রোগ নুগো যে থই কাকাই অনেক সময় জায়গা যে কোনো জায়গা নখিবি রোগ সঙ্গে আমার হাই বেমার রং আমার হাই লক্ষণ আমার সিমটমস নুখাকাই থইমানি নুখাকাই সঙ্গবন তামখানি হাকর কাছে কে কঠু খাই তিন চার ফুট কঠু খাই হাকর ফাওবই সঙ্গে সন্দি রোগ বা ব্লিচিং পাউডার রোগই ব্লিচিং পাউডার রোগই সঙ্গে আমার ফাওবই রোখাকাই বেলাই খাই খাম নাইটা তামুই হিমালে সঙ্গ পারা আম যাইরগো নো যে মুসুক
1: থেকে
0: আমার কাছে পারাওনি হয় তেতিয়া কাছে পারাও চল নাই আমার কলাইজা কারণ ও জীবাণু হে দশ বারো বছর কাছে জায়গা তঙা গা হাবিছিং নো তঙই তঙ স্কুল ফর্ম গাই আমার হাবিছিং নো বিন তঙই তঙাই যখন মুসুক হামা জায়গা থাঙে আদা চাই আমি বাগান সঙ্গে আমার মুসুক রঙ সঙ্গ হাকর ফবই রেখা গায়ে বেলাকে কাহাম মুসুক কথি রং মুসুক কথি রং হাকর ফবই রেখা গায়ে তাই সর সর ওই মায়াং নাইতা হাঙ্গাই অ্যান্থ্রাক্স তো সাইমান যে চিনি পারা আম চাই রগ জায়গা জায়গা নঙ্গি তঙ্গ তাবো চিনি তীব্র হাসতে রগ আমি বাকি সঙ্গে আমন মাখা শুয় নংমা নিনু খাকাই সঙ্গ বন সঙ্গ চিনি মাল মাতা হাঙ্গাই বেদে রগ খবর রেখা গায়ে লগে লগে সঙ্গ বিনি বকি অ্যান্থ্রাক্স সঙ্গে তো থাকিয়া না অন্য অঙ্গে তো রোগে তো থাকিয়া সঙ্গ মা নাই নাই বিনি থই পরীক্ষা মা খাই নাই থই না হারি সঙ্গ ল্যাব রগ তো পরীক্ষা খাই নাই খাকাই সঙ্গ সাইমা খাকাই সঙ্গ আমন আজাগর আরো বেমার মা কাসু নাই কাসু নানি থাকে পিলানো যে ইয়া মুসু রং কাসুই তিন রিং ভ্যাকসিনেশন মা খাই নাই তিন কিলোমিটার যে তিন মাইল হাসাল কুচু হাসাল নিহিমি সঙ্গে ভ্যাকসিন টিকা রই ফাই নাই যাতে জিরো ফাই সপাই না মানে যে ইংজা গানানি নক নি বড় মুসু রং সঙ্গে অ্যান্টিবায়োটিক বাই সঙ্গ বিটি রুই মা কাসু না বেমার রং সঙ্গে সঙ্গে আমার হাইখাই না সিনি মাল মাতা রং সঙ্গে বেমার রং খাইতে মা কাই আগ্রহ নাইতা
1: অবতো সঙ্গে সারা তোমার বউক মুসু নতুন সঙ্গে মুসু না কারি তাবো সঙ্গ তো না রগ পুন বই লাইও ওয়া বই লাইও তক বই লাইও কারে মূ মসুনা কারে ওয়াগ্র নেই থানিলে তাম তাম বেমার নজাক ওয়াতেনি ঝরা রগত ওয়াতেনি মল
0: ওয়াগ নি তো কাছে বেমার বেলা কি হামিয়া বেমার তঙ্গ সোয়াইন ফিভার নি কাছে সোয়াইন ইনফ্লুয়েঞ্জা হ্যাঁ আমার কাছে সলো নাই মা ওয়াগ কাছে আমার ওয়াগ খাকাইতে কাছে ওয়াগ সলো পারানি যত ওয়াগ নই মানো
1: হাঙ্গে
0: ওয়াগ নি কাইতে কাছে আমি সাকা পুইলা অন যে এফ এম ডি নই মানে
1: ফুড
0: এন্ড মাউথ ডিজিজ যে বাটি হন মানে
1: ওয়াগ
0: নি যাকুন রকম সাং নাই সোয়াইন ফিভার হাঙ্গাকাই আমার বেলাকে হামিয়া বেমার বিনি চিনি বন চিনি না হিঙ্গা বিনি সাগ যখন আমার হাই অল বেমার ফাগে হাঙ্গা বিনি সাগের টেম্পারেচার একশো মানে গবাং মাঙ্গি থানায় একশো ছয় একশো আট ডিগ্রি
1: ফারেনহাইট
0: রকমই থানায় আধা চাই হাঙনাই বিনি অনেক সময় ওয়াক কুফু রক বেলাকে লক্ষণ আর সিমটমস নুকজাগ যে বিনি খুঞ্জ কচাকি থই জমগুই তো বিনি বসাক রগ ইয়াকুং রগ অনেক সময় যেমন সঙ্গ সুসি বাই সুপলাকাই ক্রংসা জাগ কচাক থই কম হায় আমার হাই ফুটি ফাটা গঙ্গে সরাসরিও না বিনি বহক তলার কচাক কচাক গঙ্গে তো হাঙ্গা আমার হঙ্গে বেলাকে হামিয়া আমার উঙি থাকে সঙ্গ বিঠি রগ রুই ফানো যে অনেক সময় নারাগমি মাইয়া থই রক থাক যাগো হঙ্গে বন ইয়াকাই তন্না নিন বাগে সঙ্গ মাছে মা নাই নাই কাহামকাই মা তন্না বেমার ফাইয়াকাই তন্না হঙ্গে সঙ্গ বিনি ওয়াক যখন নং বাজারনি ফানা পাইকা নিনি নক নি ফানো যেন বসা খাইকা হাই যখন বিনি বয়স যখন পঞ্চাশ থেকে ষাট দিন ওইখান মাস নিবিছিং সঙ্গ আট টিকা নো কাছে মারো না সোয়াইন ফিভার নিয়ে টিকা
1: কাছে মার নাই
0: আট টিকা নো রোগা আর বেমার তাই কাটিছে নাই
1: কাটিছে নাই
0: আমি বেসিং বেমার তো

0: আগে কিরমিন বিটি রো কিরমি ফিটা কিরমি রো
1: অ
0: খাগা যেন সময় সময় কিরমিন বিটি রো মাজার নাই আম হাই খাই তঙ্গ তন খাগা না সেন ওয়াগ রং না সেন রোগ সুগ রং হাতে কাটি নি মানাই
1: গাবা কারি সেন তাব টক নি বিখাক থাঙ্গা কে সেন টক নি থানু লে তাম তাম বেমার ফাইমান ও বাতিনি জানা বাতা
0: আর টক তো তাবু তাবু সিজন রোগ না বিসি নুক যাগো যে মগই পারানি যত টক রক থই রক পাইও মগই থই
1: কো সেন সারি পাহা টক সবরি খাকে ফুঙাই কৃতি রক মানো
0: আমুং কাইসা
1: রানি তামং মানা
0: টকনি তো কবং বেমার তো রানী খেত রোগ নেই কাছে তো গাম্বুর রোগ নেই কাছে তো হাই বার্ড ফ্লু হই হিন মানে যেটা বরগ সল মানে আমর ফায়াকাই তো নানি তো রানী খেত রোগ নো তো হামকাই কাটে ইঙ্গিয়া খাই তো মানো বোন চালাই নি হিমি যখন পলিও চারি টিকা চারি থাঙাকাই বেমার পিয়া মানতা ভাই কে চারে না বিনি বয়স যখন বসা তকসা বসা তিকলাই সাত দিন নি বিশ সঙ্গে রানী খেত রোগ নিয়ে এখন ভ্যাকসিন লাস্টটা ভ্যাকসিন ভ্যাকসিন গাম্বুর রোগ হনজাগ আর বেমার টিকা নো চোদ্দ দিন বিশেষ কাছে টিকা নাগ আমি পরে একুশ দিন বিশেষতে হয়েছে একুশ থেকে ছাব্বিশ দিন বিশেষ লাসুটা ও যে রানী খাট রোগী লাসুটা রোগী ভ্যাকসিন চারি মানো বা দুই রোগ খারে মানো গামনি পরে তো এসে দুই মাস নি বিষয় টক নজন রানী খেত রোগ নিয়ে আর টু বি ভ্যাকসিন টিকা হনজাগ আর টিকা নদী দুই মাস নি বিষয় টিকা দিদি মা থাকায় দিন সিনি পারা নিজে টক টক মগে যে থই তো মানে আমি থই আর যা পারা রোগ তো সিনি মাল মাতা হামকার বেটে রো পারা পারা আমি গুরুই টিকা রোগ পলিও রোগ চারি জন যখন আমি হাই খানা খাকাই নিনি মাল মাতা হামকার বেদে হয়েছে যখন খানা খাই খবর হয়ে যান আর টক রঙ তো আমি টিকা রোগ যার যা থাকাই আর বেমার রোগ ফাই আনাই তা আমনও সিনে মাল মাতা হামকার বেদেগুনি হইতে আং সাকা যে টিকা রোগ রই তো সময় সময় সঙ্গ পারা রোগ থাঙ্গে টিকা রয়েছে বা যে মালিক সঙ্গে যোগাযোগ খাই পেলাই আমি যে টক নগন টক টঙ্গ বা ব্রয়লার ফার্ম টঙ্গ আং তো পুলানো থাকা যে মাল মাতা কথই রং না চা মানে কে বেলাই কেন হামিয়া কালাইও কারণ আর তো আমার জীবাণু টঙ্গি বথিকা তোমার ইয়ং টঙ্গি থাকে আমি তো কেবল সাইমাইয়া হ্যাঁ যে মাল মাতা যে মাল মাতা ফান মুসুক ফান
1: মুসুক ফান
0: আমন থিকাকে সিং হাকর রগ ফবই জন্দুই রগ রুই ব্লিচিং পাউডার রগ রুই ফবই রিমান খাইন বেলাই কে কাহামু নাই কারণ নং চাকাকে নি সাগো পানো আং তো পুলান সাগে জেনেটিক ডিজিজ
1: মানে মানে চা আই তো হানি চাও
0: কাহাম তা সোয়াইন ফ্লু মানে যে অ্যান্থ্রাক্স মানে রেবিস মানে আমার বেমার আর জীবাণু রোগ তো চাকা চাকো পানো সলো ইমানো বার্ড ফ্লু রোগ টক রোগ চাকা বার্ড ফ্লু রোগ ফানো ইমানো আমার ভাবে চাই তখন
1: ডক্টর হামাইয়াফোর আসার সাথে জড়ান বিশ্বনি নাকুক মানে কক যে অ বাতিনি জড়া মাল মাতানি বেমার ভাই কাসনা নেন অ কক রং সেই শুক্র বই সাবে মানে বাকি যেন বুঝকানে সালা জড় মাখাই হাই হাই গুবন কক প্রথম রং দুই সানার বাকি যেন জড়া রিং ফিউ নাই খাজান টাকা বুকুনার সাইমান খানা শিকানা যে অ বাতিনি জড়াও মাল মাতানি বেমার রক্ত ভাগে কাসনা নিতে ভাইকে নাকিন খেলা অবরণ কক নরকি সাইমা খানা হাকে জড়া করে কে চিংর মাবজ লাসেনে যতন হামবাই
0: হামবাই
2: আশিক জরা খানাবাইকে হাবানি কক পান্ডাও ওয়াতি মল মাল মাতা রং ভাগে নাইকানি খাই তাই বেমারি রং ভাগে কাসনাই আপনার কগলাম সাইখানার কা ডক্টর বিল্ল দেববর্মা তাবো খোনাবায়ানে জাদুনি রেচাবং খরং সারতি কলই

กาวิบมันค้า

हरी रौनक।

0: আশিক জরা খানাবাইকে জাদুনি রেচাপমুং খনরেখা সারথী কলৈ আকাশবাণী আগরতলা অবন লগিনী পাখ্যা তিনি হরনি কগর পান্ডা যতনান হর কাহাম
1: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস

0: সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
1: ঘুষপেটিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প আর ইসকে লিয়ে নরেন্দ্র মোদী জি নে এক ডেমোগ্রাফি চেঞ্জ কমিশন কমিটি বানানে কা নির্ণয় কিয়া হে। এ হাই পাওয়ার কমিটি দেশ ভর মে জনসংখ্যিকী কা জো কৃত্রিম বদলাও হুয়া হে উসকে কারণো কি ভি চিন্তা করেগি, উসকে উপায়ো কি ভি চিন্তা করেগি আর ইসকে লিয়ে কোই কানুন বানানে কি জরুরত হে তো ইসকি ভি চিন্তা করেগি।
0: বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। 3 দিনের গুজরাত সফরে শ্রী শাহ আজ জেধভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্য করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন, বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। তিনি আরও বলেন, সাইপ্রাসের রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর উভয় দেশের অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে। ডক্টর জয়শঙ্কর সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের একটি বেসরকারি বৈঠক জিমনিকেও অংশ নেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডি কে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাঁকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর 2023 সালে মে মাসে সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ চলতি বছরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট সিইউইটি ইউজি 2026 পরীক্ষার সংশোধিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। এনটিএ জানিয়েছে, পরীক্ষা এখন 31 মে এবং 6 ও 7 জুন অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহার কারণে আজকের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করে নতুন এই সূচি ঘোষণা করা হল। এনটিএ জানিয়েছে, অ্যাডমিট কার্ড এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট cuet.nta.nic.in থেকে ডাউনলোড করা যাবে। যেসব পরীক্ষার্থীর পরীক্ষা আগামী মাসের 6 ও 7 তারিখে রয়েছে তাদের অ্যাডমিট কার্ডও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেছেন, আলোচনা, বিতর্ক, ঐক্যমত এবং ভিন্নমতের উপর ভিত্তি করেই গণতন্ত্র বিকশিত হয়। দিল্লি বিধানসভায় আজ 1924 থেকে 1930 সাল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সংসদের নিম্নকক্ষের 407টি অধিবেশনের কার্যবিবরণীর 89 খণ্ডের সংকলন প্রকাশ করে শ্রী বিড়লা বলেন, এই সংগ্রহটি ভবিষ্যৎ প্রজন্ম এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জন্য এক অমূল্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য সংগ্রামী নেতাদের ইতিহাস, ঐতিহ্য এবং লিপিবদ্ধ বিতর্কগুলো সংরক্ষণ করা সরকারের কর্তব্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, দিল্লির ক্যাবিনেট মন্ত্রী প্রবেশ সিং সাহেব এবং দিল্লির বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তাও উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তেলেঙ্গানার কাজিপেট রেল উৎপাদন ইউনিট আগামী 5 বছরে 200টি আন্তঃশহর ট্রেন তৈরি করবে। এই ট্রেনগুলি স্বল্প দূরত্বের যাত্রার জন্য সারা দেশে চালু করা হবে। শ্রী বৈষ্ণব আজ রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কাজিপেট রেল উৎপাদন ইউনিটটি চালু করার পরিকল্পনা পর্যালোচনা করেছেন। উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি ও সাহিত্যিক বশির

প্রয়াত। বয়স হয়েছিল 91 বছর। আজ দুপুর 12টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মধ্যপ্রদেশের ভোপাল টকিজের নিকটবর্তী একটি কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন স্মৃতিভ্রংস রোগে ভুগছিলেন, স্বাস্থ্যেরও ক্রমাগত অবনতি হচ্ছিল। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে মিরাট কলেজে উর্দু বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সকাল থেকেই ভক্তরা ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জামা মসজিদ, ফতেহপুরী মসজিদ এবং শাহী ঈদগাহে প্রধান সমাবেশগুলি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে নামাজে ইমামরা জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং ভ্রাতৃত্বের চেতনায় উৎসবটি উদযাপন করার জন্য আহ্বান জানান। দেশের অন্যান্য অংশ থেকেও ঈদের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েক দশক পর পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। ত্রিপুরায় প্রধান সমাবেশটি অনুষ্ঠিত হয় আগরতলার ঐতিহাসিক গেদু মিয়া ঈদগাহ প্রাঙ্গণে, যেখানে শত শত ভক্ত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে সমবেত হন। বাংলাদেশেও উৎসবের আমেজে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজের জন্য ভক্তরা ভোর থেকেই মসজিদ ও ঈদগাহে জড়ো হতে শুরু করেন। রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7:30 থেকেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক উপদেষ্টার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। চলতি বছরের শেষে ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগে এই ঘোষণাটি বিতর্কের সৃষ্টি করেছে। নেতানিয়াহু ইতিমধ্যেই 3টি পৃথক দুর্নীতির মামলায় অভিযুক্ত। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, 2024 সালে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপনীয় নথি ফাঁসের ঘটনায় তারা জোনাটান উরিচের বিরুদ্ধে অভিযোগ আনার পরিকল্পনা করছে। সমালোচকদের অভিযোগ, গাজা যুদ্ধের সময় হামাসের সঙ্গে আলোচনা ব্যর্থ হবার দায় এড়াতে নেতানিয়াহুকে সাহায্য করার উদ্দেশ্যেই এই তথ্য ফাঁস করা হয়েছিল। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে এইচএস প্রণয় আজ সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিয়েছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু দ্বিতীয় রাউন্ডের ম্যাচের শেষে আজ জাপানের রিকো গুঞ্জিকে 21-9, 21-12 গেমে পরাজিত করেছেন। শেষ আটের পর্বে সিন্ধু কোরিয়ার শীর্ষ বাছাই আন সে ইয়াংয়ের মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই কুনালভূত বিদিতসান পিঠের সমস্যার কারণে মাত্র 2 পয়েন্ট খেলার পর অবসর নেওয়ায় লক্ষ্য সেনও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি এরপর জাপানের কোকি ওয়াতানাবের মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটিও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন সাত্বিক চিরাগ জুটি মালয়েশিয়ার খাই জিং কাং এবং অ্যারন তাইয়ের মুখোমুখি হবেন। ভারতীয় মিক্সড ডাবল জুটি ধ্রুব কবিলা ও তানিশা ক্র্যাস্টও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের লোহ কিন ইউয়ের কাছে হেরে যান এইচএস প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। খবর শেষ হল, এর পরের খবর শুনুন 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পড়িব অমৃতা দেববর্মা তিনি ককটমা বুবাক রকুংখা রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু তিনি সিকিম পুলিশ নিয়াগ পরম গনাং প্রেস

ডেন্স পুলিশ কালার্স ইয়াফারি রেখা কেন্দ্রনি হুকবাতে হুকবার খাইনি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান শাখা হাকতর তাবুক চামংনি বিয়াল করই হাস্টেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু শাখা হাস্টে হাবাং জনজাতি কুবুং লাইসুথগে আমসেরগো হাপাংনি স্যাপসেপ মানথগ্রি থানী কবামা ইয়াপি রংখা হাস্টে হাস্তিনী হাপাংনি ডিগ্রি কলেজ রগো বিশি নৈশাই নৈশিদক নৈশিশিনী রং রং বিশুও গ্রেজুয়েট পরিমুগ বর্তিনী সামং খনানি সিমি চেঙানো রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মর্ম তিনি সিকিম পুলিশ নিয়াগো বরম গনং প্রেসিডেন্স পুলিশ কালার্স ইয়াফারি রেখা গ্যাংটক নেপালজার স্টেডিয়ামও যোগালিজাক মেলো অবরম ইয়াফার।

0: সামংখনা নিচিমি চেয়াঙানো রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মর্ম তিনি সিকিম পুলিশ নিয়াগো বরম গনং প্রেসিডেন্স পুলিশ কালার্স ইয়াফারে লিখা গ্যাংটক নেপালজার স্টেডিয়ামও যোগালিজাক মেলো ব অবরম ইয়াফারো গ্যাংটক নেপালজার স্টেডিয়ামও যোগালিজাক মেলো ব পুলিশ বাহিনী ন আলাইদা খাই বেড়ই বিয়াল টংনাইতে চেরাই রক বাই খা নারগে সামু টানানি বাকি কবখা সাইবার ক্রাইম অনলাইন থকাই মুংতাই ডিপ ফেক হাই কতাল জঙ্গজালং কাসুথানি তিয়ার টংনা বাকি রাষ্ট্রপক্ষক ককচাপ রেখা কতাল তাংসেপ সামুগো ফুনগুই সিকিম পুলিশ অ জঙ্গজাল কাসুই মানানি হিনিব বিনি খা কামানে কক সাকা কেরং নাই মথাংতাই আকা বিকা দেরা মুকা সুতানি সিকিম পুলিশ নি সামুং ন ব বলাইখা
1: পুলিশ ব্যবস্থা কো অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায়ে জানা চাহিয়ে তাকি সামান্য লোক বিনা হইকে আপনি সমস্যা দর্জ করা সাকে মহিলাও বাচ্চো অর কমজোর বর্গকে প্রতি সংবেদনশীল ব্যবহার কভি প্রাথমিকতা দেনি চাহিয়ে পুলিশ কো নাগরিক কা সহযোগী অর মার্গদর্শক বন্না হহযোগী কি ভূমিকা আপনানে মে জনতা ওর পুলিশ কে বীচ বিশ্বাস বড়েগা যো পুলিশ লোগোঁ কি সমস্যাও কো সমঝকার উনকি সহায়তা করেগি তো সমাজ মে সুরক্ষা ওর কানুন কে প্রতি সম্মান ভি বড়েগা
0: খুরচাইমানো প্রেসিডেন্স পুলিশ কালার্স হাকতনি পুলিশ বাহিনী যতনি সেলাই কুচক বরম আবনা হাকতনি বাকে সামুং তাংমানি কেরং নাই মতংতে বসনি বাকে খারি ওই সামুং তাংমানি বাকে অবরম ইয়াফার যাগো কেন্দ্রনি হুক বাতে হুক বার খাইনে হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা হাকত্র তাবুক চামুংনি বিয়াল করি তিনি দিল্লি কতালো খারিফ অভিযান 2026 নি বসং হুক বার সম্মেলন চেঙ্গি রুই অকক সাকা মোজাং সিং চৌহান সাকা হাপাং হুক বাতে হুক বার খাইনে রুনি হামক্রাইনি সাকা ফান বক্সিন চাকা ভারত তাবুক মাইথাই রিতানি হায়ুংনি যতনি কুসুগতঙ্গহিনী বখুর সাকা বতাইব সাকা সালনিনি অ সম্মেলন খারিফ হুক বানে হামক্রাইনি বাকে সামুং বতাং সুনাম জাগানো জায়কে খাতুং খাজানি বিশংটি হাকতনি জুদা জুদা আমজানি লগি হাস্তেও ঈদ উজ্জোহা পালে জাগি টঙ্গো আমন কুরবানি ঈদ এবা বকরি ঈদ বিনজাগো ঈদ নগে হাস্তিনি জুদা জুদা মসজিদ তাই ঈদগাহও আলাই দেয় নামাজ পরিমাণে যোগালি জাখা আগরতলানি মেল কতর উংখা গেদুমিয়ানি ঈদগাহ বুসকাঙ্গ হাস্তেপা ইন্দ্রসেনা রেড্ডি নালো অ কথার সালন রগে হাস্তিনি লুকুরংন খা কাহাম ইয়াফারকা ককমুং কাইশ বসাকা অতের ইয়াফারমানি বায়াবচারি তাই টংকসাংনি মারি ব খাখলাইকা অতের হাস্তিনি লুকুরং বিশং বায়াবচারি টংকসাং মানথগুই তনানো ঈদ উজ্জোহান রগে তিনি ফুংনি সিমিন সিপাহী জলা জেলানি মসজিদ রগ ঈদ নি আলাদা নামাজ পড়ি যাখা ইয়াং কৈলাসহনি জুদা জুদা ঈদগাহ মসজিদ মাদ্রাসা বুসকাঙ্গ ঈদ নি নামাজ আদায় খাই যাখা নামাজ নি উল অশালনতে কগলাম পান্ডাতে খুটবা পড়ি যাখা কেন্দ্রনি জনজাতি মন্ত্রী ইয়াকসু দুর্গাদাস উইকি তিনি কয়লা শহর কেন্দ্র হাপানি যুজা যুজা তাংব তাংন তুই আমজগম পান্ডা খ্লাখ্যা পান্ডাও প্রধানমন্ত্রী আবাস যোজনা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিএম বিশ্বকর্মা পিএম জনমান পিএম সূর্যগড় মুভ বিজলি যোজনা সয়েল হেলথ কর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তাংব তাংন সামুঙ্গ চারিমান তুই কগলাম অংখা ও পান্ডাও কুবনি বিশং মানজাখা উনকোটি জেলা পরিষদ নি কাজকো অকরা অমলেন্দ্র দাস এমএলএ বীরজিৎ সিনহা উনকোটি জেলা নাইকলফাং মেগাজেন আকর্ষণ কেন্দ্রনি মন্ত্রী কৈলাসহর সাকেট হাউস ও উনকোটি জেলানি জনজাতি আদংরক বাইব পান্ডা খ্লাইখ্যা বকুমারগাত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল থাঙ্গি নাই খেতাই আরনি পড়ি নাই রক বাই বুমা বুফাতে ফ্রং নাই রক বাই কক সালাইখ্যা
2: प्रधानमंत्री जी के नेतृत्व में पहली बार हमारे जनजाति समाज की हमारी बहन हमारी माता श्रीमती द्रौपदी मुर्मू जी को देश का राष्ट्रपति बनाया। अभी 5-5 केंद्रीय मंत्री राज्यपाल और हर प्रकार से हमारे जनजाति समाज के भाई बहनों की चिंता यशस्वी प्रधानमंत्री जी कर रहे हैं।
0: কেন্দ্রনি মন্ত্রী মোজাং উইকি বেড়াই খিরি খর উনকোটি বেড়াই নাখা আরও বিনিয়োগি টংখা উনকোটি জেলা পরিষদ নিয়ে কাজ করা অমলেন্দ্র দাস জেলা নাইকলফাং ম্যাগাজিন আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্রমা খনাই টংমাখ্যা আকাশবাণী নে ককটমানে আপডেট মানানি বাকে লগ ইন খাইজি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে ককটমা আপডেট মান রাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো হাস্তিপা ইন্দ্রসেনা রেড্ডি নালু শাখা হাস্তে হাফাং জনজাতি কুবুং লাইসুথাগে আমচাইরগ হাফাংনি সেপসা মানথগ্রি থানী কবংমা ইয়াপ্রি রমখা দিনে আগরতলা প্রজ্ঞা ভবন জনজাতি গরিমা উৎসবন চেঙ্গি ব অকক শাখা ব শাখা হাস্তেও আলাইদা খ্লাই হাসালনি কামিরগ প্রশাসনিক শিবির সংসাই

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি নাল্লু বলেছেন, সরকার জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকি কৈলাসহরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। রাজ্যীয় মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদুজ্জোহা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে সরকারি পরিষেবা পৌঁছে দিতে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আজ আগরতলায় প্রজ্ঞা ভবনে জনজাতি গরিমা উৎসবের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, রাজ্যে বিশেষ করে দূরবর্তী গ্রামগুলিতে প্রশাসনিক শিবিরের আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা, শংসাপত্র প্রদানসহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। জনজাতি জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে রাজ্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে চলছে। জনজাতি সমাজের সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণকে সামনে রেখে ভারত সরকারের জনভাগিদারী অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সরকারের লক্ষ্য উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি জনজাতি সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। জনজাতি গরিমা উৎসব সেই লক্ষ্য পূরণেরই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশে বর্তমানে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। আজ নয়াদিল্লিতে খারিফ অভিযান 2026-এর জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শ্রী সিং চৌহান বলেন, সরকার কৃষি ও কৃষকদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভারত বর্তমানে ধান উৎপাদনে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দুদিনব্যাপী এই সম্মেলনে খারিফ কৃষি খাতের উন্নয়নের জন্য একটি রূপরেখা তৈরি করা হবে। জৈব চাষ, সমন্বিত কৃষিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করবে। ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি পদে বিধায়ক অভিষেক দেবরায়কে নিযুক্ত করা হয়েছে। তিনি বিদায়ী সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের অনুমোদনে এই নিযুক্তি দেওয়া হয়। নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, বিদায়ী প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সিকিম পুলিশের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। গ্যাংটকের পালজর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি পুলিশ বাহিনীকে বিশেষ করে নারী, দরিদ্র ও শিশুদের সঙ্গে আচরণে সংবেদনশীল হওয়ার উপর জোর দেন। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও ডিপ ফেকের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দেন রাষ্ট্রপতি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সিকিম পুলিশ এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইন শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সিকিম পুলিশের ভূমিকারও তিনি প্রশংসা করেন।
1: পুলিশ ব্যবস্থা কো অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায়ে জানা চাহিয়ে তাকি সামান্য লোক বিনা ভয়কে আপনি সমস্যা দর্জ করা সাকে। মহিলাও, বাচ্চা ওর কমজোর বর্গকে প্রতি সংবেদনশীল ব্যবহার কভি প্রাথমিকতা দেনি চাহিয়ে। পুলিশক নাগরিকক সহযোগী ও মার্গদর্শক বন্যা হে। সহযোগী কি ভূমিকা আপনানে মে জনতা ও পুলিশকে বীচ বিশ্বাস বড়েগা। যো পুলিশ লোগোঁ কি সমস্যাওক সমঝকার উনকি সহায়তা করেগি তো সমাজ মে সুরক্ষা ও কানুনকে প্রতি সম্মান ভি বড়েগা।
0: উল্লেখ্য, প্রেসিডেন্টস পুলিশ কালার দেশের পুলিশ বাহিনীর জন্য সর্বোচ্চ আনুষ্ঠানিক সম্মান, যা অসামান্য সেবা, শৃঙ্খলা এবং জাতির প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকি আজ কৈলাসহরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পিএম বিশ্বকর্মা

0: পিএম জনমন, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, সয়েল হেলথ কার্ড, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ইত্যাদি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন। এ বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিধায়ক বীরজিৎ সিংহ, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন প্রমুখ। কেন্দ্রীয় মন্ত্রী কৈলাসহর সার্কিট হাউসে জেলার জনজাতি নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করেন। তিনি কুমারঘাট মহকুমার অন্তর্গত দক্ষিণ ঊনকোটি এডিসি ভিলেজে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের আগরবাতি তৈরির ইউনিটটিও পরিদর্শন করেন। কুমারঘাট ব্লক সদরে বৃষ্টির জল সংরক্ষণ কেন্দ্র, পঞ্চায়েত রিসোর্স সেন্টার এবং টিআরএলএম এর উৎপাদিত সামগ্রী সম্ভার বিপণন কেন্দ্র পরিদর্শন করেন। এরপর কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী এসএইচজির সঙ্গে যুক্ত দিদিদের সঙ্গে মত বিনিময় করেন। কুমারঘাটে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী উইকি আবাসিক ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে স্কুলের পঠন পাঠন নিয়ে কথা বলেন। তিনি আকাশবাণীর জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে একান্ত সাক্ষাৎকারে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জনজাতিদের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর ফলে সারা দেশে জনজাতিদের আর্থসামাজিক অবস্থার দ্রুত বিকাশ হচ্ছে।
1: यशस्वी प्रधानमंत्री जी के नेतृत्व में पहली बार हमारे जनजाति समाज की हमारी बहन, हमारी माता श्रीमती द्रौपदी मुर्मू जी को देश का राष्ट्रपति बनाया। अभी 5-5 केंद्रीय मंत्री, राज्यपाल और हर प्रकार से हमारे जनजाति समाज के भाई बहनों की चिंता यशस्वी प्रधानमंत्री जी कर रहे हैं।
0: কেন্দ্রীয় মন্ত্রী শ্রী উইকি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঊনকোটির স্থাপত্য ও ভাস্কর্য পরিদর্শন করেন। ঊনকোটির প্রত্ন ইতিহাস কিংবদন্তি সম্পর্কে তিনি অবহিত হন। সঙ্গে ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক মেঘা জৈন প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাজ্যীয় মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদুজ্জোহা আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন মসজিদে বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়। আগরতলার মূল অনুষ্ঠানটি হয় গেদুমিয়া মসজিদ প্রাঙ্গণে। সেখানে আজ সকালে নামাজ পরিচালনা করেন মৌলানা আব্দুর রহমান। নামাজ শেষে তিনি বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন, দেশের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখা, সব ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করেন। ঈদুজ্জোহা উপলক্ষে সকাল থেকেই সিপাহীজলা জেলার প্রতিটি মসজিদে আয়োজন করা হয়েছিল ঈদের বিশেষ নামাজ। মসজিদগুলিতে একত্রিত হয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ঈদুজ্জোহা উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, এই উৎসব ত্যাগ, ভ্রাতৃত্ব ও শান্তির প্রতীক। রাজ্যপাল আশা প্রকাশ করেন, এই পবিত্র উৎসব রাজ্যের মানুষের মধ্যে সম্প্রীতি, সুখ, শান্তি ও সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে। কৈলাসহরের বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে অনুষ্ঠিত হয় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা ও খুতবা পাঠ। কৈলাসহর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে হাফিজ আব্দুল জলিল, বাবুর বাজার জামিয়া ইসলামিয়া হোসেইনিয়া মাদ্রাসা মাঠে মৌলানা হাবিল আহমেদ কাশেমি নামাজ পাঠ করান। টিলাবাজার ঈদগাহ ময়দানে মৌলানা সৈয়দ শাহনওয়াজ আলম, নূরপুর আহমিয়া ঈদগাহ মাঠে মৌলানা মোখলিসুর রহমান নামাজ পরিচালনা করেন। রাজ্যে সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল উচ্চশিক্ষা দপ্তরের সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 7 জুন রাত 12টা পর্যন্ত। প্রথম রাউন্ডে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন। প্রথম রাউন্ডের মেধা তালিকার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 22 এবং 23 জুন। দ্বিতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 24 জুন। এর ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 25 থেকে 29 জুন পর্যন্ত। তৃতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 30 জুন। তৃতীয় রাউন্ডের তালিকার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 1 এবং 2 জুলাই। চতুর্থ রাউন্ডের মেধা তালিকা প্রকাশ করা হবে 3 জুলাই। এই তালিকার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে 4 থেকে 6 জুলাই। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে এই খবর জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ

আপনাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 1178 00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন আগামীকাল পর্যন্ত খোলা থাকবে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, সরকার জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি কৈলাসহরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। রাজ্যীয় মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদুজ্জোহা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সমীক্ষা। আজকের বিষয়, ত্রিপুরার কুইন আনারস কৃষকের সমৃদ্ধি, বিশ্ববাজারে রাজ্যের গর্ব। কেন্দ্র ও রাজ্যের একান্তিক প্রচেষ্টায় ত্রিপুরার কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে 236 কোটি টাকার মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্পের সূচনা হয়েছে। নয়াদিল্লিতে গতকাল এক গৌরবময় অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এই প্রকল্পের ভার্চুয়ালভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক এবং কৃষি বিশেষজ্ঞরা। এই উচ্চাভিলাষী 3 বছর মেয়াদী প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 236 কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও সংস্থা মিলিয়ে প্রায় 180 কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করবে। ডোনার মন্ত্রক, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক, এপেডা, এমএসএমই মন্ত্রক এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রক এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে রাজ্য সরকার প্রায় 50-55 কোটি টাকার মতো আর্থিক অংশীদারিত্ব বহন করবে। পাশাপাশি ভূমি, পরিকাঠামো, প্রশাসনিক সহায়তা এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করবে। প্রকল্পের মূল লক্ষ্য হল জিআই স্বীকৃত ত্রিপুরার কুইন আনারসকে আন্তর্জাতিক বাজারে একটি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা এবং উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত একটি শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলা। চাষাবাদের আধুনিকীকরণ, উন্নত মানের চারা সরবরাহ, বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি, ফসলোত্তর ব্যবস্থাপনা, কোল্ড চেইন গড়ে তোলা, গ্রেডিং ও প্যাকেজিং ইউনিট স্থাপন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক বাজারে বিপণনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চল আজ উন্নয়নের এক নতুন গতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, ত্রিপুরার কুইন আনারস তার স্বতন্ত্র সুগন্ধ, রসালতা, আঁশহীন গঠন এবং অনন্য স্বাদের জন্য বিশ্ববাজারে বিশেষ চাহিদা তৈরি করতে সক্ষম। এ প্রকল্পের মাধ্যমে কৃষকরা সরাসরি আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং তাদের আয় বহুগুণ বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তার বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন কৃষক বান্ধব উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ত্রিপুরা সরকার সবসময়ই কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলছে। তিনি বলেন, বর্তমান সরকার কৃষি, উদ্যান পালন এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। মিশন কুইন আনারস সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরার কুইন আনারস বিশ্ববাজারে সুপ্রতিষ্ঠিত হবে এবং রাজ্যের কৃষকরা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠবেন। তিনি গুরুত্ব দিয়ে বলেন, রাজ্য সরকার মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত বীজ ও সার সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার সংযোগ বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে চলছে। ফলে ত্রিপুরা আজ কৃষি উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরার ভৌগোলিক অবস্থান ও জলবায়ু কুইন আনারস চাষের জন্য অত্যন্ত উপযোগী। রাজ্যের অধিকাংশ জনজাতি কৃষক এই চাষের সঙ্গে যুক্ত এবং তাদের জীবিকা অনেকাংশেই এর উপর নির্ভরশীল। তিনি জানান, এতদিন বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য

0: থেকে বঞ্চিত হতেন। অনেক সময় প্রতি কেজি আনারস মাত্র 6 থেকে 10 টাকায় বিক্রি করতে হতো, কিন্তু এই প্রকল্প বাস্তবায়িত হলে সেই চিত্র সম্পূর্ণ বদলে যাবে। মন্ত্রী আরো বলেন, প্রক্রিয়াজাত ও রপ্তানিযোগ্য আনারসের বাজার মূল্য 80 থেকে 150 টাকা পর্যন্ত হতে পারে, যা কৃষকদের আয় বহু গুণ বাড়াতে সহায়ক হবে। এছাড়াও আনারসের পাতা ও অন্যান্য বর্জ্য পদার্থ থেকে ব্রোমিলিন এনজাইম এবং উচ্চমানের আঁশ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়ে অতিরিক্ত আয়ের উৎস তৈরি করবে। সমগ্র এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ত্রিপুরার কুইন আনারস শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক বাজারেও একটি স্বীকৃত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাবে। একই সঙ্গে কৃষকদের আয় বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসার এবং রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এই প্রকল্প এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এতক্ষণ শুনলেন সমীক্ষা। আজকের বিষয় ছিল ত্রিপুরার কুইন আনারস, কৃষকের সমৃদ্ধ বিশ্ববাজারে রাজ্যের গর্ব।
1: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান ছায়াগীত। অনুষ্ঠানে শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন আওয়ারা ছবি থেকে মুকেশের কণ্ঠে। এই গানটি

গানটি শুনলেন বর্ষার ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে। এবারের গানটি শুনুন আওয়ারা ছবি থেকে মোহাম্মদ রফি এবং সহশিল্পীদের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন বার্সার ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। এতক্ষণ ছায়াগীত অনুষ্ঠানে শুনলেন পুরনো হিন্দি ছায়াছবির গান।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিমূলক গান কে এল সাইগলের কণ্ঠে।
1: Oh.

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শুরু হচ্ছে অনুষ্ঠান কথায় কথায়। শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে কথা বলবো স্বপ্ন ও জীবনের পথ চলা নিয়ে। মানুষ বেঁচে থাকে স্বপ্ন নিয়ে, ছোট ছোট আশা, ইচ্ছা, ভালোবাসা আর আগামী দিনের প্রত্যাশাই আমাদের এগিয়ে নিয়ে যায়। কখনো স্বপ্ন পূরণ হয়, কখনো কিছু স্বপ্ন অপূর্ণ থেকে যায়, তবু জীবন তো থেমে থাকে না। আজকের এই অনুষ্ঠানে থাকবে এ নিয়ে কিছু কথা, কিছু অনুভূতি আর কিছু গান। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন 232-6255 এই নম্বরে। আবারও বলছি ফোন নম্বরটা 0381-232-6255 এই নম্বরে আপনারা ফোন করুন। চলুন অনুষ্ঠানের শুরুতেই শুনে নেওয়া যাক একটি গান।

শ্রোতা বন্ধুরা, মানুষ যদি স্বপ্ন দেখতে ভুলে যায় তাহলে জীবন খুব যান্ত্রিক হয়ে যায়। একজন ছাত্র ভালো ফলের স্বপ্ন দেখে, একজন শিল্পী বড় মঞ্চে গান গাওয়ার স্বপ্ন দেখে, আবার একজন মা তার সন্তানের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন। স্বপ্ন আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। অনেক সময় পথ কঠিন হয়, ব্যর্থতা আসে, কিন্তু সেই ব্যর্থতাই নতুন করে লড়াই শেখায়। আজকের দিনে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি, কিন্তু মনে রাখতে হবে অন্ধকার রাতের পরেই নতুন সকাল আসে।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অনুষ্ঠান কথায় কথায়। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে সেটি হলো স্বপ্ন ও জীবনের পথ চলা নিয়ে। আপনারা ফোন করুন 03-81-232-6255 এই নম্বরে। ছোটবেলায় আমরা কত কিছু হতে চাইতাম, তাই না শ্রোতা বন্ধুরা? কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ গায়ক বা কেউ খেলোয়াড়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক স্বপ্ন বদলে যায়, কিন্তু ইচ্ছেগুলো আজও আমাদের মনে আনন্দ এনে দেয়। শৈশবের স্বপ্ন আমাদের মনকে নির্মল করে। আজও যদি একটু সময় নিয়ে পুরনো দিনের কথা ভাবা যায়, তাহলে মন ভালো হয়ে যায়। আমার তো হয়, আপনাদেরও তা হয় কি শ্রোতা বন্ধুরা?

জীবনে চলার পথে বাধা তো আসবেই, কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো সম্পর্কের টানা পড়েন, কখনো নিজের মনের সঙ্গে লড়াই। কিন্তু যারা আশা হারান না তারাই একদিন সফল হন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো শ্রোতা বন্ধুরা, নিজের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। ছোট ছোট ভালো কাজ, ইতিবাচক চিন্তা আর ধৈর্য মানুষকে অনেক দূর নিয়ে যায়। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা। পরিবার, বন্ধুত্ব, সম্পর্ক, এগুলোই আমাদের জীবনের রং। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় কাছের মানুষদের সময় দিতে পারি না। একটু খোঁজ নেওয়া, দুটো ভালো কথা বলা, এগুলি সম্পর্ককে সুন্দর রাখে। ভালোবাসা মানে শ্রদ্ধা, বিশ্বাস আর পাশে থাকা।

প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে। গতকালের কষ্ট ভুলে নতুনভাবে শুরু করাই জীবনের আসল সৌন্দর্য। আমরা যদি আজ নতুন কিছু শিখি, কাউকে সাহায্য করি কিংবা নিজের মনকে ভালো রাখি, সেটাও তো এক ধরনের সাফল্য, তাই না? স্বপ্ন কখনো ছোট নয়, কারণ ছোট স্বপ্ন থেকেই বড় পথ চলার শুরু।

শ্রোতা বন্ধুরা, কথা বলতে বলতে আজকের এই অনুষ্ঠানের প্রায় শেষের পথে এসে গেলাম। আজ আমরা কথা বললাম স্বপ্ন, আশা, সংগ্রাম আর জীবনের পথ চলা নিয়ে। জীবনে যত ঝড়ই আসুক, নিজের ভেতরের আলোটুকু আমাদেরকে জ্বালিয়ে রাখতে হবে, কারণ আমরা বেঁচে থাকি আশা আর ভালোবাসা নিয়েই। আপনাদের সকলের আগামী দিন সুন্দর হোক, এই শুভকামনা রেখেই আজকের এই কথায় কথায় অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর স্বপ্ন দেখতে কিন্তু ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভিয়েতনামের দিনাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগির আজ সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
1: घुसपैठिए को देश के बाहर निकालना ये हमारी सरकार का संकल्प है और इसके लिए नरेंद्र मोदी जी ने एक डेमोग्राफी चेंज कमीशन कमिटी बनाने का निर्णय किया है। ये हाई पावर कमिटी देश भर में जनसंख्यिकी का जो कृत्रिम बदलाव हुआ है उसके कारणों की भी चिंता

0: करेगी, उसके उपायों की भी चिंता करेगी और इसके लिए कोई कानून बनाने की जरूरत है तो इसकी भी चिंता करेगी।
1: বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিন দিনের গুজরাট সফরে শ্রী শাহ আজ জেধভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্যও করেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাগড়ে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ি তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তাঁর দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথও বিলম্বিত হয়েছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাঁকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিজয়ের পর 2023 সালের মে মাসে সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। তিনি এর আগে 2013 থেকে 2018 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে আসাম, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালাম, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। অনুষ্ঠানে বক্তব্য রেখে শ্রী চৌহান বলেন, দেশের কোনো দরিদ্র মানুষ যাতে কাঁচা বাড়িতে বাস না করেন তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, 4,95,00,000 বাড়ির লক্ষ্যমাত্রা থাকা এই প্রকল্পে ইতিমধ্যেই 3,91,00,000 বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
2: 2016 से ही प्रधानमंत्री आवास योजना ग्रामीण के माध्यम से हर आवासहीन को पक्का मकान उपलब्ध कराने का अभियान चल रहा है। अब तक इस योजना के अंतर्गत केवल ग्रामीण क्षेत्र में हमने 3,91,00,000 घरों को मंजूरी दी और उनमें से 3,05,00,000 से ज्यादा पूरे हो गए। शहरी आवास योजना के मकान अलग है, उनको मिला के तो 4,00,00,000 बहुत पहले पूरे हो चुके हैं। तो राज्यों को मैंने अपील की है कि समय पर लक्ष्य पूरा करें और जिनके पास जमीन नहीं है उनको जमीन उपलब्ध कराने का काम करें।
1: জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI 2026-27 অর্থবর্ষে রাজস্ব উৎপাদনের জন্য প্রস্তাবিত জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, চিহ্নিত জাতীয় মহাসড়ক সম্পদগুলির মোট সম্মিলিত দৈর্ঘ্য 1,692 কিলোমিটারেরও বেশি। এগুলি হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র সহ 9টি রাজ্য জুড়ে বিস্তৃত। এই উদ্যোগের মূল লক্ষ্য হল চালু থাকা জাতীয় মহাসড়ক সম্পদগুলিকে কাজে লাগিয়ে আরও পরিকাঠামো উন্নয়নের জন্য মূলধন সংগ্রহ, বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং জাতীয় মহাসড়কের সম্প্রসারণকে ত্বরান্বিত করা। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা মূল্যায়ন এবং ফলাফল পরবর্তী বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করতে আজ নতুন দিল্লিতে সিবিএসই সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, সময়মতো এবং শিক্ষার্থী বান্ধব পদ্ধতিতে সমাধানের উপর জোর দিতে বলেছেন শিক্ষামন্ত্রী। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের যেসব পরিষেবা দেওয়া হয় তার অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। কাজে কোনো রকমের গাফিলতি বা ত্রুটি দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন শ্রী প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠানো

হবে মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা 1800-1178-700 টোল ফ্রি নম্বরে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বেসরকারি বৈঠক জিমনিচের অধিবেশনে যোগ দেন। বিদেশমন্ত্রক জানিয়েছে আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রাসঙ্গিক নীতিগত বিষয়, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং বৃহত্তর অঞ্চলের ঘটনাবলীর ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে কথাবার্তা হয়। বৈঠকের ফাঁকে শ্রী জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারহান বিন আবদুল্লাহ, ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিভিহা এবং স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মন্ত্রক জানিয়েছে এই বৈঠকে পশ্চিম এশিয়া ইউক্রেন সংঘাত, ভারত ইইউ সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৃহত্তর আঞ্চলিক ঘটনাগুলির বিষয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংবাদ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং আগামী শনিবার 5 দিনের সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই তাঁর এই ভারত সফর। রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে সেদেশের কয়েকজন মন্ত্রিসভার সদস্য, উচ্চ পর্যায়ের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীরাও থাকবেন। সেদেশের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার পর অং হাইংয়ের এটি হবে ভারতের প্রথম সফর। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় ঈদ উজ্জোহা পালনের খবর এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি হ্রাস পাবে। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অখিল শ্রীবাস্তব বলেন, আগামী 3 দিনে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে চলতে থাকা তাপপ্রবাহের পরিস্থিতি থেকে মানুষ নিষ্কৃতি পাবেন। তিনি জানান, পশ্চিমী ঝঞ্ঝা এবং দমকা হাওয়া সহ মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনার কারণেই আবহাওয়ার এই পরিবর্তন। ভিয়েতনামের দিনাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগিরা সেমিফাইনালে উঠেছেন। পুরুষদের 45 কেজি গ্রেকো রোমান বিভাগে সচিন কালাপ্পা শিডোলে জর্ডানের শাহিদ আহমেদ সহ আল ওবায়দকে 11-4 ব্যবধানে পরাজিত করেন এবং 110 কেজি বিভাগে রুদ্রকিরণ নিমহান কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়ার সেওক মুসিমকে 8-0 ব্যবধানে হারান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনূর্ধ্ব 23 এশীয় চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিরদের দুর্দান্ত সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সার্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। খবর এখানে শেষ হলো, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে।

আকাশবাণী আগরতলা, কর্মখালী বিজ্ঞপ্তি। ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL টেলিকম বিভাগে টেলিকম অফিসার পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে। পদের নাম টেলিকম অফিসার, পদের সংখ্যা 100টি। গুরুত্বপূর্ণ তারিখসমূহ: অনলাইন রেজিস্ট্রেশন শুরুর তারিখ ও সময় 4 জুন 2026, অনলাইন রেজিস্ট্রেশন শেষ হওয়ার তারিখ 3 জুলাই 2026। CBT পরীক্ষার সম্ভাব্য মাস আগস্ট 2026। প্রার্থীদের অবশ্যই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা 3 জুলাই 2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম বয়স 20 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 30 বছর হতে হবে, তবে সরকারি নিয়ম অনুযায়ী উচ্চ বয়সসীমা শিথিলতা প্রযোজ্য। কম্পিউটার ভিত্তিক বহু নির্বাচনী পরীক্ষা এবং নথি

পত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। বেতনক্রম 16,400 থেকে 40,500 টাকা। আবেদন ফি ইউআর ওবিসি বিভাগের প্রার্থীদের জন্য 2,000 টাকা, এসসি এসটি এবং অন্যান্য বিভাগের প্রার্থীদের জন্য 1,000 টাকা। প্রার্থীদের অনলাইনে আবেদন ফি প্রদান করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন পদ্ধতি প্রার্থীদের ভারত সঞ্চার নিগম লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://bsnl.co.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026, মোট শূন্যপদ 5,138টি। অনলাইনে আবেদনের শেষ তারিখ 6 জুন 2026। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হতে হবে। বয়সসীমা 20 থেকে 28 বছর। স্টাইপেন্ড প্রায় 12,000 টাকা থেকে 15,000 টাকা প্রতি মাসে। জমা আবেদনপত্র জমা দেওয়ার জন্য আধার কার্ড, গ্রাজুয়েশন মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই দিতে হবে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস 2026, মোট পদের সংখ্যা 1,865টি। আবেদন শুরু 29 এপ্রিল 2026 থেকে, অনলাইনে শুরু হয়েছে 29 এপ্রিল 2026। পরীক্ষা জুন 2026। স্টাইপেন্ড 15,000 থেকে 20,000 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ইন্ডিয়া .in, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া .co.in। এই ওয়েবসাইটে আবেদনপত্র জমা দেওয়া যেতে পারে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান নতুন আলোর দিশারি।
1: অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন স্কিম। দেশের টেক্সটাইলের চাহিদা পূরণ করতে ভারত সরকার বদ্ধপরিকর। দেশের টেক্সটাইলের সমস্যা দূর করার উদ্দেশ্যে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন স্কিম শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি এই মিশন স্থাপনের অনুমোদন দিয়েছে। 2020-21 অর্থবর্ষ থেকে 2023-24 অর্থবর্ষ পর্যন্ত মিশনের 4 বছরের বাস্তবায়ন সময়কাল থাকবে। এই মিশনের জন্য কর্তৃপক্ষের দ্বারা মোট 1,480 কোটি টাকা চূড়ান্ত করা হয়েছে। বস্ত্র মন্ত্রণালয়ে একটি মিশন অধিদপ্তরও চালু করা হয়েছে। এবারে আসি ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন স্কিম সেটা কি। মিস্টার নিহার রঞ্জন দাসকে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় প্রযুক্তিগত টেক্সটাইল মিশনের মিশন সমন্বয়কারী নিযুক্ত করা হয়েছে। প্রযুক্তিগত টেক্সটাইল প্রচারের জন্য একটি মিশন চালু করার তাৎপর্য বোঝার জন্য প্রযুক্তিগত টেক্সটাইল কি তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। মেক ইন ইন্ডিয়া এই উদ্যোগের সাথে মিল রেখে মিশনটি স্থাপন করা হয়েছে। টেকনিক্যাল টেক্সটাইল হল টেক্সটাইলের একটি ভবিষ্যৎ ও চমৎকার পর্ব, যা কৃষি, সড়ক, রেলপথ, খেলাধুলা, স্বাস্থ্য থেকে শুরু করে বুলেট প্রুফ জ্যাকেট, ফায়ার প্রুফ জ্যাকেট এবং অন্য প্রান্তে শেপস অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়। কারিগরি টেক্সটাইল হল টেক্সটাইল সামগ্রী এবং পণ্যগুলি যা মূলত প্রযুক্তিগত কার্যকারিতা এবং নান্দনিক বৈশিষ্ট্যগুলির পরিবর্তে কার্যকরী বৈশিষ্ট্যগুলির জন্য তৈরি করা হয়। 250 বিলিয়ন মার্কিন ডলারের বিশ্ববাজারের

প্রায় 6% অংশ ভারতের অন্তর্ভুক্ত। এবারে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন প্রকল্পের লক্ষ্য কী তা জানা যাক। এর মূল লক্ষ্য হচ্ছে ভারতকে বৈশ্বিক স্তরে কারিগরি টেক্সটাইলের সর্বোচ্চ অবস্থানে আনা। এই মিশনের লক্ষ্য দেশের প্রযুক্তিগত টেক্সটাইলের অনুপ্রবেশ স্তরের উন্নতি করা। এটিও উল্লেখ করা উচিত যে প্রযুক্তিগত টেক্সটাইলের অনুপ্রবেশের মাত্রা ভারতে 5-10% কম, উন্নত দেশগুলিতে 30-70%। কর্তৃপক্ষের লক্ষ্য হচ্ছে ভারতীয় প্রযুক্তিগত টেক্সটাইলগুলির জন্য বিশ্বব্যাপী বাজার বাড়ানো। মিশনের উদ্দেশ্যগুলিকে সহজ করার জন্য এটিকে 4 উপাদানে ভাগ করাও হয়েছে। ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন স্কিমের সুবিধাও রয়েছে। এই মিশনের সুবিধা হল প্রযুক্তিগত টেক্সটাইলগুলিতে ভারতকে বিশ্বের শীর্ষস্থানে উন্নীত করা হবে, এবং এটাও জোর দেওয়া উচিত যে দেশের অনুপ্রবেশের মাত্রা কম, অর্থাৎ ধনী দেশগুলিতে 30-70% তুলনায় 5-10%। সরকার ভারতীয় প্রযুক্তিগত টেক্সটাইলের জন্য বিশ্বব্যাপী বাজার প্রসারিত করার চেষ্টা করবে। সংক্ষেপে মিশনটি 4 উপাদানে বিভক্ত। রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশন, তৃতীয় হচ্ছে প্রমোশন অফ এক্সপোর্টস, এবং চতুর্থ এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল এনহ্যান্সমেন্ট। তাছাড়াও রয়েছে মিশন সাগর প্রকল্পের সম্বন্ধিত বিভিন্ন সূত্র যা এই ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন প্রকল্পের অন্তর্গত। সর্বোপরি একথা বলাই যায় যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় 2020-21 অর্থবর্ষ থেকে 2023-24 অর্থবর্ষ পর্যন্ত মিশনের 4 বছরের বাস্তবায়নের সময়কাল ধার্য করা হয়েছে। 1,480 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইলস মিশন স্কিমের জন্য। ভারত সরকারের এই উদ্যোগ সমগ্র ভারতবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি যোজনা, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। নতুন আলোর দিশারি অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন স্কিম সম্পর্কে। এখন আপনারা শুনবেন অমর পালের কণ্ঠে লোকগীতি।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনে খড়াং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরবিন্দ বিশ্বাস। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় বিভিন্ন ঘটনা, থাকবে শ্রোতাদের পাঠানো চিঠি, তথ্য, কাজের খবর, স্বাস্থ্যবিধি ও আবহাওয়ার বিজ্ঞপ্তি। সকাল 8:40 যুব অনুষ্ঠান যুববাণী। সকাল 9:10 দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 হিন্দি ছায়াছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 বাংলা ছায়াছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লেলা মণিজড়া। বেলা 12:55 চাষের কথা, বিষয় দারুচিনি চাষ। বেলা 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 1:40 লোকগীতি। দুপুর 1:50 ছড়ার গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর গণিত থেকে পাঠিয়ে দেবেন গজারিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা তন্দ্রা চক্রবর্তী। সন্ধে 6:30 ঘরগৃহস্থের আসরে শুনবেন রাজ্যে বেবিকর্ন চাষ প্রসঙ্গে বলবেন ডক্টর উৎপল গিরি। পরে শুনবেন লোকগীতি শিল্পী উষা দস্তিদার। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান। রাত 8:30 আধুনিক গানের শিল্পী কিশোর কুমার। রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী ধীরেন বসু। রাত 9:30 প্রবীণ নাগরিকদের জন্য অনুষ্ঠানে শুনবেন উষারানী ভট্ট।

উপাচার্যের সাক্ষাৎকার। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী নচিকেতা চক্রবর্তী। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:32 হয়ে 44 সেকেন্ড। জয় হিন্দ।